0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কেননা আজ বুকের কাছে যায় না জানা, আরেকটি দোসর আমি উড়িয়ে চলে বিরাট তাহার টানা, জগতে জগতে অন্তবিহীন ইতিহাসের পথে। ওই যে আমার কুয়ো তলার কাছে সামান্য ওই আমের গাছে, কখনো বা রৌদ্র খেলায় কবু শ্রাবণ ধারা, সারা বরষ থাকে আপন হারা। সাধারণ এই অরণ্যানীর সবুজ আবরণে, মাঘের শেষে অকারণে, ক্ষণকালের গোপন মন্ত্র বলে গভীর মাটির তলে, শিকড়ে তার শিহর লাগে, শাখায় শাখায় হঠাৎ বাণী জাগে, আছি আছি এই যে আমি আছি, পুষ্পোচ্ছ্বাসে ধায় সে বাণী স্বর্গলোকের কাছাকাছি, দিকে দিগন্তরে চন্দ্র সূর্য তারার আলো তারে বরণ করে। আসুন এবারে পরপর তিনটি রবীন্দ্রসঙ্গীত শুনে নি অভিক, এরিনা মুখোপাধ্যায় এবং সুমিত্রা সেনের কণ্ঠে।

মনে করি মাঝে মাঝে সোনার কাঠিয়ানে, কভু প্রিয়ার মুগ্ধ চোখে কভু কবির গানে, অলস মনের শিয়রতে কেশে অন্তর্জামে, নিবিড় সত্যে জেগে ওঠে সামান্য এই আমি, যে আমিরে ধূসর ছায় প্রতিদিনে ভিড়ের মধ্যে দেখা, সেই আমিরে এক নিমেষের আলোয় দেখি একের মধ্যে একা, সেসব নিমেষ রয় কিনা রয় কোনোখানে কেউ তাহার জানে বা নাই জানে, তবু তারা জীবনে মোর দেয় তো আনি ক্ষণে ক্ষণে পরম বাণী, অনন্তকাল যাহা বাজে বিশ্ব চরাচরের মর্ম মাঝে, আছি আছি আমি আছি যে বাণীতে উঠে নাচি, মহাগগন সভাঙ্গনে আলোক অপসরি তারার মাল্য পড়ি। আমি কবিতাটি পাঠ করে শোনালাম কবিগুরুর, পাশাপাশি শুনছি বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত যা আমাদের মন প্রাণ আত্মাকে ছুঁয়ে যাচ্ছে। শুভেন্দু দাসের কণ্ঠে পরবর্তী রবীন্দ্রসঙ্গীত চলুন শুনিনি।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 এফএম।

সুপ্রভাত, ঘড়ির কাঁটা বলছে ভোর 6টা বেজে 11 মিনিট হয়ে 43 সেকেন্ড। এখন থেকে 7টা পর্যন্ত আপনার সঙ্গে 100.1 FM গোল্ডে প্রভাত বিনার সুর। প্রভাত বিনায় আজ আপনার সঙ্গে আছি গোপা। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, বাকি কথা একটা গানের পর।

সুবীর সেনের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে আমাদের পথ চলা প্রভাত বীণায়। প্রভাত বীণার সুর ছড়িয়ে পড়ুক আমাদের সকলের অন্তরে, এই প্রার্থনাতেই শুরু হয়েছে আজকের প্রভাত বীণা। আমরা পৃথিবীতে বাস করি বিভিন্ন প্রাণীরা, বিভিন্ন প্রাণীদের বিভিন্ন রকম নাম রয়েছে। এবার এই যে এত রকম প্রাণীরা আমরা পৃথিবীতে রয়েছি, প্রত্যেকেই প্রত্যেকের মতন করে আমরা নিজেদের মত প্রকাশ করতে চাই। আমরা কথা

বলি মানুষেরা, অন্যান্য যে সমস্ত প্রাণীরা রয়েছে তারা তাঁদের ভাষায় তাঁদের মতন করে তাঁদের যে আবেগ, তাঁদের যে অনুভূতি, সেগুলোকে তারা প্রকাশ করে। কখনো কখনো মনে হয় যে শব্দ অনেক বেশি শক্তিশালী, আবার কখনো কখনো মনে হয় নীরবতা অনেক বেশি শক্তিশালী। কিছু কিছু ক্ষেত্রে মনে হয় কথা দিয়েই তো মেরে দিলাম জগৎটা, মানুষের ক্ষেত্রে অবশ্যই। অন্যান্য প্রাণীরা তাদের প্রয়োজন অনুযায়ী নিজেদের মতন করে আবেগ অনুভূতি প্রকাশ করে, তারপরে আবার যে যার নিজেদের মতন করে নিজেরা ভুলে গিয়ে আবার ছড়িয়ে পড়ে। কারণ ওই যে বলে না, ওদের স্মৃতি খুব ভঙ্গুর, স্মৃতি খুব অল্প, আসলে তা নয়, ওদেরও স্মৃতি রয়েছে, ওদেরও মনে রাখার ব্যাপার রয়েছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে চলে পৃথিবীর সমস্ত কিছুই, আমরাও এগিয়ে চলি, কিন্তু আমরা একটুখানি কোথাও কোথাও ওই পেছনের দিকে আমাদের একটা টান থাকে, সেই টানের জন্য আমরা একটু কোথাও কোথাও পিছন ফিরে তাকাই বা প্রায়শই পিছন ফিরে থাকাই। তো ঠিক সেই রকমভাবেই আমরা কোনো একটা বিরাট তর্কাতর্কির পর যখন জিতে গেলাম, তখন মনে হলো কথাতেই তো জগৎটাকে আমরা মেরে দিলাম। আবার কিছু কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে অনেকের কাছে চুপ করে থাকাটাই হচ্ছে বুদ্ধিমানের পরিচয়। সবসময় যে কথা বলতেই হবে এমনটা নয়, সবসময় যে চুপ করে থাকতেই হবে এমনটাও নয়। তাহলে ঠিক ব্যাপারটা কি? চুপ করে থাকাটাই কি তাহলে বুদ্ধিমানের পরিচয়? এই প্রশ্নই মাথার মধ্যে যখন ঘুরপাক খায়, তখন মনে হলো যদি আপনাদের সঙ্গে একটু বসে এই বিষয়টা নিয়ে কথা বলা যায়, কারণ এই বিষয়টা আমাদের প্রত্যেক দিনের একটা সমস্যা। কথা বললেও ঝামেলা, কথা না বললেও ঝামেলা, কথা বললে বলবে বেশি কথা বলে, কথা না বললে বলবে অ্যাটিটিউড নিয়ে থাকে, এ তো মহাসমস্যা। তো প্রশ্ন যখন উঠে যে মনে, তখন আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজতে চাইব যে চুপ করে থাকাটাই কি বুদ্ধিমানের কাজ। উত্তর আমরা নিশ্চয়ই খুঁজতে চাইব, কিন্তু উত্তর খুঁজতে খুঁজতে গান গাইতে গাইতে, না আমরা না, মানে নানান শিল্পী তাদের গান শোনাতে শোনাতে আমরা এগিয়ে চলব ধীরে ধীরে। আর ঠিক এই মুহূর্তে একটা গান শুনব, শুনে তারপর আবার ফিরে আসব। এই যে চুপ করে থাকাই কি বুদ্ধিমানের কাজ, এই বিষয়টা নিয়ে কি মনে হচ্ছে বা কি মনে হয় সে কথাই হবে। তাহলে আপনি আমাদের সঙ্গে থাকুন 100.1 FM গোল্ড, শুনছেন প্রভাত বীণা, গোপা আছে আপনার সঙ্গে।

ফিরোজা বেগমের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে আবারও আমরা ফিরে আসি, চুপ করে থাকাই কি বুদ্ধিমানের কাজ? একটা প্রবাদ আছে, খালি কলসি বেশি বাজে। যার ভিতর গভীরতা যত বেশি সে তত কম কথা বলে, এটাই খুব স্বাভাবিক। সে তত বেশি দেখে, যার ভিতর অনেক গভীরতা প্রজ্ঞা রয়েছে সে অনেক বেশি দেখে, অনেক বেশি শোনে, কথা বলে ঠিক ততটুকুই যতটুকু প্রয়োজন। আবার আমরা প্রকৃতির চারপাশে যদি একটু তাকিয়ে দেখি, সূর্য

তেমন কোনো শব্দ না করেই তো আলো দেয়, আবার গাছ কোনো আওয়াজ না করেই ফল ফলায়, নদী তার নিজের ছন্দে বয়ে চলে, চাঁদ যখন রাত্রিবেলা জ্যোৎস্না ছড়িয়ে দেয় আমাদের চারপাশে তখন কই, সে তো অহংকার করে নানান কথা বলে না, আবার তারারা যখন মিটমিট করে আলো জ্বলে রাত্রিবেলা এবং আকাশে তারা সৌন্দর্য বৃদ্ধি করে, আর আমরা যখন সেই তারাদের দেখতে যাই ওপরে আমাদের মন খারাপ হলে বা আমাদের মনকে একটু অন্য রকমভাবে সাজাতে বা সাজিয়ে তুলতে, তখন সেই তারারা তো বলে না, দেখো আমার জন্য কিন্তু তোমার মনটা একটু অন্যরকম হয়ে গেল। প্রকৃতিতে অনেক কাজ, অনেক বড় বড় কাজ প্রকৃতির মধ্যে, আকাশের মধ্যে অনেক শব্দ হয়, অনেক আওয়াজ হয়, সেগুলো একেবারেই অন্য জায়গা, সবসময় আমাদের কানে এসে পৌঁছয় না, কিন্তু খুব স্বাভাবিকভাবে আমরা খুব সাধারণ যদি দেখি তাহলে দেখা যায় যে প্রকৃতির বেশিরভাগ যে এগিয়ে চলা, বেশিরভাগ যে জীবন তা কিন্তু খুব চুপ করে হয়, এবং যখন প্রকৃতির মাঝে কোনো পাখি বা কোনো পশু যখন জন্মায় তখন চুপ করেই জন্মায়, জন্মাবার পর তারপর তার নানান রকম কলতান শুরু হয়। এরকমভাবেই প্রকৃতির অনেক কিছুই কিন্তু নিঃশব্দে নিশ্চুপে ঘটে যায়, যা হয়তো আমরা অনেক সময় জানতেও পারি না। হাজারটা অর্থহীন কথার চেয়ে একটা শান্তির কথা অনেক মূল্যবান, গৌতম বুদ্ধ বলতেন, বারবার বলতেন। এবং এই যে আমরা এত কথা বলি, এত কিছু করি, এমন হয়তো কিছু কথা শুনবার জন্যেই করি যে কথা শুনতে চাইছি, যে কথা আমাদের ভালো লাগে। চুপ করে থাকাই কি বুদ্ধিমানের কাজ? এ বিষয় নিয়েই আজকে আমাদের এই প্রভাত বিনাতে কথা হচ্ছে। কথা তো আমরা নিশ্চয়ই শুনব, কথার মাঝে মাঝে আমাদের সঙ্গে থাকবে গান, আর ঠিক এই মুহূর্তে একটা গান শুনি, শুনে ফিরে আসছি।

দেবব্রত বিশ্বাসের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। আবার আমরা ফিরে যাই সেই কথাতে যে চুপ করে থাকাই কি বুদ্ধিমানের কাজ। আমাদের চারপাশে অনেক সময় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে নীরবতা অনেক সময় অনেক বড় শক্তিশালী এক ভাষা হয়ে ওঠে। এটা কেবলমাত্র আমি বলছি বা আমাদের চারপাশের মানুষজন বলছেন এমনটা নয়, মহাত্মা গান্ধীও কিন্তু বলতেন সে কথা যে নীরবতা কখনো কখনো শক্তিশালী ভাষা হতে পারে। এবারে এটা মনে হয় যে আমাকে যদি কেউ কোনো কথা বলে বা যে কথা আমার কাছে মনে হতে পারে যে আমাকে অপমানজনক কথা বলছে, তাহলে আমি তার উত্তর দেব না। যেটা হয় যে যেই মুহূর্তে মনে হলো যে আমাকে কেউ অপমানজনক কথা বলল বা আমাকে এমন একটা কেউ কথা বলল যে কথাটা আমি শুনতে আমার শোনার কথা নয়, তখনই আমি সেই কথাটার উত্তর দিলাম। তাতে করে তর্ক বাড়ল, সম্পর্ক নষ্ট হলো, সময় নষ্ট হলো, শরীর খারাপ হলো, অনেক কিছু একসঙ্গে হতো। অথচ দুপক্ষই, যিনি বলছেন এবং যিনি শুনছেন এবং যিনি আবার উত্তর দিচ্ছেন এবং অপর পক্ষ আবার বলছেন, এই যে জায়গাটা, দুপক্ষই যদি পাঁচ মিনিট চুপ করে থাকতো বা পাঁচ মিনিট যদি আমরা চুপ করে থাকতাম, যখন আমার ক্ষেত্রেও এমন ঘটনা ঘটে, পাঁচ মিনিট যদি চুপ করে থাকতাম তাহলে হয়তো দুপক্ষেরই রাগটা কমতো এবং মুহূর্তের উত্তেজনায় যে সম্পর্ক নষ্ট হয় সেটা বেঁচে গেল। এমন কিছু কথা আছে যে কথা বললে অনেক কিছু নষ্ট হয়, আবার এমন কিছু নীরবতা আছে যে নীরবতায় কিন্তু অনেক কিছু বেঁচে যায়। যেরকম এক বৃদ্ধ, সে তার যখন বয়স হলো সে ভালো কাজকর্ম করতে পারে না, খুব একটা আর্থিক যে সহযোগিতা সেটাও সংসারে করতে পারে না, যে কারণে সংসারের মানুষজন তাকে খুব অপমান করে কথা বলে। তো তার একজন বন্ধু, তিনি একজন একদিন এসেছেন তার বাড়িতে, বললো যে তোমাকে এরকমভাবে তোমার বাড়ির লোকজন কথা বলে তোমার কষ্ট হয় না, তোমার মনে হয় না যে তোমার সম্মানহানি হচ্ছে? তখন সে বৃদ্ধ উত্তর দিয়েছিল, আচ্ছা আমাকে যদি কেউ উপহার দেয় তাহলে সেই উপহারটা যদি আমি না নিই তাহলে উপহারটা কার কাছে থাকে? তখন তার বন্ধু জবাব দিল, যে উপহার দিতে এসেছিল তার কাছে। তখন বলল, ঠিক তেমন, তোমার মনে হচ্ছে যে ওরা আমাকে অপমান করছে, সত্যিই অপমান তো করেই, কিন্তু ওই অপমানটা আমি নিই না, তাহলে অপমানটা কার কাছে থাকলো? অপমানটা থেকে গেল তার কাছেই যে আমাকে অপমানটা করতে এসেছিল। এত গভীর কথা, এত সূক্ষ্ম তত্ত্ব সত্যি সবসময় আমাদের মাথায় থাকে না। আমরা যখন জীবনে চলি, জীবনের পথে হাঁটি, সত্যি আমাদের মাথায় থাকে না। এবং এই যে আমি অপমানটা নিচ্ছি না, তোমার কাছে থেকে যাচ্ছে, এই বোধটা বা এই জায়গাটাও যিনি চারটে খারাপ কথা বললেন তার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় হয় না। তো তখন কি হয়, চার দিন শুনতে শুনতে শুনতে শুনতে শুনতে শুনতে একদিন একটা রিয়াকশন আসে এবং যেটার ফলে কিন্তু অনেক কিছু নষ্ট হয়। জীবনে সবসময় যে সব কিছু চুপচাপ সহ্য করা যায় এমনটাও নয়, আবার চুপচাপ সহ্য করতে করতে কখন কোন কথাটা বলা দরকার সেইটা বোঝাটা বোধহয় আসল বুদ্ধিমানের কাজ। কিন্তু প্রশ্নচিহ্ন এখনও রয়ে গেল, চুপ করে থাকাটাই কি বুদ্ধিমানের কাজ? নিশ্চয়ই আমরা আবার উত্তরের খোঁজে এগোতে থাকব, কিন্তু তার আগে আমরা একটা গান শুনে ফিরে আসি।

0: লাইসা আহমেদ লিসার কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। অনেক সময় আমাদের মনে হয় সঙ্গে সঙ্গে কোনো কিছুর উত্তর দেওয়াটাই বুদ্ধিমানের কাজ, কিন্তু জীবনের অভিজ্ঞতা বলে কিছু সময় উত্তর সময়ের হাতে ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। যে নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে সে অন্যকে নয়, নিজেকেই জয় করে। আর সেই জয়ের প্রথম ধাপ অনেক সময়ই হতে পারে নীরবতা। এবার আমাদের মধ্যে অনেকেরই মনে হতে পারে যে চুপ করে থাকা মানে হেরে যাওয়া, চুপ করে থেকে যাওয়া থাকলাম মানে উল্টো দিকের যে রয়েছেন তিনি মনে করলেন যে এই মানুষটি দুর্বল। কিন্তু সবসময় সেটা হয় না। কখনো কখনো নীরবতার মধ্যে যে কথাটা বেজে ওঠে মনে মনে, তা হচ্ছে আমি তর্কে যেতে চাইছি না, আমি আমার সময় আমি আমার শরীর কোনোটাই নষ্ট করতে চাইছি না, এবং আমি সম্পর্কটাকেও নষ্ট করতে চাইছি না। এমন অনেককেই আমি দেখেছি যারা চুপচাপ সরে আসেন, এবং এই চুপচাপ সরে আসার অর্থটা বা চুপচাপ সরে আসবার যে জায়গাটা তৈরি হয় সেটা হয়তো সেই মুহূর্তে তৈরি হয় না, উল্টো দিকের মানুষটা যখন বোঝে তখন হয়তো অনেকটা সময় পেরিয়ে যায়। তো নীরবতা কিন্তু ধীরে ধীরে চুপি চুপি একজন থেকে অন্যজনকে কিছুটা আলাদা করে দেয়, এবং সেই আলাদা হওয়ার মধ্যে কোথাও একটা শান্তি থাকে, কোথাও একটা স্বস্তি থাকে, কোথাও একটা এই সম্পর্ককে বাঁচিয়ে রাখা, অন্তত কেমন আছো ভালো আছি এইটুকুনি বলবার জায়গাও রেখে দেওয়া যায় অনেক সময় নীরবতার মধ্যে। সেটা অবশ্যই আবারও বলছি সময় এবং কতটা সম্ভব তার ওপর নির্ভর করে। গোপার সঙ্গে শুনছেন আজকের প্রভাত বীণা, আমরা গান শুনছি নানান শিল্পীর কণ্ঠে। তাহলে একটু সঙ্গে থাকুন আর শুনতে থাকুন, একটা গান শুনে তারপরে আবার বাকি কথায় ফিরছি।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন

100.1 FM Gold. 100.1 FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ড।

পরমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে একটু পৌঁছে গিয়েছিলাম আমরা চাণক্যের কাছে, যিনি কথা বলতেন অত্যন্ত বুদ্ধি করে এবং যার কথায় চলত অনেক কিছুই। প্রয়োজনের বেশি কথা বললে নিজের দুর্বলতা প্রকাশ পায় তিনিই বলেছিলেন। নিরবতা ঈশ্বরের ভাষা, বাকিটা মানুষের দুর্বল অনুবাদ, এমন কথাও শোনা গেছে মনীষীদের মুখে। নিরবতা সত্যিকারের বন্ধু, যে কখনো বিশ্বাসঘাতকতা করে না, কনফুসিয়াস বলতেন এমন কথা। আমরা যদি কোনো দিন রাত্রিবেলা আমাদের যদি মনে থাকে হাজার কাজ এবং হাজার ব্যস্ততা সমস্ত কিছু সামলে, তাহলে যদি আমরা পাঁচ মিনিট একটু নিজেরকে নিয়ে বসি, নিজের সঙ্গে কথা বলবার জন্য বসি, তাহলে একটা যদি হিসেব কষি যে আমরা আজকে সারা দিন সকালবেলা থেকে শুরু করে এই রাত্রির পর্যন্ত আমরা আজকে সারা দিন কতজনের সঙ্গে কত কথা বলেছি, তার মধ্যে হিসেব কষলে দেখা যাবে বেশিরভাগ কথাটাই ছিল অপ্রয়োজনীয়। অনেক কথা না বললেও চলত, অনেক কথা সারাদিনে অনেক ক্লান্তি এবং অনেক পরিশ্রমের কারণও হয়েছে। রাত্রিবেলা যখন হিসেব

করতে বসলাম তখন দেখলাম, আরে বাবারে, আমি যদি গুনে দেখি যে 50টা কথা বলেছি, তার মধ্যে 10টা কথা বললেই কিন্তু আমার সারাদিনের কাজ হয়ে যেত। বাকি কথাগুলো কেমন যেন মানে বেহিসেবি এদিক ওদিক চলে গেছে। সেদিন মনে ভাবলাম যে কালকের থেকে ঠিক আমি হিসেব করে কথা বলবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না, কারণ কথা আমাদের ক্রমশ এগিয়েই চলে। আর ওই যে কথায় বলে না, মুখের কথা আর হাতের তীর, একবার যদি বেরিয়ে যায় তাহলে তাকে ফিরিয়ে আনা তো কিছুতেই সম্ভব নয়। তাকে একটুখানি গোজামিল দিয়ে এদিক সেদিক করে ম্যানেজ করা যেতে পারে, কিন্তু ফিরিয়ে আনা কিছুতেই সম্ভব হয় না। কথা বলা বুদ্ধিমানের কাজ না চুপ করে থাকাটা বুদ্ধিমানের কাজ, এ প্রশ্নের উত্তর আমরা সারাদিন ধরে, সারা জীবন ধরেই খুঁজতে থাকবো। কখনো কখনো বেশি কথা বলবো, কখনো কখনো একেবারে চুপ করে যাব। রাগের মাথায় যেমন অনেকে চুপ করে যায়, অনেকে যেমন বেশি কথা বলে। তবে আমি দেখেছি যারা চুপ করে যায় তাদের ক্ষেত্রে কিন্তু জিতে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে।

সাহেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে একেবারে শেষের দিকে এসে পৌঁছচ্ছি আমরা প্রভাত বীণার। গোপা আছি আর

ক্ষেত্রে না, সবসময় চুপ করে থাকা নয়, যখন কথা বলতেই হবে তখন কথা তো আমাদের বলতেই হবে। যখন চোখের সামনে অন্যায় ঘটছে, যখন দুর্বল অসহায় প্রাণীদের ওপর অত্যাচার হচ্ছে, যখন নিজের আত্মসম্মান রক্ষা এবার করতেই হবে অনেকবার সুযোগ দেওয়ার পরেও, যখন ভুল বোঝাবুঝি সম্পর্ককে নষ্ট করে দিচ্ছে, যখন নিজের ভালোবাসার কথা কাউকে বলতেই হবে, যখন কেউ আমাকে সাহায্য করতে পারে তার কাছে অবশ্যই সাহায্য চাইতে হবে, এবং যখন মনে হবে কেউ আমার কাছে সাহায্য চাইতে চাইছে কিন্তু পাচ্ছে না, তখন অবশ্যই তার সঙ্গেও কথা বলতে হবে। যেখানে সত্য এবং ন্যায়ের প্রশ্ন, নীরবতা সেখানে অন্যায়, আর অন্যায়কে অন্যায় করা এবং অন্যায় মেনে নেওয়া দুটোই তো সমান অপরাধ। সত্যকে সাহসের সঙ্গে বলো, কিন্তু এমনভাবে বলো যাতে সত্য আঘাত নয়, আলোর পথ দেখায়, স্বামী বিবেকানন্দ বলতেন। রাগের সময় চুপ থাকাটা খুব দরকার, অহংকার হলে চুপ থাকাটা দরকার, অকারণে তর্কের সময় চুপ থাকাটা দরকার। অন্যায়ের সামনে সত্যের পক্ষে ভালোবাসা প্রকাশ করতে, কাউকে বাঁচাতে কথা আমাদের বলতেই হবে, তখন আর চুপ করে থাকলে হবে না। আসলে মানুষ কখন নীরব থাকতে হয় জানে, যে মানুষ সেটা জানে তিনি হলেন জ্ঞানী, আর যে মানুষ কখন কথা বলতে হয় জানে তিনি হলেন প্রজ্ঞাবান। তাই সবসময় চুপ করে থাকা যে বুদ্ধিমানের কাজ এমনটা নয়, বেশিরভাগ সময় চুপ করে থাকাটা বুদ্ধিমানের কাজ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে মিথ্যা যখন হচ্ছে, যখন অন্যায় হচ্ছে, যখন অত্যাচার হচ্ছে, তখন তো কথা আমাদের বলতেই হবে। সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে ওই কখন বলবো আর কখন বলবো না সেটা একেবারেই আমাদের নিজেদের বোধ, আমাদের নিজেদের বুদ্ধি, সমস্ত কিছুর উপরেই নির্ভর করছে।

সুচিত্রা মিত্রের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে আমরা প্রভাত বীণার একেবারে শেষ দিকে এসে পৌঁছেছি। মায়া সেনের কণ্ঠে পরের গান শুনতে শুনতে সবাইকে বলি ভালো থাকুন, ভালো রাখুন। কথা আমাদের পরিচিত করে, নিরাপত্তা আমাদের পরিণত করে। তাই কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে, এই প্রজ্ঞা আমাদের ভরিয়ে দিক। আমরা সবাই ভালো থাকি, আলোতে থাকি। গোপা ছিলাম আপনার সঙ্গে, ফিরে আসবো আবার 8:30 মনের মেলোডি নিয়ে। আজকের মতন প্রভাত বীণা এখানেই শেষ করলাম মায়া সেনের গান শুনতে শুনতে।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR-1 বা ITR-2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
2: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
3: পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
5: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
4: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
5: আপনার আয়কর রিটার্নে

0: ঠিকানায় ভুল তথ্য প্রদান করুন। এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold এ। মনের মেলোডি

ঘড়িতে সময় এখন সকাল 8:33 হয়ে 17 সেকেন্ড। এখন থেকে সকাল 10টা পর্যন্ত আপনার সঙ্গে গানে গানে সুরে সুরে তালে তালে মনের মেলোডি। মনের মেলোডি নিয়ে আজ আছি আপনার সঙ্গে গোপা, কথা হবে আমাদের নিশ্চয়। কিন্তু কথা শুরুর আগে গান শুনতে শুনতেই আমাদের শুরু হয় কথা, তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন। গান শুনেই এক্ষুনি ফিরে আসছি কথাতে, কারণ আপনি বলবেন আজ আপনার কথা।

মান্নাদের গান শুনতে শুনতে শুরু করলাম আজকের মনের মেলোডি। আর হৃদয়ের গান শিখে যেমন সবাই গায়, তেমন হৃদয়ের কথা অনেকের মনের মধ্যে থেকে যায়, কিন্তু সেই হৃদয় দিয়ে সেই কথা কজনের বেরিয়ে আসে সেটাই হলো আজকে আমাদের সঙ্গে, মানে আমার সঙ্গে আপনার কথা হবে। 9903050992 এই নাম্বার আপনার জন্য খোলা আছে। এমন কথা যা

আপনি বলতে চেয়েও বলতে পারেননি, এমন কথা যা আপনি বলতে চেয়েও বলতে পারেননি, কেউ হয়তো তেমনভাবে আপনাকে জিজ্ঞেসও করেনি, বা বারবার বলতে গেছেন কিন্তু তবুও বারবার ফিরে এসেছেন। আজ মনের মেলোডিতে আপনাকে জিজ্ঞেস করছি সেই কথা, এমন কথা যা আপনি বলতে চেয়েও বলতে পারেননি। এমন কিছু কথা থেকে যায় আমাদের জীবনে যা পরবর্তী সময় যখন আমরা মনে করি তখন আমাদের নস্টালজিক করে, আমাদের মধ্যে একটা আফসোস হয়, আবার অনেক পরে গিয়ে অনেক আগের দুঃখটা কিরকম একটা মিষ্টি মজার মতন হয়ে যায়। সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই আজকে এমন কিছু কথা যা আপনি বলতে চেয়েও বলতে পারেননি, সে কথা অবশ্যই আপনি বলতে পারেন 9903055992 এই নাম্বারে। কাকে বলতে চেয়েছিলেন এবং কোন কথা বলতে চেয়েছিলেন সেটুকু লিখলেই হবে। আপনি চলে আসুন তাহলে, আর সেই কথা মনে করতে করতে একটুখানি নস্টালজিক হয়ে যেতে পারেন আজকে এই মনের মেলোডিতে। আর শুনবো সুন্দর সুন্দর গান নানান শিল্পীর কণ্ঠে, গোপা তো রয়েছি, তাই আপনিও সঙ্গে থাকুন, আর অবশ্যই লিখতে থাকুন, মানে টাইপ করতে থাকুন, মানে হোয়াটসঅ্যাপ পাঠাতে থাকুন আমাদের 9903055992 এই নাম্বারে।

0: গীতা দত্তের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে যে মেসেজ এসে আমার কাছে পৌঁছেছে শুভ্রা দে শখের বাজার থেকে, তিনি বলছেন অনন্যা ও স্কুলের বন্ধু কোনো একটা কারণে ওদের মধ্যে খুব মানে ঝগড়াঝাটি হয়েছিল, তো বহুবার এই ব্যাপারটাকে মিটিয়ে নিতে চেয়েছেন শুভ্রা। অনন্যা কতটা চেয়েছে সেটা জানা হয়নি, কিন্তু শুভ্রা একবারও অনন্যাকে জিজ্ঞেস করে উঠতে পারেনি তুই কি আজকে আলু কাবলি খাবি। এবং এই শুভ্রা দে শিওর যে যদি এইটা জিজ্ঞেস করে উঠতে পারত অনন্যাকে যে তুই কি আজকে আলু কাবলি খাবি, এই আলু কাবলিটাই ব্যাপারটাকে পুরোটাই মিটিয়ে দিতে পারত, কিন্তু সেই আলু কাবলি খাবার কথাটাই জিজ্ঞেস করা হয়নি অনন্যাকে। আর ঠিক আজকে থেকে যদি আপনি খুঁজে পান সেই অনন্যাকে বা যদি কাছাকাছি থাকে তাহলে অবশ্যই এখন একবার জিজ্ঞেস করে ফেলুন আজকে কি একটু আলু কাবলি খাবি। এরকম অনেক কিছু খাবার দাবার আমাদের অনেক দিনের অনেক কথাকে বলিয়ে দিতে পারে, অনেক কিছু আড্ডাকে জমিয়ে দিতে পারে, সেটা তো আমরা জানি। তাই আজকে একটু আলু কাবলি খাবি এই কথাটা বললেই যদি সমস্ত পাথর গলে যায় তাহলে সে কথাটা বলে ফেলাই ভালো। আসলে আজকে যে কথা নিয়ে কথা হচ্ছে, যে কথা বলা হয়নি কখনো, বহুবার বলতে চেয়েছি এমন অনেক কথা, বন্ধু হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, অফিসের বস হতে পারে, ভালোবাসার মানুষ হতে পারে, শত্রু হতে পারে, এবং সেই কথা কখনো প্রেমের, কখনো রাগের, কখনো অভিমানের, কখনো মজার, কখনো হয়তো একটু কটুক্তি, মানে সমস্ত মিলিয়ে মিশিয়ে এমন অনেক কথা বলতে চেয়েছি, অনেক কথা একবারে জীবের কাছে এসে থেমে গেছে, এরকম অনেক কথা রয়ে গেছে আমাদের জীবনে। এমন করে কিন্তু কেউ জিজ্ঞেস করবে না যে কোন কথা আপনি বলতে পারেননি, এমন কথা যা আপনি বলতে চেয়েও বলতে পারেননি, সে কথা আজকে বলে যান আমাদের কাছে 9903052992 এই নাম্বারে। এমন কথা কিন্তু কেউ বলবে না। সময় ক্রমশ আমাদের এগিয়ে চলেছে, 8:43 গোপা আছি আজ আপনার সঙ্গে মনের মেলোডিতে। আর মনের কথা বলতে চলে আসুন, যে কথা কখনো বলি বলি বলি বলি করেও বলা হয়ে ওঠেনি, সে কথা যদি আজ মনে হয় আপনি বলবেন তাহলে অবশ্যই আজকের মনের মেলোডি আপনার জন্যই।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

মৃণাল চক্রবর্তীর গান শুনছিলাম। মৃণাল চক্রবর্তীর গান শুনতে শুনতে আপনার মেসেজ আসছে, কিন্তু আপনিও পাঠাতে থাকুন আমাকে 9903050992 এই নাম্বারে। যে কথা বলতে চেয়েছেন বহুবার নানান জনকে, কিন্তু সে কথা বলা হয়ে ওঠেনি, তেমন কথাই আজকে আপনি বলে যেতে পারেন আমাদের কাছে মনের মেলাডিতে।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শুনতে শুনতে এবার একটু চলে যাই আমরা পরের মেসেজগুলোতে, কারণ অনেক মেসেজ এসে জমা হচ্ছে, অনেক কথা অনেকের অনেক দিন ধরেই বলে ওঠা হয়নি, কিন্তু আজ যদি বলতে চান তাহলে অবশ্যই 9903052992 এখানে মেসেজ করুন। যেরকম মেসেজ এসছে আমার কাছ থেকে, সৌভিক সরকার কসবা হালতু, তিনি বলছেন যে বলা হয়নি যে আমি একজনকে পছন্দ করি, আবার এটা

বলা হয়নি দয়া করে স্যালারিটা বাড়ান না, এই কথাটা অনেকেই আমরা বলতে পারি না, সে তো বটেই। স্যালারি বাড়ানোর কথা আমাদের অনেকেরই বলা হয়ে ওঠে না, বলা হয়ে ওঠে না আরও অনেক কথাই, যেরকম ভালোবাসি মুখ ফুটে কথা, এই কথা বলা হয়নি, রজত বিশ্বাস বোনপুর নদিয়া থেকে তিনি পাঠিয়েছেন। এরকম অনেক কথাই আমাদের বলবো বলবো করে বলা হয়ে ওঠে না, বলতে চাই বলা হয়ে ওঠে না, একেবারে বলে ফেললাম কিন্তু তবুও কথাটা গিলে ফেললাম, এরকম ঘটনা আমাদের জীবনে ঘটতেই থাকে। তাই আপনার জীবনও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে যে কথা আপনি বলতে চেয়েছেন, বহুবার বলতে চেয়েছেন, সৎভাবে বলতে চেয়েছেন, সততার সঙ্গে বলতে চেয়েছেন, কিন্তু তবুও এমন কথা যা আপনি বলবো বলবো করেও বলতে চেয়েও বলতে পারেননি, সে কথা বলবার জন্যই কিন্তু আজকের মনের মেলোডি

কিশোর কুমারের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে আমাদের যেতে হবে একটুখানি ছোট্ট করে নানান খবরের কথাতে, নানান খবরাখবর শুনে একটু ফিরে আসব। কিন্তু খবরে যাওয়ার আগে টুক করে একটু বলে নিতে চাই একটা মেসেজ। আমার স্কুল জীবনে এক বন্ধু প্রণবেশের সঙ্গে একবার সামান্য কারণে কথা কাটাকাটি হওয়ায় দূরত্ব তৈরি হওয়ার পর তার সঙ্গে দেখা না হয় আমি দুঃখিত এই সামান্য কথাটি বলা হয়ে ওঠেনি। আজ আপনাদের মাধ্যমে আমি বলতে চাই সত্যি সেদিনের কথার জন্য আমি দুঃখিত। কে পাঠিয়েছেন? যাদবেন্দ্র পণ্ডা, জুকিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর। আজকের মেসেজ আপনি পাঠাবেন আমাদের সেই কথা নিয়েই যে কথা আপনি বহুদিন ধরে বলতে চেয়েও বলতে পারেননি। 9903050992 আপনার জন্য খোলা আছে। গোপা আছি আজ আপনার সঙ্গে মনের মেলেডিতে। ছোট্ট করে একটুখানি খবর শুনে ফিরে আসছি আবার আপনার মেসেজ নিয়েই। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 100.1 FM গোল্ডের।

0: Working on merchant vessels in conflict-sensitive regions amid rising geopolitical tensions affecting global shipping routes. The minister held a comprehensive review meeting yesterday with senior officials of the Ministry of External Affairs, Directorate General of Shipping and heads of Indian missions from countries including Oman, Saudi Arabia, Iran, Russia and Ukraine. Guru Purnima, also known as Vyasa Purnima, is being celebrated today. The festival is dedicated to spiritual and academic teachers. Prime Minister Narendra Modi, Lok Sabha Speaker Om Birla and Union Home Minister Amit Shah has extended greetings to the nation on the occasion of Guru Purnima. International Tiger Day is being observed across the world today to raise awareness about tiger conservation, protect natural habitats and address the declining number of wild tigers. It was established in November 2010 during the St. Petersburg Tiger Summit in Russia. India has emerged as a global leader in tiger conservation through science-based policies and strong institutional support. The country is now home to nearly 70% of the world's wild tigers. Relentless monsoon rains have unleashed widespread flooding across Odisha, severely disrupting normal life in several parts of the state. Bhadrak district remains the worst affected, with vast stretches of Bhandari Pokhari and Dhamnagar blocks inundated after floodwaters entered low-lying habitations and agricultural fields. The Baitrani River continues to flow above the danger mark at Akhupada. In view of the incessant rainfall and the deteriorating flood scenario, schools are closed in 8 districts today. Authorities have intensified rescue and relief operations in vulnerable areas while closely monitoring river levels. At the ongoing Commonwealth Games, CWG 2026 in Glasgow, Gulveer Singh scripted history by becoming the first Indian athlete to win a medal in the men's 10,000-meter race after claiming a silver. Moreover, Harjinder Kaur also added a silver to India's medal tally in women's 69 kg weightlifting event. And that is the end of this news bulletin.
1: Gaane kothay golden shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold.
2: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
3: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
2: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
3: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন। এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
2: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

100.1 FM গোল্ডে মনের মেলোডি শুনছেন, গোপা আছি আজ আপনার সঙ্গে। আর মনের মেলোডিতে শ্যামল মিত্র আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে আবার আমরা ফিরে এসেছি আপনার পাঠানো মেসেজে, কারণ আপনি যে বিষয়টা নিয়ে মেসেজ করছেন তা হচ্ছে এমন কিছু কথা যে কথা বলবো বলবো করেও বা বলি বলি করেও বলে ওঠা হয়নি কখনো, প্রায় বলে ফেলেছিলেন কিন্তু তারপরেও বলা হয়নি, সেরকম কিছু কথা নিয়ে আজকে আমাদের এই মনের মেলোডি। সেখানে মেসেজ আসছে আপনার, এবং একটু একটু করে যদি না পড়ি তাহলে আবার আমার অনেকগুলো মেসেজের কথা বলা হবে না। ওহো, বলতে বলতে বলতেই ভুলে গেলাম, ঘড়িটা যদি মেলাতে চান তাহলে মিলিয়ে নিন, 9:15 হয়ে 35 সেকেন্ড। আমার মনে একটা কথা বলতে পারি না, সেটা আপনাদের উদ্দেশ্যে। কথাটা হলো এই যে, আমরা প্রত্যেক দিন আপনাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করি, আমাদের নাম প্রতিদিন বলেন, এতে কি আপনাদের মনে আমাদের প্রতি রাগ কিংবা বিরক্তি লাগে? দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া। একেবারেই লাগে না আপনাদের নাম বা আপনাদের মেসেজ পড়তে, কারণ এটা আপনাদের সঙ্গে আমাদের একটা যোগাযোগ, আপনারাও আপনাদের কথা আমাদের কাছে বলেন এবং আমরাও আপনাদের নাম এবং কোথা থেকে বলছেন সেটা বলি। এটা বহু বহু বহু যুগের ঐতিহ্য আমাদের আকাশবাণীর, আমাদের FM-এর, ফলে এটা তো আমাদের কাজ এবং আপনারাও আমাদের সঙ্গে আসবেন, কথা বলবেন, এটাই আমরা চাই। ফলে সেই জায়গা থেকে কখনোই বিরক্ত লাগার তো কথা নয় বা রাগ হওয়ারও কথা নয়, সেটা হয়ও না। আচ্ছা, কি আর বলবো নিজের কথা, হৃদয়ে জমে থাকা যত ব্যথা, বসে পড়ি হাতে নিয়ে খাতা, কবিতা লিখে ভরাই পাতা, তুই আমার জীবনে এসে বন্ধু হয়ে তুই ছিলি পাশে, তোকে আমি ভালোবেসে বলতে পারিনি কোনো দিন, কেটে গেল জীবনের এতগুলো দিন, এখনও তো সে নামটা বলা হলো না। সুব্রত মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া থেকে তিনি পাঠিয়েছেন আমাদের কাছে এই মেসেজ। আচ্ছা, পরের মেসেজে একটু যাই। পরের মেসেজ হচ্ছে, আমি এক সুন্দরী লননাকে মনে মনে ভীষণ ভালোবাসতাম কিন্তু কোনোদিনই সাহস করে তাকে বলে ওঠা হয়নি। সোমনাথ ঘোষ, দমদম, ক্যান্টনমেন্ট। এই বিষয়ে আপনি একা নন, অনেকেই আছেন বুঝলেন, এরকম বলে ওঠা হয়নি এমন কথা। আর পরের মেসেজটা একটু দেখি, পরের মেসেজটা অনেক বড়, বেশ বড়, মানে উনি একটা কথা বলতেছে বলতে পারেননি এমন নয়, উনি অনেককে অনেক কথা বলবার কথা বলেছেন। উনি ফুলকে রঙিন হয়ে স্বপ্নে ভাসতে বলেছেন,

হৃদয়কে উনি সোহাগ সাগরে আসতে বলেছেন, মানুষকে উনি বলেছেন হৃদয় কুটিরে পৃথিবীর চোখ নতুন ভোরের আলোয় ভরে দিতে। শিশুদের উনি বলবেন, আমি সবুজ মাঠের বুকে ছুটে বেড়াতে এই হৃদয়ের সুখে। বৃষ্টিকে বলবো আমি মেঘমল্লারে বাজতে, প্রকৃতিকে বলবো আমি নতুন সাজে সাজতে, পথকে বলবো আমি আমার পথে মিলতে, চুপি চুপি হৃদয়ের কথা গানে গানে বলতে। পায়েল ব্যানার্জি, বেলঘরিয়া। উনি এমন কোনো কথা হয়তো ওনার, মানে উনি হয়তো যে কথা বলতে চান সে কথা বলে ফেলেছেন সবাইকেই, যে কারণে ওনার সেরকম কোনো কথা নেই যে কথা ওনার মানে বলতে চেয়ে উনি বলতে পারেননি, কিন্তু উনি অনেককে অনেক কথা বলতে চেয়েছেন, সে কথাই উনি আমাদের কাছে লিখে পাঠিয়েছেন। আরও বেশ কিছু মেসেজ কিন্তু আমার কাছে জমা হয়ে রয়েছে, কিন্তু আমার কাছে জমা হয়ে আছে অনেক শিল্পীর অনেক গান, তাই গানও শুনবো আবার মেসেজও দেখবো। দেখতে দেখতে আমরা এগোবো, ঠিক এই মুহূর্তে আমরা যদি চলে যাই আমাদের পরের গানে, পরের গানটা আমরা কি শুনবো একটুখানি খুঁজে দেখে না নির্মলা মিশ্রের কণ্ঠে এই গানটা শুনছি, শুনে এক্ষুনি ফিরে আসছি।

নির্মলা মিশ্রের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান, আর গান শুনতে শুনতে মেসেজ এসে পৌঁছেছে আমার কাছে। আমি চটপট পড়তে শুরু করে দিই, কারণ ঘড়ির কাঁটা ক্রমশ দৌড়চ্ছে। পুনা থেকে উৎপল মুখোপাধ্যায় তিনি বলছেন যে এই শেষ জীবনে আজও অনেক কথা মনের মধ্যে লুকিয়ে রয়েছে, কিন্তু সুযোগ পেয়েও আমার প্রিয় মানুষটিকে বলা

হয়নি, অনেক দেরি হয়ে গেছে, এখন বলা উচিত নয়, তাই চুপ করে থাকাটা সঠিক হবে। আর আমি বলবো যে এতদিন যখন হয়েই গেছে, জীবনের অনেকটা সময় যখন পেরিয়েই এসছেন, একবার দেখুন না, সাহস করে যদি বলে ফেলা যায়। বলা তো যায় না, আপনি যেমন ভাবছেন অন্য কিছুও তো ঘটতে পারে, মানে অন্য রকমও তো কিছু হতে পারে, তাই যে কথা মনের মধ্যে এত বছর ধরে লুকিয়ে রেখেছেন একটুখানি দেখুন না, একবার যদি একটু বলে ফেলা যায় তাহলে ব্যাপারটা কেমন হয়। আর একটা চিঠি বহুবার লিখতে চেয়েও লিখতে পারিনি, এই চিঠিতে লেখা ছিল, তুমি চলে যাওয়ার পর আমার ঘরের দেওয়ালগুলো কথা বলা বন্ধ করে দিয়েছে, কাকে পাঠাবো? লিখতে চেয়েছিলাম যাকে, সে তো ঠিকানা বদলে ফেলেছে, শ্রাবণের বৃষ্টির মতো কথাটাও আমার মধ্যেই ঝরে গেল। ঝরে যায়নি, বোধহয় রয়েও গেছে। শুভ্রা ভট্টাচার্য, বাজরণী, কলকাতা 70 থেকে পাঠিয়েছেন। এমন অনেক মনের কথা আমাদের মনের ভেতর থেকে যায়, যে কথা বলি বলি করেও বা হাফ বলে ফেলেছি কিন্তু আর হাফটা বলা হলো না, ফলে কথাটা পুরো হলো না, এরকম আমাদের জীবনে কিন্তু অনেক কথা থেকে যায়। আবার কিছু কিছু কথা আমরা মনে মনে আওড়াই, কিছু কিছু কথা আমরা বিড়বিড় করে আওড়াই, কিছু কিছু কথা ঠাড়ে ঠুড়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, কথা অনেক রকমভাবে আমরা বলবার চেষ্টা করি এবং বলতে থাকি, কিন্তু তবুও সোজা করে সোজা কথাটা সবসময় বলে ওঠা হয় না। তাই আজ অনেক দিন ধরে যে কথা বলতে চেয়েছেন সে কথা বলা হয়নি, কিন্তু আজকে আপনি অবশ্যই 9903055992 সেখানে বলতে পারেন আপনার সেই না বলা বহুদিনের মনের কথা। কারণ আজকে মনের মেলোডিতে আমরা গান শুনছি, আর এমন কিছু কথা আপনি বলছেন যে কথা কখনোই বলা হয়ে ওঠেনি বা এখনও ভাবছেন বলবেন কি না কিন্তু বলতে পারছেন না। গোপা আছি আজকে আপনার সঙ্গে, আর ঠিক এই মুহূর্তে আর একটা মেসেজকে চট করে পড়ে দেবো। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, তিনি বলছেন, বড়দের গাম্ভীর্যের কারণে ছোটবেলার না বলা কথাগুলো মনের কোণেই জমে থাকে, যা এক নীরব দূরত্ব তৈরি করে। যদি আমাদের সহজ কথাগুলো তারা ছোট বা অবুঝ বলে উড়িয়ে দেন, ইচ্ছে থাকলেও সেই কথাগুলো বলা হয়ে ওঠেনি। আজ বড় হয়ে বুঝি সেই গাম্ভীর্য হয়তো ছিল তাদের এক ধরনের সুরক্ষার চাদর, তবুও ছোটবেলার সেই না বলা কথাগুলো আজও মনের এক কোণে এক অদ্ভুত নিস্তব্ধতা হয়ে রয়ে গেছে। এরকম না বলা অনেক কথা সেই ছোট্টবেলা থেকেই আমাদের মনের মধ্যে জমে থাকে, নানান মানুষের কাছে না বলা অনেক কথা, বাবা মা, দিদি, বোন, বন্ধু বান্ধব, স্কুলের টিচার, বাড়িতে যিনি পড়তে আসেন তিনি, আমাদের শত্রু, আমাদের মানে শত্রুকেও তো অনেক কথা মাঝে মাঝে বলতে ইচ্ছে করে, আমাদের যেখানে আমরা কাজে যাই সেখানে আমাদের যে ঊর্ধ্বতন মানুষজন রয়েছেন যারা যাদের আন্ডারে আমরা কাজ করি, বা আমাদের সহকর্মী যারা রয়েছেন, কত কথাই তো বলতে ইচ্ছে করে। কখনো ভালো কথা বলতে ইচ্ছে করে, ভালো কথাটা বলতে গেলে আবার মনে হয় না বাবা অন্যভাবে নেবে, আবার কখনো খুব রাগের মাথায় কিছু বলে ফেলতে ইচ্ছে করে, না না না না না বলো না বলো না, এরকম একটা ব্যাপার থাকে। আবার কাউকে এমন কথা বলতে গিয়ে যদি আবার বকুনি দেয়, তো সেই জন্য অনেক কথাই আমাদের এরকম বলা হয়ে ওঠে না, কিন্তু কথা সে তো মনের মধ্যে একেবারে গজ গজ গজ গজ গজ গজ গজ গজ করতে থাকে, মনের মধ্যেই আমাদের ঘুরপাক খেতে থাকে কথা, আর সেই কথা মাঝে মাঝেই মনে হয় যে বলে ফেলি, কিন্তু বলে ফেলতে গিয়েও আবার কাকে বলবো সেজন্য বলা হয় না। এখন অবশ্য অনেক জিনিসপত্র রয়েছে যার সঙ্গে কথা বলা যায়, কিছু না হলেও দেয়ালের সঙ্গেও কথা বলা যায়, কারণ দেয়ালেরও তো কান আছে, তাই জন্য কথা কার সঙ্গে বলা যেতে পারে কার সঙ্গে না বলা যেতে পারে সেই সিদ্ধান্ত যেমন আমাদের, কি কথা বলবো কি কথা বলবো না সেই মানে একটা যে দোলাচল চিত্তটা সেটাও আমাদের, সব কিছুই থাকবে আমাদের সঙ্গে, আর সঙ্গে থাকবে গান। ঠিক এই মুহূর্তে আরও একটা গান শুনে এক্ষুনি ফিরে আসছি।

মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। শুনতে শুনতে আবার মেসেজে পৌঁছই, কারণ ঘড়ির কাটা ঠিক 9:30 হয়ে 2 সেকেন্ড, এখনো 10টা পর্যন্ত রয়েছি। অনেকগুলো গান শুনবো, অনেকগুলো মেসেজ দেখব, কিন্তু দেখতে দেখতেও সময় দেখবেন ঠিক দৌড়ে দৌড়ে কেমন যেন চলে গেছে, আর তাকে ধরে রাখা যাচ্ছে না। সময়কে তো কখনো ধরে রাখা যায় না, সেই জন্য যেটা করতে হয়, যখনই মনে হয় তখনই মনের কথা যদি বলে ফেলা যায় তাহলে মুশকিল হয় অনেক কিছু, অন্তত মনটাকে একটু হালকা করা যায়, অন্তত মাথাটাকে একটু হালকা করা যায়। এই মুহূর্তে আমার স্কুলের বন্ধু নূপুরের কথা খুব মনে পড়ছে। ওর সঙ্গে আমাদের মুখোমুখি বাড়ির এক দাদার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, কিন্তু দুবাড়ির কেউই এই সম্পর্ককে মেনে নেয়নি। কলেজ ইউনিভার্সিটি পার হয়েও ওর সঙ্গে মধুর বন্ধুত্ব ছিল। দাদা গোপনে বিয়ে করেও ওর সঙ্গে সম্পর্ক রেখে চলেছিল। আমি ওকে বহুবার কথাটা বলতে গিয়েও বলতে পারিনি, আমার কথা তো বিশ্বাস করবেই না, উল্টে ভাববে যে দাদার প্রতি আমার দুর্বলতা রয়েছে। একসময় বিয়ের প্রস্তুতির জন্য চন্দননগরে মাসির বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেখানে ওরা পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছিল। কোনোভাবে বিয়ের খবরটা ওর মা বাবার কানে যেতে ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। এসেছে শুনে আমি দেখা করতে গিয়ে ওর চোখের জলের সাথে আমার প্রতি তীব্র ঘৃণা, বিদ্বেষ, রাগ সব মিলেমিশে একাকার হয়ে আমার মুখের ওপর চিরদিনের জন্য দরজা বন্ধ করে দিয়েছিল। আমার মনে আজও বিবেকের সেই ঘা দগদগে হয়ে আছে। আজ তোর কাছে ক্ষমা চাইছি নূপুর। নন্দা রায় পোড়েল, হাওড়া বেলগাছিয়া এল রোড। এরকম দেখেছেন, আমাদের কত মনের মধ্যে কথা জমে থাকে, কত মনের মধ্যে কথা নিয়ে আমরা জট পাকাই, এবং জট পাকাতে পাকাতে সেই জট কোন চিরুনি দিয়ে যে খোলা যাবে সে কথা কিন্তু আমরা নিজেরাও জানি না। তো সেজন্য মনের মধ্যে কোনো কথা যদি হয়, খুব সুন্দর করে ঠান্ডা মাথায় ঠান্ডাভাবে যদি বলা যায়, বললে যে একেবারে সমস্যা হবে না তা নয়, মানে যদি একটু সমস্যাটা কমানো যায়, সেই জন্য কথা যদি মনের মধ্যে ফুটে ফুটে ওঠে তাহলে তাকে ফুলের মতন ফুটিয়ে দেওয়াই ভালো বলে আমার মনে হয়, সেজন্য তুমি এত কথা বলি। আর পরের মেসেজে আমি পৌঁছই, আমি নামটা বলেছি তো আপনার, না বললে হ্যাঁ বলেছি নিশ্চয়ই, নন্দা রায় পোড়েল, হাওড়া বেলগাছিয়া এল রোড। মাঝে মাঝে না ভুলে যাই জানেন, এত নাম এত মেসেজ পড়তে হয়, তো কার নাম বললাম না মাঝে মধ্যে একটু ভুলে যাই। ছোট থেকে মায়ের কাছে শুনে এসেছি আমি খুব অবাধ্য, আজ মা বাবা নেই তাই আর বলা হলো না, আমি তোমাদের সব কথাই শুনতে চেষ্টা করি আর ভবিষ্যতেও করব। অনিরিনা ঘোষ, বেহালা। সব বাবা মাই মনে করে তার সন্তান অবাধ্য, কিন্তু এটা খুব সত্যি কথা, সব সন্তানই আবার চেষ্টা করে বাবা মায়ের কথা শুনে চলতে, কিন্তু ওই যে সময়ের একটা ব্যাপার থাকে তো, মানে বাবা মাদের সময়, আমাদের সময়, এবং কোনভাবে কীভাবে এগোচ্ছি আমরা, সব কিছু মিলিয়ে মিশিয়ে না সবসময় যে কথাটা শোনা হয়ে ওঠে না, তার মানে কিন্তু এটা নয় যে অবাধ্য বা কথা শুনি না। যাই হোক, ওনারা নিশ্চয়ই সেটা বুঝতেন, মানে মুখে হয়তো বলতেন অবাধ্য, মনে মনে নিশ্চয়ই বুঝতেন। মনের কথা, মনের না বলা কথা মনের মানুষকে বলো, যদি মনের কথা বলতে দ্বিধাবোধ হয় তাহলে আমার মনে হয় গোপাকে বলো, গোপা তোমার মনের মানুষকে খুব সুন্দর করে বলে দেয়, এটা গোপার একটি সুন্দর গুণমান। অমিতাভ হোর, ওয়াল গার্ডেন, কলকাতা 33। না, কিছু গুণমান নয়, বিষয়টা হচ্ছে যে সবসময় মনে হয় যে আমরা অনেক তো ভারী ভারী কথা এবং সিরিয়াস কথা, সিরিয়াসভাবে ভারী ভারীভাবে অনেক কথা আমরা বলি, কিন্তু এটা আমার নিজের মনে হয় খুব সহজে যেমনটা মনে হচ্ছে তেমনটা যদি আমি বলি তাহলে খুব সহজে উল্টো দিকের মানুষের কাছে কথা গিয়ে পৌঁছয়। সেই জন্য আমি কথার মারপ্যাচ বা কথাকে বেশি জটিল করে গুরুগম্ভীর করে বলতে কখনোই ভালোবাসি না। আমি নিজের জীবনে এবং যখন আমি কাজ করতে বসি তখনও খুব সহজভাবে বলতে চেষ্টা করি। আমাদের মন খুব সহজ জানেন তো, মানে যতই সে জটিল কুটিল কাজকর্ম করে ফেলুক না কেন, আসলে সে কিন্তু খুব সহজ আমাদের মন। তাই সহজ মনের সহজ কথা উল্টো দিকে সহজ মনের কাছে খুব চট করে পৌঁছয়। এবার তারপরে যদি ব্যাপারটা জটিল হয়ে যায় সেটা অন্য কথা, কিন্তু পৌঁছয় খুব সহজ এবং স্বাভাবিক হয়। কথা তো পৌঁছবেই, কথা আমরা বলবই, এবং তার সঙ্গে সঙ্গে শুনবো আমরা গান। গান শুনতে শুনতে এগোতে এগোতে এই মুহূর্তে যে গানটা আমার চোখের সামনে ভাসছে না, এই গানটা না শুনেই আর পারবো না, গানটা শুনি, শুনে ফিরে আসছি। দেখুন, আপনিও ঘাড় দুলিয়ে গুনগুন করবেন, কিন্তু করতে করতে মেসেজটাও করবেন, তা নাহলে আর আপনার না বলা কথা আমার কাছ পর্যন্ত এসে পৌঁছবে না, যে যাকে আপনি বলতে চাইছেন তাকে যদি আমি বলে দিই। হেমন্ত মুখোপাধ্যায়, তার গানটা এবার আমি শুনবো।

হেমন্ত মুখোপাধ্যায়ের এই গান আমার ভীষণ প্রিয়। আর আজকে যখন গান আমি বাজছিলাম, তখন যেই মুহূর্তে এই গানটা আমি দেখলাম, সেই মুহূর্তে কিন্তু এই গান আমিও শুনবো এবং আপনাদেরও শোনাবো সেই কথাটা একেবারেই ঠিক করে নিয়েছিলাম। আর আপাতত মেসেজে পৌঁছই, কারণ আরও বেশ কিছু মেসেজ আমার কাছে আছে, সব মেসেজ আমি পড়ে দেবো নিশ্চয়ই। শিপ্রা কারার মালিকপাড়া লেন থেকে, মালিকপাড়া লেন বেতর থেকে তিনি বলছেন যে, জীবনে অনেক কথাই অনেককে বলা হয়নি, শুধু একটা নয়, আমার মাকে বলতে চেয়েছিলাম কেন তুমি ভাইদের অশান্তির ভয় আমাকে দূরে রাখছ। অভিমানে চুপ করেছিলাম, মা আজ 17 বছর নাম না জানা দেশে চলে গেলেও আজও বারবার মনে হয় কেন একবার মাকে বললাম না। আমার স্কুল বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ রিলেটিভ রিলেশনে যেতে মন খুব চেয়েছিল, কিন্তু সেই মোমেন্টে কিছুতেই সেইভাবে বলতে পারিনি। আজ একজনকে একটু বললেও আর একজনকে এখনও বলতে পারিনি। খুব ভালো থাকবেন, আপনিও খুব ভালো থাকবেন, এবং মনের কথা যত তাড়াতাড়ি বলে ফেলা যায় তত দেখবেন আরও ভালো থাকা যায়। মনের কথা মনের মধ্যে চেপে নিয়ে এবার সেটাকেই ওই কীরকম জিলিপির মতন পাক খেতে খেতে, জিলিপি থেকে সেটা কখন অমৃতি হয়ে তারপরে সেটা আর কী কী মিষ্টিতে পৌঁছে যেতে পারে সেটা আমি জানি না, কিন্তু মনের কথা মিষ্টি করে মিষ্টিভাবে বলে ফেললে অনেক রূঢ় কথাও কিন্তু মানুষের কাছে গিয়ে বলে, আরে বাস এই কথাটা এমনভাবে বললো, আমি তো আগে এমনভাবে ভাবিই নি, একবার বলে দেখবেন। খুব রেগে গেছেন আপনি যার উপরে, মিষ্টি করে তাকে একটু বলে দেখবেন, সেও হেসে ফেলেছে আপনিও হেসে ফেলেছেন। অনেকের কাছে শুনেছি যে প্রেমের প্রস্তাব নাকচ হয়ে যাবার ভয়ে যাকে ভালো লাগতো তাকে প্রস্তাব করা হয়নি। আশিস দত্ত, সল্টলেক। সহজ কথা যায় না বলা সহজে, ঐশী সরকার, চিনার পার্ক থেকে। এরকম অনেক কথাই অনেকের কাছেই শোনা যায় অনেক রকমভাবে। আরও অনেক কথা আমাদের শোনা বাকি আছে, আমরা শুনবো। ঘড়ির কাটায় 9:40 হয়ে 10 সেকেন্ড, এখনও বেশ কিছুক্ষণ আছি, ঠিক এই মুহূর্তে একটু চোখে চোখে কথা বলি আশা ভোসলের সঙ্গে।

0: আশা ভোসলের এই গানের পর একটা ছোট্ট করে বিরতি নিতেই হবে, নিয়ে এক্ষুনি ফিরে আসছি।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
3: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি, 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
0: ফিরে এলাম আবার ছোট্ট বিরতির পর, যার মেসেজ নিয়ে ফিরে এলাম। নিশাকর ধর আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া, তিনি বলছেন যে উনি একটা জায়গায় 12 বছর কাজ করতেন, সেখানে যে দোকানদারের ছেলে তাকে তিনি নিজের হাতে কাজ শিখিয়েছিলেন, তো সেই ছেলে যখন তাকে কটু কথা বলে তখন সে কাজ ছেড়ে দিয়ে আসতে চলে আসে, এবং পরবর্তী সময় দোকানদারকে সেই কথা বলবো করেও তিনি বলতে পারেননি, কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক আজও অটুট রয়েছে সে কথা তিনি জানিয়েছেন। এরপর আমি চলে যাব কার কাছে। আজ গুরু পূর্ণিমা, তাই জ্ঞানে অজ্ঞানে গুরুজনদের মনে যদি কোনো আঘাত দিয়ে থাকি তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সোমেন যাদবপুর থেকে। ঠিক, আজকে গুরু পূর্ণিমা, এবং সেজন্য যে সমস্ত গুরুরা আমাদের রয়েছেন আমাদের পড়াশোনার ক্ষেত্রে, আমাদের কাজের ক্ষেত্রে, আমাদের জীবনে চলার পথে, সকলের কাছে যদি মনে হয় যে কিছু অন্যায় হয়ে গেছে তাহলে ক্ষমা চেয়ে নেওয়া যায়, আর তা না হলে আশীর্বাদও চেয়ে নেওয়া যায় আজকের দিনে। এরপর চলে যাব কার কাছে, আমি যাব গোপাল মান্না উলুবেরিয়া। এই যেটা উনি লিখেছেন এরপর তো আমি কিছুতেই সেটা বলতে পারছি না, মানে আমি নিজে উচ্চারণই করতে পারছি না, তাহলে আমি কি করে বলবো, মানে এত কিছু শব্দ একসঙ্গে সঙ্গে এসে গেছে, উনি নিজেও সেটা দেখলে এখন বুঝতে পারবেন। তো যাই হোক, উলুবেরিয়া থেকে গোপাল মান্না, তিনি মূলত যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে সরকারি অফিসে গিয়ে যখন কাজকর্মের ক্ষেত্রে, মানে এ টেবিল ও টেবিল যখন ঘোরাঘুরি করতে হয় তখন একটা সমস্যা হয়, এবং তখন অনেক কথা বলতে ইচ্ছে করে যে কথা বলা যায় না। আর করোনার সময় থেকে ট্রেন পরিষেবা নিয়ে, মানে উনি যেখানে যাতায়াত করেন, যেখানে থাকেন, ট্রেন পরিষেবা নিয়ে ওনার বেশ কিছু মানে উনি বেশ একটু অসন্তুষ্ট, তো সেই কথা উনি বলতে চেয়েছেন, এবং মেদিনীপুর হাওড়াগ্রামী ট্রেনের কথা উনি বলতে চেয়েছেন যেখানে চলাচল করা বেদনাদায়ক। তো সেই কথাগুলো অনেকদিন ধরে বলবো করে উনি বলে উঠতে পারেননি। এবার আপনার যে অসন্তোষ রয়েছে বা আপনার যে জায়গাগুলো আপনি পাচ্ছেন না, সেই জায়গাগুলো একটু দেখুন, যদি কোথাও বলা যায়, মানে প্রপার জায়গায় যদি বলা যায়, তাহলে সেটা বললে নিশ্চয়ই কিছু না কিছু উপকার তো হবেই। এরপরে আমি চলে যাব পরের মেসেজের দিকে। পরের মেসেজের দিকে হচ্ছে, মনের মেলোডিতে একটা কথা বহুদিন ধরে বলার ইচ্ছে ছিল কিন্তু এখনও পর্যন্ত বলা হয়নি, আজ বলেই ফেলি। মনের মেলোডিতে প্রতিটি ঘোষক বোনেদের কণ্ঠস্বর খুবই মধুর এবং কর্ণপ্রিয়। কদমা জামশেদপুর থেকে চিন্ময় মাহাতো। আমাদের সকলেরই কণ্ঠস্বর

ভালো, নিশ্চয়ই। এবং কথা বলাটাই যেহেতু আমাদের কাজ, আপনাদের সঙ্গে কথা বলাটা যেহেতু আমাদের কাজ, সেই জন্য আমরা কথা বলি এবং কথা বলতে আমরা ভালোবাসি। অনেক কথাই আমরা বলি, আবার অনেক কথা থেকে যায়। এই যে কথাগুলো আপনার মনের ভেতর থেকে গিয়েছে, সেই কথাগুলো অবশ্যই কিন্তু আজকে আপনি বলে ফেলতে পারেন আমাকে, কারণ অনেকটা সময় আমি বলেছি আমাকে বলবার জন্য, আর সময়ই তো আমাকে বেশি সময় দিচ্ছে না যে আমি আরও বেশিক্ষণ আপনাদের সঙ্গে থাকব। 10টা পর্যন্ত অবশ্যই আছি আপনার সঙ্গে। আজ মনের মেলোডি শুনছেন গোপার সঙ্গে। ঠিক এই মুহূর্তে আমরা আরও একটা গান শুনি, শুনে এক্ষুনি ফিরে আসছি। কিন্তু গান আমরা কার শুনবো, শচীন দেব বর্মনের একটা গান শুনি।

মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে আমরা মনের মেলোডির একদম শেষ দিকে এসে পৌঁছেছি। বেশ কিছুক্ষণ সময় হাতে আছে, আরও বেশ কিছু মেসেজ আমি নিশ্চয়ই পড়ে দিতে পারবো। সোমনাথ ঘোষ, আপনার মেসেজ কিন্তু আমি পড়েছি, অনেক আগেই পড়েছি। আর পরের মেসেজ, জীবনে এমন অনেক কথা বা ঘটনা থাকে যা জীবনে কাউকে বলা যায় না, তা মরণের সঙ্গে সঙ্গে চিতার আগুনে পুড়ে শেষ হয়ে যায়। কোন্নগর থেকে মানুষ বৈদ্য। আবার চিতাটিতা কেন? বেশ সুন্দর কথাবার্তা হচ্ছিল, জীবনের সঙ্গে সঙ্গেই কথা এগোতে থাকুক, জীবনের সঙ্গে সঙ্গেই কথা আরও বাড়তে থাকুক, কথার ওপর কথা আরও সাজতে থাকুক, এইভাবেই আমরা এগোতে থাকি ক্রমশ। এরপর আমি চলে যাই পরের মেসেজে টুক করে। স্কুলে পড়বার সময় একজনকে ভালোবাসার কথা বলতে পারিনি, কলেজে পড়বার সময়ও পারিনি, এখন অফিসে বসকে বলতে পারি না যে আপনি ভুল করছেন। কার্তিক মণ্ডল, দাউদপুর, থানা সন্দেশখালী, জেলা উত্তর চব্বিশ পরগনা। যায় না যায় না, বলা যায় না, অনেক সময় বলা যায় না, বুঝি। এরপর আমরা চলতে থাকি। আর এখানে আমাদের একটা প্রশ্ন এসছে আমার কাছে, হাওড়া জগাছা ভারুয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ, তিনি বলছেন তোমরা সবাই নাম বলো কিন্তু পদবি বলো না কেন? ওই যে নামটাই তো কাফি, মানে নামেই তো সব কিছু, নামের সঙ্গে সঙ্গে আমাদের কাজকর্ম সব কিছু জড়িয়ে থাকে, তাই নামটুকুই আপনাদের কাছে পরিচিত। আর এই যে আপনার মনের মধ্যে একটা কৌতূহল তৈরি হলো, আপনার মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হলো, আপনি যে ভাবলেন এই যে আপনার সঙ্গে আমার একটা কথা হলো, এইটা তো হতো না যদি আমরা পদবিটা বলে ফেলতাম, তাহলে কি আপনি ভাবতেন বলুন দেখি? আসলে কিছু না, সেরকম করে বিশেষ কিছু কারণ আছে এমনটা নয়। এইভাবেই আর কি আমরা বলি, এইরকমভাবেই আমাদের চলতে হয়, এরকমভাবেই আমাদের চলা, কিন্তু নামটুকুই যথেষ্ট আমার, আপনার, আমাদের সকলের। আর নামের সঙ্গে সঙ্গে আমাদের যে সুন্দর সম্পর্ক, আমাদের যে ভালোবাসার সম্পর্ক, সেটাও আরেকটা জায়গা তো বটে। আর শেষমেশ আরেকটা গান নিশ্চয়ই আমরা শুনব। শুনতে শুনতে সবাইকে বলবো, সবাই ভালো থাকবেন, যে কথা বলতে ইচ্ছে করছে সুন্দর করে, ভালো করে, মিষ্টি করে বলে ফেলুন দেখি, তারপর দেখা যাবে কি হয়। ওই কি হয় কি হয় ভেবে ভেবে অনেক কথা বলাই হয় না। আপাতত এই মুহূর্তে মৃণাল চক্রবর্তীর আরেকটা গান শুনতে শুনতে সবাইকে বলি, সবাই ভালো থাকুন, ভালো রাখুন। গোপা আবার ফিরে আসবে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠান নিয়ে। আজকের মতন এখানেই শেষ করি।

0: केतन के लिए किया। उन्होंने टैक्सी ड्राइवर, पेइंग गेस्ट, ज्वेल थीफ, प्रेम पुजारी जैसी फिल्मों के लिए संगीत तैयार किया। साथ में उन्होंने गाइड के लिए भी संगीत तैयार किया था। तो गाइड की जब बात चली है तो फिल्म गाइड का ये गीत तो हम ज़रूर सुनेंगे, लेकिन उससे पहले एक छोटा सा ब्रेक।
1: আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে আইটিআর 1 বা আইটিআর 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার এআইএস ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।

0: बीते हुए पल लेके आई है यादों की बारात। आप सुन रहे हैं लो आ गई उनकी याद, लो आ गई उनकी याद 100.1 FM गोल्ड पर। लो आ गई उनकी याद, लो आ गई उनकी याद 100.1 FM गोल्ड पर।
1: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
3: বহুমুখী প্রতিভা কে পার্শ্ব গায়ক কে সাথ বর্মন কা লম্বা জুড়াব থা কিশোর কুমার কে সাথ। উনহোনে অনগিনত হিট গানে দিয়ে, মুনিম জি, 9-2-11, প্রেম পুজারী জেসি ফিল্মো কে গানে। উনকে সঙ্গীত আর গায়ক দোনো কে লিয়ে বড়ি সফলতা সাবিত হুই। এস ডি বর্মন নে বেহদ লোকপ্রিয় ফিল্ম আরাধনা কে সাথ আধুনিক ফিল্ম সঙ্গীত মে সহজতা সে কদম রাখা। হালাকি উনহোনে চলতি কা নাম গাড়ি জেসি ফিল্মো মে পশ্চিমী সঙ্গীত কা ভি সফলতাপূর্বক প্রয়োগ কিয়া। উনকে জীবন কে অন্তিম বর্ষো কি সবসে বড়ি উপলব্ধি থি ঋষিকেশ মুখার্জি কি ফিল্ম অভিমান কা সঙ্গীত, জিসকে বাদ মুখার্জি কি অন্য ফিল্ম বিশেষ রূপ সে চুপকে চুপকে আর মিলি কে লিয়ে ভি উনকা সঙ্গীত কাফি লোকপ্রিয় হুয়া থা। আইয়ে ফিল্ম মিলি কা হি এ গীত সুনতে।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ছাত্রদের আন্দোলনে পুলিশের ভূমিকার প্রতিবাদ জানিয়ে বিরোধী সদস্যদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ আজও ব্যাহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব ব্যাঘ্র দিবসে বন্য প্রাণ উদ্যমী মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন। অসমের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 75, ওড়িশাতেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে গত দুদিনে আন্দোলনকারীদের উপর পুলিশের গুলিচালনায় কমপক্ষে 30 জন প্রাণ হারিয়েছেন, আহত আরও বেশ কজন। ভেষজ গুণের কথা বিবেচনা করে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে বিভিন্ন জায়গায় ফার্ন ডাইভার্সিটি পার্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রূপো জিতেছেন গুলবীর সিং, শুভেচ্ছা রাষ্ট্রপতির। আসছে বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ছাত্রদের আন্দোলনে পুলিশের ভূমিকার প্রতিবাদ জানিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ ব্যাহত। লোকসভা প্রথম দফায় বেলা 12টা পর্যন্ত স্থগিত, রাজ্যসভা 2টো পর্যন্ত মুলতবি করা হয়েছে। বেলা 11টায় লোকসভার কাজ শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা 23তম কমনওয়েলথ গেমসে ভারোত্তোলক হরচিন্দর কৌর এবং অ্যাথলিট গুরবীর সিংকে রৌপ্য পদক জয়ের জন্য অভিনন্দন জানান। পরে তিনি প্রশ্নোত্তর পর্ব শুরু করার অনুমতি দিলে বিরোধী সদস্যরা ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে স্লোগান দেওয়া শুরু করেন। তিনি প্রশ্নোত্তর পর্বের গুরুত্ব তুলে ধরে বিরোধীদের এই পর্বে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, বেশ কিছু বিরোধী সদস্য ইচ্ছাকৃতভাবে প্রশ্নোত্তর পর্ব ব্যাহত করতে চাইছেন, যা সঠিক নয় এবং সংসদের ঐতিহ্যের ধারা বহন করে না।
1: প্রশ্নকাল কে বাদ इस चर्चा में भाग लीजिए। आप माननीय सदस्यों के हक को नहीं मार सकते, ये तरीका उचित नहीं है। आप अगर सदन को व्यवधान करना चाहते हैं, नियोजित तरीके से गतिरोध पैदा करना चाहते हैं, ये संसदीय परंपराओं के अनुरूप नहीं है। सदन की कार्रवाई आज 12 बजे तक के लिए स्थगित की जाती है।
0: राज्यसभा एक ही चित्र देखा दवा প্রথমে বেলা 12টা এবং পরে দুপুর 2টো পর্যন্ত সভার কাজ মুলতবি ঘোষণা করা হয়। চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন 0 আওয়ারের কাজ শুরু করার অনুমতি দিলে সিপিআইএম সদস্য জন বিত্রাস গতকাল দলীয় দপ্তরে পুলিশের প্রবেশ এবং ছাত্রের বিষয়টি তুলে ধরে তীব্র আপত্তি জানান। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু অভিযোগ করেছেন, বিরোধী কংগ্রেস সদস্যরা পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিলের আলোচনায় অংশ নিতে আগ্রহী নয়। বিলের বিষয়বস্তুর আলোচনায় না গিয়ে তারা এই বিলের বাইরে নানা রাজনৈতিক আলোচনা তুলে ধরছে। ছাত্রছাত্রীদের দাবি মেনে এবং এ বিষয়ে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী এই বিল সংশোধনের সিদ্ধান্ত নেন। এর ফলে পরীক্ষা ব্যবস্থার প্রতি ছাত্রছাত্রীদের আস্থা বাড়বে।
2: আজ হম উম্মীদ করতে রাহুল গান্ধী জি ও বাকি লোক বিল পে বোলে, ইতনা মহত্বপূর্ণ বিল পে চর্চা হো রে আর ও ইধর উধর কা বাত করকে ভটকানে কে লিয়ে আর রাজনীতিকরণ করকে ও ধ্যান ভটকানা চাহতে হ্যায়। ইতনা আচ্ছা বিল লায়া হ্যায় আর এক্সামিনেশন কো লেকর কে কোই আর সাজেশন হ্যায় তো সাজেশন দে সকতে হ্যায় কংগ্রেস পার্টি। ইতনা মহত্বপূর্ণ বিল হ্যায় আর বিল পে নাই বোলতে হ্যায়, ইয়ে ঠিক বাত নাই হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেছেন। গতকালের এই বৈঠকে প্রধানমন্ত্রী দফতরের কাজকর্মের পাশাপাশি অর্থ, বাণিজ্য, শিল্প এবং প্রযুক্তিগত ক্ষেত্রে ভবিষ্যৎ কর্মপন্থা পর্যালোচনা করেন। বিকশিত ভারতের লক্ষ্য পূরণে গৃহীত উদ্যোগ আরও ত্বরান্বিত করার ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়। শ্রী মোদী বিভিন্ন দফতর ও মন্ত্রকের মধ্যে সমন্বয় বাড়িয়ে তোলার উপর জোর দিয়েছেন। নাগরিক কেন্দ্রিক প্রশাসনের উপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনের কেন্দ্রবিন্দুতে একমাত্র দেশের জনগণই থাকবে। প্রশ্নপত্র ফাঁস এবং নিট সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার অনিয়ম সংক্রান্ত বিভিন্ন মামলার দ্রুত শুনানির লক্ষ্যে পাটনা হাইকোর্ট পাটনা, লক্ষিসারাই এবং পূর্ণিয়ায় ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করেছে। এজন্য বিচারকও নিয়োগ করা হয়েছে। গৌরব সিংকে পাটনায়, সীমা ভারতীকে লক্ষিসারাইতে এবং ঠাকুর অমন কুমারকে পূর্ণিয়ার প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। হাইকোর্ট সূত্রে জানা গেছে, এই আদালতগুলি 2024 পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী আইনের অধীনে দায়ের হওয়া মামলার শুনানি গ্রহণ করবে। আজ বিশ্ব ব্যাঘ্র দিবস। বাঘের সংরক্ষণ, বিচরণ স্থল রক্ষা সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে দিনটি বিশ্বজুড়ে পালন করা হয়ে থাকে। 2010 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ব্যাঘ্র সম্মেলনে থেকে দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বাঘের দেখা মেলে ভারতসহ এমন 13টি দেশ সিদ্ধান্ত নিয়েছিল 2022 সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করার। 2010 সালের 3,200 তুলনায় বর্তমানে বিশ্বে বাঘের সংখ্যা বেড়ে হয়েছে 5,711। গত প্রায় এক দশকে বাঘের সংখ্যা বেড়েছে 78%। বর্তমানে বিশ্বের সবথেকে বেশি সংখ্যক বাঘের আবাসস্থল ভারত। বিশ্বের মোট বাঘের 70% রয়েছে ভারতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব ব্যাঘ্র দিবসে বন্যপ্রাণ উদ্যমী মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত বিশ্বের 70% বাঘের আবাসস্থল। তিনি বলেন, ভারতে বাঘ সংরক্ষণ শত

0: নিয়োগ নিয়োগের সরকার বদ্ধপরিকর বলে শ্রীমোদী জানান। পরিবেশ অরণ্য আবহাওয়া পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, বাঘ সংরক্ষণ শুধুমাত্র কোনো বিশেষ প্রজাতিকে রক্ষা করা নয়, জীব ও পরিবেশের ভারসাম্য রক্ষা করাই এর লক্ষ্য। নতুন দিল্লিতে আজ বিশ্ব ব্যাঘ্র দিবসের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত এক দশকে বাঘ সংরক্ষণ বৃদ্ধি পেয়েছে।
1: টাইগার রিজার্ভস কি, ফরেস্ট এরিয়া কি, ইকোলজি কে সংবর্ধন কি বাত করতে হ্যাঁ তো ইয়ে কেবল এনজাইটি কে লিয়ে নই হ্যাঁ, টুরিস্ট ডেস্টিনেশন কে লিয়ে নই হ্যাঁ, ইয়ে প্রকৃতি কে সাথ মনুষ্য জীবন কে রিশতো কো সমঝনে কে লিয়ে ভি হ্যাঁ। দুনিয়া মে হামারি জো প্রকৃতিক ধরোহর হ্যায়, উস প্রকৃতিক ধরোহর কা সংরক্ষণ করনা ইয়ে হামারা কার্য হ্যায়।
0: অসমের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 75। গতকাল শিবসাগর জেলায় আরও 7 জন প্রাণ হারিয়েছেন। মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়াও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে অতিরিক্ত আরও 5 লক্ষ টাকা করে দেওয়া হবে। 30 দিনের উপর যারা নিখোঁজ থাকবেন তাদেরও পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 1 লক্ষ পরিবারকে দেওয়া হবে 15,000 টাকা করে। ক্ষতিগ্রস্ত পরিবারদেরকেও বিনামূল্যে বই প্রদান ও আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে এক টানার বৃষ্টিতে ওড়িশার বিভিন্ন অংশে জনজীবন বিপর্যস্ত। সবচেয়ে খারাপ অবস্থা ভদ্রক জেলায়। নিচু এলাকাগুলির পাশাপাশি চাষ জমিতে জল ঢুকেছে। আকুয়াপাড়ায় বৈতরণী নদীর জল বিপৎসীমার উপর দিয়ে বইছে, এর ফলে জাজপুর এবং ধামনগরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। পরিস্থিতির অবনতি হওয়ায় রাজ্যের 8 জেলায় আজ স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জোর কদমে চলছে ত্রাণ ও উদ্ধার কাজ। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রীয় দমন পীড়নের ঘটনায় গত 2 দিনে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 30, আরও অনেকে আহত হয়েছেন। স্থানীয় সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির মতে, পাক সেনাবাহিনী হাজার হাজার শান্তিপূর্ণ বিক্ষোভকারীর উপর গুলি চালায়। এতে সোমবার 25 জন এবং মঙ্গলবার আরও 5 জন নিহত হন। গত কয়েক মাস ধরেই পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর অঞ্চলে পাক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। হরমুজ প্রণালীতে সম্প্রতি একাধিক জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বতিনী হরিশ বলেছেন, ওই অঞ্চলে চলতি সংঘাত সাময়িক বিরতির পর পুনরায় শুরু হওয়া অত্যন্ত উদ্বেগের বিষয়। চলতি মাসে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় GFS গ্যালাক্সি, MT আলবাহিয়া এবং MT মোম্বাসা সহ বেশ কয়েকটি জাহাজে হামলার ঘটনায় ভারতের পক্ষ থেকে কঠোর নিন্দা প্রকাশ করেন শ্রী হরিশ। তিনি বলেন, আন্তর্জাতিক জলপথে মুক্ত বাধায় নৌ পরিবহন এবং বাণিজ্য ব্যবস্থা অবিলম্বে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। ইউক্রেনের কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতীয় নাবিকদের নিয়ে আটকে থাকা MV আমির 1 জাহাজের পরিস্থিতিকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। জাহাজে থাকা সকল ভারতীয়দের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে তারা সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছে। দক্ষিণ পশ্চিম জাপানের কুমামোতো অঞ্চলে গতকাল একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া, ক্ষতিগ্রস্ত পরিবহন ব্যবস্থা এবং তীব্র গরমের কারণে আশ্রয় কেন্দ্রে থাকা হাজার হাজার মানুষের জন্য ত্রাণ বিতরণে বিঘ্ন ঘটছে। কিউশু শিনকানসেন বুলেট ট্রেন পরিষেবা এবং বেশ কিছু বিমানবন্দরের কাজকর্ম আপাতত স্থগিত রয়েছে। সেনা ও উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। এখনও পর্যন্ত 36,000-এরও বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর এই ভূমিকম্পের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি এই পরিস্থিতিতে জাপানের জনগণ ও সরকারের প্রতি ভারতের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। ভেষজ গুণের কথা বিবেচনা করে পশ্চিমবঙ্গ সরকার এ রাজ্যে বিভিন্ন জায়গায় ফার্ন ডাইভার্সিটি পার্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। কলকাতার নিউ টাউন, খড়দহ এবং উত্তরবঙ্গে কালিম্পংয়ে এ ধরনের পার্ক গড়ে তোলা হবে। কলকাতায় গতকাল কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গবেষণা কেন্দ্রের সঙ্গে আলোচনার পর রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈব প্রযুক্তি মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী বলেন, চিকিৎসা ক্ষেত্রে বিশেষত ক্যান্সারের নিরাময় ফার্নের বিশেষ ভূমিকা রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুজোর আগেই পশ্চিমবঙ্গ জুড়ে বেহাল রাস্তা সংস্কারের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। গতকাল নবান্ন সভাগারে এ দপ্তরের সচিবদের নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি রাজ্যের সর্বত্র খারাপ রাস্তা 10ই অক্টোবরের আগে মেরামত করার নির্দেশ দেন। এজন্য বর্ষার পরেই মূলত 3টি পূর্ত, পুর নগর উন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তরকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে শুরু করা বলা হয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করেছেন ভারতের গুলবীর সিং। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে পুরুষদের 10,000 মিটার দৌড় প্রতিযোগিতায় রূপো জিতেছেন তিনি। এছাড়াও প্রতিযোগিতায় মহিলাদের 69 কেজি ভারোত্তোলন বিভাগে রূপো পেয়েছেন ভারতের হরজিন্দর কর। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতীয় ক্রীড়াবিদরা এখনও পর্যন্ত 12টি পদক জিতেছেন। গুলবীর ও হরজিন্দরের ভবিষ্যৎ সাফল্যের কামনা করেছেন রাষ্ট্রপতি, শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতিও। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ছাত্রদের আন্দোলনের
2: চার কে সাথ মে প্রিয়াঙ্কা অরোড়া।

0: আকাশবাণী এফএম গোল্ড, খাঁটি সোনা।
1: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
3: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
4: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
3: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
5: হর ঘর সূর্যঘর।
6: এক প্রকার সে PM জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold।
2: তোমায় গান শোনাবো প্রতিদিনের এই অনুষ্ঠান আপনারা অপেক্ষা করে থাকেন, কারণ আমাদের ফেসবুক পেজ 100.1 FM Gold, সেখানে যখন পোস্টার দেওয়া হয় আজ কোন আর যে আমরা আসছি এই অনুষ্ঠান নিয়ে, সাথে সাথে কিন্তু আপনাদের রিকোয়েস্টের ঢল নামে। তো প্রতিদিন আপনাদের অনুরোধ থাকে এই গানের জন্য, কিন্তু প্রতিদিন তো নিজের গান শোনা যায় না, অর্থাৎ কি না, অনুষ্ঠান শুরুর আগে অলিখিত যে নিয়ম আছে সেটা একটু বলি। আপনারা গান শুনবেন, এই অনুষ্ঠান শুনবেন প্রতিদিন, কিন্তু রিকোয়েস্ট করবেন সপ্তাহে একদিন, আর বাকি 6টা দিন আপনাদের অন্য বন্ধুদের রিকোয়েস্ট শুনতে হবে বা মানতে হবে। আপনারা যারা আমাদের ফেসবুক পেজে প্রতিদিন অনুরোধ করে পাঠান 100.1 FM Gold-এর বন্ধুরা আছেন, শ্রোতা বন্ধুরা, প্রচুর শ্রোতা বন্ধু তারা ছড়িয়ে আছেন, তারা কিন্তু এই নিয়মটা জানেন এবং এই নিয়মটার সাথে তারা সহযোগিতা করেন, তারা এই নিয়ম মানেন। সেই জন্যই আজ যাদের গান শোনাবো আশা করব তারা আগের 3টে দিন অর্থাৎ সোম মঙ্গল অনুরোধ করেননি, আজকেই অনুরোধ করেছেন, এবং নিশ্চয়ই চেষ্টা করব প্রত্যেক শ্রোতা যারা সপ্তাহে আজকেই প্রথম অনুরোধ করলেন তাদের গান শোনানোর জন্য। তাহলে কথায় কথা না বাড়িয়ে আমরা আজকে প্রথমে গানে চলে যাই। অনুরোধ করেছেন সুব্রত কুমার করণ, বজবজ বাবালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, লতা মঙ্গেশকরের কণ্ঠে রাগ অনুরাগ ছবি থেকে শুনতে চেয়েছেন গান। শ্রোতা বন্ধুর অনুরোধে শোনাই প্রথম গান।

100.1 FM গোল্ড, আমাদের নিজস্ব ফেসবুক। সেই ফেসবুকে বন্ধুরা অনুরোধ পাঠিয়ে দেন, ওই যে বললাম পোস্টার বেরোনোর সাথে সাথেই। তারপরেও প্রচুর অনুরোধ থাকে, কিন্তু ফেসবুকে যারা অনুরোধ করেন পরিমাণে এত বেশি থাকে যে ফোন কল কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই সব কিছু নিয়ে সব গান আর শুনিয়ে ওঠা যায় না। বন্ধুরা অনেক সময় হয়তো অভিমান করে লেখেন যে আমি রিকোয়েস্ট করেছি কিন্তু গান কেন শোনানো হলো না। আসলে সময়ের বেড়াজালেই আমরা আটকা পড়ে যাই, একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই বেশ কিছু গান শোনাতে হয়। সেই জন্য হাল ছাড়বেন না, অভিমান করবেন না, কোনো না কোনো একদিন আপনার গান নিশ্চয়ই শোনানো হবে। যাই হোক, তোমায় গান শোনাবো, আপনাদের খুব প্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠান নিয়েই আজ আপনাদের সাথে স্টুডিও প্রান্তে আমি অনুপুর বাড়ায়। প্রীতিনন্দন পানিহাটি থেকে অনুরোধ করেছেন, তিনি তিনটে গান দিয়ে দিয়েছেন পছন্দের যে কোনো একটি গান শোনানোর জন্য। তো সবশেষে যে গানটি ছিল সেদিন নিশীথে বরিশন্ন শেষে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, সেই গানটাই শোনাই তাহলে, পানিহাটি থেকে অনুরোধ করা প্রীতিনন্দনের জন্য।

পরের শ্রোতা বন্ধু মিলন বিট অনুরোধ করেছেন, সাথে আছেন মৌ বিট রামজীবনপুর পশ্চিম মেদিনীপুর থেকে। বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, তার আজ মৃত্যুবার্ষিকী আমরা সবাই জানি, তাকে শ্রদ্ধা জানিয়ে মান্নাদের কণ্ঠে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে গাওয়া বিখ্যাত গানটি।

বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে শ্রোতা বন্ধুর পছন্দ মতো ভারী সুন্দর একটি গান শুনলাম মান্নাদের কণ্ঠে। আজ বিশেষ একটা দিন, আমরা সবাই জানি আজ গুরু পূর্ণিমা। এই দিনটিকে মাথায় রেখেও কিন্তু আমাদের শ্রোতা বন্ধুরা অনুরোধ করেছেন তাদের পছন্দের গানের জন্য। সোনালী সেন, গোপীনাথ সেন, রমা বসু বাটানগর থেকে লিখছেন, শুভ গুরু পূর্ণিমা, আজ শ্রাবণের পূর্ণিমাতে কি এনেছিস বল। কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি আজকের দিনে শুনতে চাই। তো তিনজন শ্রোতা মিলে একসাথে অনুরোধ করেছেন তাদের পছন্দ মতো কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: তোমায় গান শোনাবো স্টুডিও প্রান্তে আপনাদের সাথে অনুপূর্বা। হাতে প্রচুর গান আছে এই মুহূর্তে রূপঙ্করের আজ শ্রাবণের বাতাস বুকে। এই গানটির জন্য অনুরোধ আছে, কে অনুরোধ করেছেন সেটা পরে বলবো, আগে গানটা শুনিয়ে নিই।

রূপঙ্করের কণ্ঠে গান শোনাচ্ছিলাম, উত্তম দালাল খরসরাই মনসাতলা বেগমপুর হুগলি থেকে অনুরোধ করেছেন এই গানটির জন্য। দুটি গানের অনুরোধ ছিল, মান্না দে এবং রূপঙ্কর, যার যেটা সুবিধা। তো রূপঙ্করের কণ্ঠে গানটি শোনালাম। এরপরে বলাই পলতা, বলাই পলতা, পামেলা পলতা, মিঠা কুণ্ডু, কুলপি, সাথে অবশ্য শর্মিষ্ঠা আছেন, একজনের নাম না বললে তো নিশ্চয়ই দুঃখ হবে। তো সবাই মিলে অনুরোধ করেছেন দক্ষিণ চব্বিশ পরগনার মিঠা কুণ্ডু কুলপি থেকে আশা ভোসলের কণ্ঠে এই গানটি শোনার জন্য।

0: শ্রোতা বন্ধুদের অনুরোধে অনেক পুরনো গান, সেই স্বর্ণযুগের স্বর্ণশিল্পীদের গান, এগুলো যেমন আপনাদের শোনাই, আমরাও শুনে কিন্তু ঠিক ততটাই সমৃদ্ধ হই, নস্টালজিক হয়ে যাই তারও বেশি। সুপ্রতিম চক্রবর্তী, ইলোরা চক্রবর্তী, রাজপুর, কলকাতা 149 থেকে অনুরোধ করেছিলেন উৎপলা সেনের কণ্ঠে গোরাত তুমি যে গানটি বাজাচ্ছিলাম সেই গানটির জন্য। এরপরে অনুরোধ আছে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানের জন্য। আগে গানটা শুনিয়ে নি, তারপর কারা অনুরোধ করেছেন সেটা জানাব, না বলেই ফেলি। অরূপরতন আইচ, অপরূপ আইচ, গোপু আইচ, মঞ্জু রায়, রাজীব গান্ধী রোড, কোন্নগর থেকে অনেকে মিলে অনুরোধ করেছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে জীবনের অনেকটা পথ এই গানটির জন্য।
1: জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি।

আমাদের সময় ক্রমশ এগোচ্ছে, অনেক গান শোনানোর ইচ্ছে থাকলেও সবার গান তো শোনানো যায় না। যেমন হুগলি থেকে শুভশ্রী কারফা অনুরোধ করেছিলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে বৃষ্টি থেকে ভিজবে এসো না এই গানটির জন্য, কিন্তু না, সেই গানটি পাইনি। তার বদলে অন্য আরেকটি বৃষ্টির গান কিন্তু শুনিয়ে দিলাম শুভশ্রী কারফাকে। এরপর নচিকেতার কণ্ঠে গান। শেখ তাহের কোলাঘাট পূর্ব মেদিনীপুর থেকে এই গানের জন্য অনুরোধ করে পাঠিয়েছেন।

সময় থমকে দাঁড়ালেও সময় কিন্তু এগিয়েও যায়, আর সেই জন্যই একটা নির্দিষ্ট সময়ের পরে আমাদের থামতেই হয়। ঠিক যেমন আজকের মতো থেমে যাব তোমায় গান শোনাবো এই অনুষ্ঠান থেকে। প্রচুর গান শুনিয়েছি, কিন্তু অনেক শ্রোতাদের গান শোনাতেও পারলাম না সময়ের অভাবে। আপনারা অভিমান করবেন না, আপনারা পরের সপ্তাহে বা অন্যান্য দিন, প্রতিদিনই তো এই অনুষ্ঠান থাকে, কোনো না কোনো আর্যে আপনার মন মানে পছন্দের গান নিশ্চয়ই শুনিয়ে দেবে। শেষ করব শ্রীকান্ত আচার্যের কণ্ঠে গান দিয়ে, আজ জ্যোৎস্নারাতে। এই গানের জন্য অনুরোধ করেছেন বিকাশ রঞ্জন দাস, যাদবপুর বিজয়গড় থেকে। যদিও একেবারে ভর দুপুর, তবুও শোনাই আজ জ্যোৎস্নারাতে গানটি শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। আর এই গান শুনতে শুনতেই কিন্তু আমরা চলে যাব সংবাদের বিরতিতে, আবার ফিরে আসবো অনুপূর্বা 2:30 সুরিলা সফর নিয়ে। সঙ্গে থাকবেন আমার, সঙ্গে থাকবেন এফ এম গোল্ডের।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
3: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
4: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000।
3: আর ইলেকট্রিক বিলের?
4: জিরো বিলে আবার টাকা দেব কি?
3: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে। তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
4: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
5: হর ঘর সূর্যঘর।
6: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold।
7: শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 FM Gold।
8: সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক,
9: অমূল্য আধুনিক।

100.1 FM Gold. বন্ধুরা অপেক্ষায় আছেন, কারণ সময়টা সুরেলা সফরের। প্রতিদিনে তো এই অনুষ্ঠান থাকে আপনাদের জন্য। আপনারাও রেডিও সেটটা টিউন করে অলস চোখের না ঘুমানো দুপুরে অপেক্ষা করে থাকেন কখন অনুষ্ঠান শুরু হবে, সেই জন্য, তাই তো? প্রতিদিনের এই অনুষ্ঠান সুরেলা সফর এক এক দিন এক এক রকম নাম নিয়ে এক এক রকম সেগমেন্টে আপনাদের সাথে থাকি আমরা, ঠিক যেমন আমি আজ আছি স্টুডিও প্রান্তে আপনাদের সাথে অনুপূর্বা। আজ বুধবার, আজ সুরেলা সফরে আপনাদের জন্য থাকে অমূল্য আধুনিক। আধুনিক গানে সাজানো এই অনুষ্ঠান এক একটা সপ্তাহে কোনো সময় সুরকার, গীতিকার, বিশেষ কোনো নির্দিষ্ট শিল্পী যেটাই হোক না কেন, আধুনিক গানের ওপরই কিন্তু বুধবার সাজানো থাকে আজকের এই অনুষ্ঠান অমূল্য আধুনিক। আজও তেমন আছে। আসুন প্রথমে দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে বহুশ্রুত অত্যন্ত জনপ্রিয় একটা গান শুনি, তারপর ফিরে যাব বিষয় কিংবা কথায়।

0: কপালে সিঁদুর সিঁদুর।
1: এই যে গানটি শুনছিলাম দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে, প্রথমেই বলেছি বহু বহুশ্রুত অত্যন্ত জনপ্রিয় গান। এই গান কিন্তু এখনও আমরা শুনছি, এবং গান শুরু হওয়ার আগে যখন তার প্রিলিউড মিউজিক বাজে, আমরা অবচেতন মনেই কিন্তু ধরতে পেরে যাই যে গানগুলো ভীষণ জনপ্রিয়, যে এই গানটা বাজবে। এই যে এত পুরনো একটা গান, স্বর্ণযুগের স্বর্ণশিল্পীর গাওয়া গান, কিন্তু এখনও আমরা শুনছি, এর কারণটা কি? এর কারণ হচ্ছে একটা গান জনপ্রিয় হওয়ার ক্ষেত্রে অবশ্যই যিনি গাইছেন তার কণ্ঠের মাদকতা, তিনি কেমন গাইছেন সেটা যেমনি একটা বড় প্রশ্ন, বড় ভূমিকা নেয়, ঠিক তেমনি গানটির সুর, সুরের জাদুতে, সাত সুরের জাদুতে একটা গান কানের মধ্য দিয়ে কিন্তু আমাদের মনের মধ্যে চিরস্থায়ী জায়গা করে নেয়। আর সেই জন্যই হাজার হাজার বছর ধরে, কবে যে শুরু হয়েছিল তার কোনো নিশানা নেই, ইয়ত্তা নেই, মানুষ এই সাত সুরের বাঁধনে একেবারে বাঁধা পড়ে গেছে। একটা গান জনপ্রিয় হওয়ার জন্য গানের কথা, ওই যে বললাম শিল্পীর গায়কী, তিনি কিভাবে গাইছেন, এবং সেই সাথে একটা বড় জিনিস দরকার হয়, গানটার সুরকার, সুর কে দিচ্ছেন। এমন অনেক সময় হয়েছে গানের কথা একেবারেই সাধারণ, বা যিনি গেয়েছেন তিনিও হচ্ছেন যে একটা বিরাট বড় মাপের শিল্পী, অত্যন্ত জনপ্রিয় বা প্রতিষ্ঠিত, এমন নয়, কিন্তু দেখা গেল সেই গানটা সবাই শুনছে, মানে জন হয়তো সেটা হয়তো দেখা গেল যে চটুল গানের পর্যায়েতেই পড়ছে, কিন্তু গানের সুরটাতে একটা ব্যাপার আছে। একটু গানটা বাজলেই, প্রিলিউড মিউজিকটা বাজলেই সবাই পাটা দিয়ে তাল দিচ্ছে, হাত দিয়ে তাল দিচ্ছে, হয়তো গানের কথা খুবই স্থূল বা নিম্নমানের, কিন্তু সুরটা মানুষকে আকর্ষণ করে নিচ্ছে। এরকম অনেক গানও তো আমরা শুনতে পাই, অর্থাৎ একটা গান জনপ্রিয় হওয়ার জন্য সুরকারের একটা বড় অবদান রয়েছে। আজকের অমূল্য আধুনিকে আমরা এই সুরের জাদুতেই কিন্তু খেলা করব। কোন সুরকার? অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরারোপিত আধুনিক গান, যে গান গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে শ্যামল মিত্র।

মানবেন্দ্র মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, উৎপলা সেন, হৈমন্তী শুক্লা, নির্মলা মিশ্র, মানে স্বর্ণযুগের স্বর্ণশিল্পী যদি বলি, কে গান নি? অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে গান, হালামোলের জোজো থেকে শুরু করে শম্পা কুণ্ডু, এমনকি শ্রেয়া ঘোষালও পর্যন্ত তার গানে, তার সুরে আধুনিক গান গেয়েছেন। আজকের অমূল্য আধুনিকে 100.1 FM গোল্ডে অনুপূর্বা আপনাদের সাথে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরারোপিত বাংলা আধুনিক গান নিয়ে। পুজোর গান হবে এক সুরকার তার বন্ধু অমিয় দাশগুপ্তের লেখা একটি গান, হংস পাখা দিয়ে। এই গানটা সুর করে গ্রামাফোন কোম্পানির তখনকার যিনি ম্যানেজার ছিলেন গীতিকার পবিত্র মিত্র, তাকে শোনালেন। পবিত্র মিত্র চোখ বুঝে অলস ভঙ্গিতে শুয়ে শুয়ে শুনছেন। তারপরে উত্তেজিত হয়ে তিনি বাঙাল ভাষায় কথা বলতেন, তার নিজস্ব ভাষাতেই বললেন যে বুঝেছি আপনি হেমন্তবাবুরে ভাইব্বা গানটা করছেন, কিন্তু আপনি এটা শ্যামল রে দেন, দেখেন কি হইব। সত্যি তাই, হেমন্ত মুখোপাধ্যায়কে ভেবে যে গান হয়েছিল সেই গান কিন্তু পবিত্র মিত্র ঠিক করলেন শ্যামল মিত্রই গাইবেন। আর গানটা আধুনিক গানের ইতিহাসে চিরকালীন হয়ে রইল। শ্যামল মিত্রের এই অসামান্য গানে কে সুর করেছিলেন জানেন? অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। কত শিল্পীর কত আবেশ জড়ানো গান, তার স্রষ্টা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়েই তো থাকব আপনাদের সাথে বিকেল চারটে পর্যন্ত। আর যে গানের কথা বললাম, ইতিহাস রচনা তো হল শ্যামল মিত্রের কণ্ঠে, শোনাই সেই গানটি।

ব্রাহ্ম পরিবারে জন্ম অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের। ছোটবেলা থেকেই গানের আবহে বড় হয়েছেন। ব্রাহ্ম পরিবারে যেহেতু জন্ম, সেই সূত্রে তার রক্তে, মজ্জায়, স্নায়ুতে, শিরাতে রবীন্দ্রসঙ্গীত আর রবীন্দ্রচেতনা মিশে থাকবে, এটাই তো স্বাভাবিক। তবুও অভিজিৎ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের গানের পাশাপাশি মাঝে মাঝে গুনগুন করে নিজেই গাইছেন শচীন গত্তার গান, প্রেমের সমাধি তীরে, আবার কখনো হেমন্ত মুখোপাধ্যায়ের কথা কোয়ো না কো শুধু শোনো, এসব গানও গাইছেন। আর বড় হচ্ছেন পিঠোপিঠি দুই ভাই, তার দাদা অরিন্দম। ব্রাহ্মদের একটা সময় নগর কীর্তনে বেরোতে হতো, বাড়ির সংকীর্তনের নকলে বাড়িতে খেলার কীর্তন, বাড়ির পাঁচিল চোপকে খেলা, গান গাওয়া, এসব কিছু হচ্ছে। আর এসবের মাঝেই ভাই আর দাদা অভিজিৎ আর অরিন্দম দুজনের সঙ্গীত জীবন। ক্লাস এইটে যখন পড়েন তখন অভিজিতের একবার গলা ভেঙে গেল। শখের নাচের দলে জাইলোফোন বাজাতে শুরু করলেন। স্বাভাবিকভাবেই তখন একটু গলার পরিবর্তন হয়। ভাবলেন যে না, গান আমি আর গাইব না, তার চেয়ে আমি জাইলোফোন বাজানো শুরু করি। দু বছর পর সেই পণ ভেঙে আবার কিন্তু অভিজিৎ বন্দ্যোপাধ্যায় গান গাইতে শুরু করলেন। প্রেরণা দিয়েছিলেন তারই দাদা। আর তিনি গেলেন তখন গণনাট্য সংঘে। বামপন্থী আদর্শে বিশ্বাসী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী সময় কত গান যেভাবে তৈরি হয়েছে। ঢাকুরিয়া রেল স্টেশনের মাঠে অভিজিৎবাবু খেলাধুলা করেন, মাঝে মাঝে সভা করেন, রেল ধর্মঘটে মাঝে মাঝে সভায় যান, পাজামা শার্ট, ছিপছিপে রোগা মানুষ, হারমোনিয়াম নিয়ে গাইছেন। সেই সময় উত্তাল এক রাজনীতি। অভিজিৎ দেখেন, শোনেন, গানের মধ্যে ডুবে যান। তার মনের মধ্যে অনেকে ঠাঁই পাচ্ছে এই সময়। সবচেয়ে বড় জায়গা জুড়ে যিনি নিলেন, তিনি হলেন সলিল চৌধুরী। তারপর আর বসে থাকা নয়, একেবারে সরাসরি গণনাট্য সংঘ আইপিটিএতে যোগদান করলেন। একদিন তার দাদা অরিন্দম গান লিখে এনে দিলেন ভাইকে, সুর করালেন, রবীন্দ্রসঙ্গীতের ধরনে একটা সুর করলেন। তারপর সত্যেন্দ্রনাথ দত্তের সেই বিখ্যাত কবিতা ছিপ খান তিনদার কবিতায় সুর করলেন, সেটাও কিন্তু দাদার জোরাজুরিতে। নিজেই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অবাক হয়ে গেলেন, এই কবিতাটার সুর আমি এতটা অসাধারণ নিজে করতে পারলাম। হ্যাঁ, এভাবেই কিন্তু অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কবিতায় সুর করে আনুষ্ঠানিকভাবে বাংলা আধুনিক গানে সুরারোপের জগতে পা রাখা। তারপর সবটাই ইতিহাস। শুনি শ্যামল মিত্রের কণ্ঠে সত্যেন্দ্রনাথ দত্তের সেই কবিতায় সুর দেওয়া বিখ্যাত গান ছিপখান তিনদার।

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুর করা এই যে কবিতার গান সত্যেন্দ্রনাথ দত্তের ছিপখান তিনদার, অনেকে মনে করেন যে সলিল চৌধুরীর পালকির গান, সেটার অনুপ্রেরণায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায় গান তৈরি করেছিলেন। এ কথাটা কিন্তু একেবারেই ঠিক নয়। পালকি চলের দুবছর আগেই ছিপখান তিনদারে সুর দিয়ে দিয়েছিলেন কিন্তু অভিজিৎ। আসলে সলিল চৌধুরীর গায়ের বধূ, রানার, এগুলোই তার মর্মে গিয়ে একেবারে মিশেছিল। অভিজিৎ কৌশলটা একটু ভাবছিলেন যে কিভাবে এরকম একটা অসাধারণ গান তৈরি করা যায়। সাথে সাথে এলো হাতে ওই কবিতা, ব্যাস তৈরি হয়ে গেল ইতিহাস। আরেকটা কথা বলতেই হয়, এই গান যখন রেকর্ড করা হচ্ছে, রেকর্ডিংয়ের সময় কিন্তু যন্ত্রীদের নানা রকম ভুল ত্রুটি একটু হয়েছিল। তখনকার দিনে তো প্রযুক্তি একটু অন্যরকম ছিল, এতটা আধুনিক ছিল না। নবার টেক করতে হয়েছে, নবারেই কিন্তু শ্যামল মিত্র অসাধারণ দক্ষতায় গিয়েছিলেন এই ছিপখান তিনদার।

পর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় একেবারে গণনাট্যর সঙ্গে যোগ দিলেন, বাংলা আধুনিক গান তৈরি করছেন, সেই সাথে তৈরি করছেন গণনাট্য সংঘের গান। তারই সুর করা গান সুচিত্রা মিত্র এবং অন্যান্যরা গাইলেন আইপিটিএতে কোথায় সোনার ধান। এই গানটি শোনাতে শোনাতেই আমরা চলে যাব সংবাদের বিরতিতে। তবে হ্যাঁ, সংবাদের বিরতিতে যাওয়ার আগে আরেকটা কথা বলি, আজকের এই যে অমূল্য আধুনিক, যেখানে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরারোপিত বাংলা আধুনিক গান শোনাচ্ছি, সেখানে কিন্তু শুধু আধুনিক গানের মধ্যে সীমাবদ্ধ রাখবো না, অন্যান্য ছড়ার গানও শোনাবো। আইপিটি এর কথা তো বললাম, আসলে একজন শিল্পী, স্রষ্টা, ক্রিয়েটিভ মানুষ, তাকে কখনো একটা কোনো কিছুতে বেঁধে রাখা যায় না। আর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এতটাই ভার্সেটাইল ছিলেন, প্রথমেই বলেছি যে স্বর্ণযুগের সমস্ত স্বর্ণশিল্পীরা তার সুরারোপিত গান গেয়েছেন, হাল আমলের জোজো থেকে শুরু করে শ্রেয়া ঘোষালও। আমরা আস্তে আস্তে আসবো সেই সব কথায়, সেই সব গানে। আপাতত গণনাট্য সংঘ আইপিটিএ সুচিত্রা মিত্র এবং অন্যান্যদের কণ্ঠে সেই গান কোথায় সোনার ধান, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সুরারোপিত গানটি শুনি চলে যাব সংবাদের বিরতিতে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে আইটিআর 1 বা আইটিআর 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26 AS ভালোভাবে মিলিয়ে দেখুন, পাশাপাশি বিদেশে অর্জিত আয়।

0: এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
1: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
0: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
2: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
3: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000।
2: আর ইলেকট্রিক বিলের?
3: জিরো বিলে আবার টাকা দেব কি?
2: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
3: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: হর ঘর সূর্য ঘর।
5: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড।

100.1 FM গোল্ড। সংবাদের বিরতির পর আবার ফিরে এলাম আজকের অনুষ্ঠানে, সুরেলা সফর অমূল্য আধুনিক। আজ অমূল্য আধুনিকে সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুর করা আধুনিক গান।

0: শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর, 100.1 FM গোল্ডে। সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক,
1: অমূল্য আধুনিকে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরারোপিত।

আধুনিক গান। সংবাদের বিরতির আগে যাওয়ার পর্যন্ত বলছিলাম গণনাট্য সংঘের কথা। গণনাট্য সংঘের জন্য গানে সুর করেছেন, সেই গান গেয়েছেন সুচিত্রা মিত্র, দেবব্রত বিশ্বাস এবং অন্যান্য আইপিটি এর সাথে যুক্ত ছিলেন এমন শিল্পীরা। আসলে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এই যে সঙ্গীত জীবন, সুরকার হিসেবে তার অনেক বড় অবদান। তার যেমন পরিবার, তার দাদা সলিল চৌধুরী একটা বড় জায়গা নিয়ে রেখেছিলেন। এ প্রসঙ্গে উল্লেখ করা যায় যে প্রবীর মজুমদার, অনল চট্টোপাধ্যায় আর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এই তিনজন কিন্তু ছিলেন সলিল চৌধুরীর খুব কাছের। এভাবেই কিন্তু গানের সাথে তার মানে তিনটে মানুষ তিনটে সুতোয় বাঁধা পড়ে গিয়েছিলেন। আর সেই সাথে ছিলেন প্রখ্যাত শিল্পী সুবীর সেন, তার স্বরতীর্থ। একদিকে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিচ্ছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় উষারঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে, পিয়ানো বাজানো শিখছেন ভি বালসারার কাছে, পাশাপাশি সরকারি চাকরি করছেন। আবার বাংলা গানের আঙিনাতে একটার পর একটা গানে সুর করছেন এবং এ ব্যাপারে তার যে অগ্রজ বা দাদা, তার জোড়াজুড়িতেই তো প্রথমে হঠাৎ করে সত্যেন্দ্রনাথ দত্তের কবিতার গানে সুর দিয়ে ছিপকান তিনদার তৈরি হলো, সেই গান আমরা ইতিমধ্যে শুনিয়েছি। 1949 সাল, অনল চট্টোপাধ্যায়ের কথায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সুর করলেন কোথায় সোনার ধান গণনাট্যে, যে গানটি তুমুল জনপ্রিয় হয়েছিল, সাড়া ফেলেছিল সেই সময়। আর কত শিল্পী সেই সময় যারা প্রত্যেকেই কিন্তু গান করছেন এক একজন সুরকারের কাছে, গীতিকারের কাছে, সেই সময় একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা, অন্যদের জন্যও গান হচ্ছে। এইভাবেই গান করতে করতে, অন্যের গানের জন্য সুর দিতে দিতে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রথম দিকে যে গানটা তাকে প্রায় একটা শক্ত ঘাঁটিতে দাঁড় করিয়ে দিল, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া সেই অসাধারণ সুরেলা কণ্ঠের গান অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বেসিক ডিস্কের রেকর্ডে বেরোলো, প্রথম লেখা গান, মানে শুদ্ধ গান্ধারকে মুক্ত করে দিলেন, মুগ্ধ করলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তোমার দু চোখে আমার স্বপ্ন আঁকা।

একবার পুজোয় হেমন্ত মুখোপাধ্যায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের লেখা গান গাইবেন ঠিক করলেন। সব ঠিক। হঠাৎ হেমন্ত বললেন যে মুকুল দত্তের গান গাইতে হবে, তাই অভিজিতের গান করতে পারবেন না। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের তো মাথায় রীতিমতো হাত পড়ল। সব ঠিকঠাক হয়ে গেছে, মুকুল দত্তের লেখায় নিজের সুর করা গান আমিও পথের মতো। এই গানে সঙ্গে রাখলেন অভিজিতের অনেক অরণ্য, তবে দুটেরই সুরকার হিসেবে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নাম রইল, যাতে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় একটু বেশি রয়্যালটি পান। আর এরকম সৌজন্য সত্যি এখনকার দিনে কি পাওয়া যায়? পুজোয় নয়, বসন্ত বন্দনায় বেরোলো অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুর করা সেই অসাধারণ গান। সবাই চলে গেছে একদিকে, আরেকটা এমন একটা ঝড় উঠুক হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, সেই গানও তো ইতিহাস হয়ে গেছে। শোনাই সেই গানটি।

আসলে ছয়ের দশক, সাতের দশক এই সময়টাই এমন ছিল যে একজন আরেকজনের জন্য গান তৈরি করছেন, তিনি যে সবসময় সুরকার বা গীতিকার হিসেবে পরিচিত এমনটা নয়। প্রতিষ্ঠিত শিল্পী, তিনি গান করছেন, গানের সুরারোপ করছেন। যেমন হেমন্ত মুখোপাধ্যায় অজস্র আধুনিক গানের সুর দিয়েছেন, ছায়াছবির গানের সুর দিয়েছেন। একেক সময় গায়ক হেমন্ত সুরকার হেমন্তকে ছাপিয়ে যায়, সুরকার হেমন্তও ছাপিয়ে যায়। ঠিক তেমনই শ্যামল মিত্র সুর করছেন অন্যের গানের জন্য। পাশাপাশি যারা সুরকার রয়েছেন তাদের মধ্যে একটা আলাদা বন্ডিং রয়েছে, যেমন অভিন্ন হৃদয় বন্ধু। দ্বিজেন মুখোপাধ্যায় আর তরুণ বন্দ্যোপাধ্যায় দুজন ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের। আমরা দ্বিজেন মুখোপাধ্যায়ের কপালে সিঁদুর সিঁদুর, ভীষণ জনপ্রিয় গান, এটা দিয়েই শুরু করেছিলাম অনুষ্ঠান। তরুণ বন্দ্যোপাধ্যায়ের অসংখ্য জনপ্রিয় গানের সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। নিজের গানের বদলে একে অন্যের গান কীরকম হলো সেই সময় খোঁজ নিতেন। আসলে সেই সময় পারস্পরিক রসায়নগুলো তো একটু অন্যরকম ছিল, এটা মানতেই হবে। দ্বিজেন মুখোপাধ্যায়ের গানের কথা বলছিলাম, আরেকটি জনপ্রিয় গান শোনাই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুর করা, হাজার মনের ভিড়ে তোমার ঠিকানা আমি হারিয়ে ফেলেছি। এই গানের শুরুতেই একটা ভোকাল রিফ্রেইন আছে যেটা গানের একটা আলাদা মেজাজ তৈরি করেছে, আর দ্বিজেন মুখোপাধ্যায়ও তেমনই সমস্ত হৃদয় দিয়ে গেয়েছিলেন এই গান।

জনপ্রিয়। ওই যে বলছিলাম পুরনো দিনের পুরনো গান, নস্টালজিক, এই গানগুলো আমরা এখনও তো অলস দুপুরের না ঘুমানোর চোখে মাঝে মাঝে শুনি, মধ্যরাতে শুনি, সব সময়ই রয়েছে বাঙালির জীবনে এইসব গান। আর এইসব শিল্পীরাই তো আমাদের স্বর্ণযুগের স্বর্ণশিল্পী। আর এই শিল্পীদের গান জনপ্রিয় করার জন্য আজও যে গান কানের মধ্য দিয়ে আমাদের মনের মধ্যে ঠাঁই নিয়েছে, সেই গানগুলো জনপ্রিয় করার জন্য কিন্তু গীতিকার এবং সুরকার, তাদের একটা বিরাট বড় অবদান আছে। তেমনই একজন সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তার সুরারোপিত আধুনিক গান নিয়েই আজ অমূল্য আধুনিক আপনাদের সাথে 100.1 FM গোল্ড স্টুডিওতে অনুপূর্বা। বলছিলাম সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ভীষণ প্রিয় এবং অভিন্ন হৃদয় বন্ধু দুই শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়। দ্বিজেন মুখোপাধ্যায়ের এই গানটা শোনাচ্ছিলাম, আরেকটা গান শোনাবো। আসলে সেই সময় ওই যে বললাম সলিল চৌধুরীর খুব কাছের মানুষ যারা রয়েছেন, অনল চট্টোপাধ্যায় রয়েছেন, প্রবীর মজুমদার, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তারা রীতিমতো প্রতিযোগিতা করে পাল্লা দিয়ে গান তৈরি করছেন, কে কোন গানটা তৈরি করবেন, কোন গানটা লিখবেন। কিন্তু খুব স্বাস্থ্যকর প্রতিযোগিতা, কোথাও ইগো নেই, কোথাও একে অন্যকে দাবিয়ে রাখার প্রচেষ্টা নেই। সেই সময় সব কিছু তো খুব স্বাস্থ্যকর ছিল। আরেকটা গানের কথা বলি, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় চমৎকার এই গানকে কাজে লাগিয়েছেন। নাট্য ব্যক্তিত্ব শ্যামল ঘোষ, আমরা জানি তিনি অনেক আধুনিক গান লিখেছেন, এটা কিন্তু আমাদের অনেকেরই আজ অজানা। তেমনই একটি গান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে দ্বিজেন বন্দ্যোপাধ্যায়েরই, মুখোপাধ্যায়েরই গাওয়া বহুশ্রুত গান, আবারও স্বর্ণযুগের স্বর্ণগানের তালিকায় তার ঠাঁই রয়েছে। শোনাই শ্যামল ঘোষের কথায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে ভীষণ জনপ্রিয় দ্বিজেন মুখোপাধ্যায়ের এই গান

অমূল্য আধুনিকে আমাদের ঘড়ির কাঁটা কিন্তু এগোচ্ছে, কিন্তু অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরারোপিত আধুনিক গানের ভাণ্ডার এখনও প্রচুর, মানে সমুদ্র থেকে এক আঁচলা জলও তুলতে পারেনি। তরুণ বন্দ্যোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়ের পরে আসি আরেকজন শিল্পীর কথায়, সুবীর সেন। সুবীর সেনের অসংখ্য জনপ্রিয় গান তৈরি করেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। দুজনেই ভীষণভাবে ভক্ত ছিলেন বিদেশি গানের, প্রায়ই চায়ের আড্ডায় বসতেন, আর চায়ের আড্ডায় বসা মানেই কিন্তু সুরের তুফান উঠত দুজনের। একসাথে বসা, গল্প, মত বিনিময়, গান নিয়ে আদান প্রদান করতে করতে একদিন বিদেশি গানের ভক্ত দুজনেই, যেহেতু বলেছি, জিম রিভসের আই হিয়ার দ্য সাউন্ড অফ ডিস্টেন্ট ড্রামস, এই গান থেকে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় গান রচনা করলেন, মানে লিখলেনও সুরও দিলেন, সারাদিন তোমায় ভেবে। আর সুবীর সেন তার সেই অপ্রতিরোধ্য ভঙ্গিতে বিদেশি গানের মুনশিয়ানাতেই গাইলেন সেই গানটি।

হৈমন্তী শুক্লা, যার পারিবারিক ব্যাকগ্রাউন্ড গানের ক্ষেত্রে একটা ভীষণ রকমের শক্তপোক্ত। তার পিতা শাস্ত্রীয় সঙ্গীত গান করতেন, ছেলেবেলা থেকে অভ্যেস ছিল। হৈমন্তী শুক্লার ক্লাসিক্যাল মিউজিকের গলা সেই জন্য চর্চিত। এই কথাটা কিন্তু মাথায় ছিল অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের।

হেমন্ত শুক্লার জন্য গান করার ক্ষেত্রে তিনি এমন সুরারোপ করলেন যেখানে রাগাশ্রয়ী গান হবে কিন্তু রাগ সর্বস্ব নয়। আমরা যদি সেমি ক্লাসিক্যাল বলি সেখানে ক্লাসিক্যালের টোন আছে, সব কিছুই রয়েছে কিন্তু পুরোপুরি রাগ সর্বস্ব বা রাগ নির্ভর নয়। এমনই একটি গান তৈরি করলেন হৈমন্তী শুক্লার জন্য, আর সেই গানই কিন্তু তার পরিচয়। যেমন সুরারোপ তেমনই দরদ দিয়ে গেয়েছেন হৈমন্তী শুক্লা, গানটার যথোচিত মর্যাদা দিয়েছেন। শোনাই গানটা।

অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এমনই একজন সুরকার যার সারেঙ্গিটা কিন্তু শুরু হয়েছিল পাঁচের দশকে ছয়ের দশকের শিল্পীদের জন্য, আর পরবর্তী সময়ে হাল আমলে এসেও নব্বই বছর বয়স পর্যন্ত তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত একটার পর একটা প্রজন্মের শিল্পীর জন্য গান তৈরি করে রেখে গেছেন। আমরা শোনাচ্ছিলাম হৈমন্তী শুক্লার কণ্ঠে রাগ মিশ্রিত বা রাগাশ্রয়ী গান, আমরা নির্মলা মিশ্রের কণ্ঠে একটা গান শোনাই, এই গানও ভীষণ জনপ্রিয় হয়েছিল। আসলে ওই যে বলছিলাম শিবাজি চট্টোপাধ্যায়, সৈকত মিত্র, শ্রী রাধা বন্দ্যোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য, এমনকি শ্রেয়া ঘোষালের জন্য এই প্রজন্মের শিল্পীদের জন্য গান, আবার অন্যদিকে ইলা বসু, গায়ত্রী বসুর জন্যও গান সুরারোপ করেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এই এতটা লম্বা স্প্যানে একটা মানুষের কাজ, সেটা কখনোই এক দেড় ঘন্টার মধ্যে ধরা সম্ভব নয়। আমি চেষ্টা করছি প্রত্যেক প্রজন্মের শিল্পীর কণ্ঠে অন্তত একটা

গান শুনিয়ে যাতে এই শিল্পীর মানে সমস্ত ধাপগুলোকে কিছুটা ধরতে পারি। নির্মলা মিশ্রের কণ্ঠে গানটির কথা বলছিলাম, শোনাই।

সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। গানে সুর করেছেন অসংখ্য শিল্পীর, আবার জীবনে গানও লিখেছেন অসংখ্য। তার রচিত গানের ইতিবৃত্ত নিয়েই রচনা করেছেন বই কিছু ভাবনা কিছু কথা। গানের পাশাপাশি কবিতা লিখতেও খুব ভালোবাসতেন, একটা কাব্যগ্রন্থও লিখে গেছেন ঝড়ের রাতের পাখি। তবে বাংলা গানের আকর গ্রন্থ কিন্তু অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের লেখা বাংলা গানের পথ চলা, যে বইয়ের প্রতিটি পাতায় পাতায় রয়েছে মানব জীবন যাপনের মুহূর্ত, আর সেই মুহূর্তে গানের ছবি। আর এখানেই তিনি রবীন্দ্রনাথকে চিহ্নিত করেছেন আধুনিক গানের দিশারি হিসাবে।

তার লেখা আরও বেশ কিছু বই আছে অকিঞ্চনের কর্চা। ওই যে বললাম, গানে সুরারোপের পাশাপাশি গান লিখতেও ভালোবাসতেন, এবং একেবারে নতুন প্রজন্মের শিল্পীদের জন্য লেখা গান, তার সুরারোপিত গান, তিনি খুশি হতেন তাদের সাথে কাজ করে। শোনাই শ্রেয়া ঘোষালের কণ্ঠে তাঁরই লেখা, তাঁরই সুরারোপিত গান।

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে শুধু সুরকার হিসেবে ধরলে তার প্রতি কিন্তু অবিচার করা হবে। আজকের গুরু পূর্ণিমা, তিনি কিন্তু ছিলেন অনেকেরই গুরু। নিষ্ঠা ভরে 90 বছর বয়স পর্যন্ত তিনি শিখিয়ে গেছেন অনেককে। জীবনের শেষ দিন পর্যন্ত, যখন শারীরিক কারণে তিনি শেখাতে পারতেন না, তখনও কিন্তু ফোনে যোগাযোগ রাখতেন ছাত্রছাত্রীদের সাথে। আর ওই যে বললাম, 50-এর দশকের শিল্পী থেকে একেবারে হাল আমলের শিল্পী, সকলের জন্যই কিন্তু তিনি সুরের মূর্ছনায় গান রেখে গেছেন। শোনাই জোজোর কণ্ঠে একটি গান, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরারোপিত।

অমূল্য আধুনিকের শেষ প্রান্তে রেখে যাব সেই গান, তার প্রিয় বন্ধুর গান, তার সতীর্থের গান, সুবীর সেন। যে দুই বন্ধু সতীর্থ একসাথে বিদেশি গান নিয়ে আলোচনা করতেন, একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরারোপিত বিদেশি সুরের আধারে সুবীর সেনের রাখা গান নিয়েই শেষ করব আজকের অমূল্য আধুনিক। আপনাদের সাথে আমিও ছিলাম অনুপূর্বা রায়।

0: Oh yes, that was the American singer, songwriter, record producer, radio personality and multi-instrumentalist. That was Brian McKnight with a track called Back at One. Well, Brian McKnight has received 16 Grammy Award nominations, third only to Zubin Mehta and Snoop Dogg for having the most nominations for the award without a win. And the song Back at One was released in 1999, and this was, his number two on the Billboard Hot 100 and remains one of his highest charting songs. Well, good evening, Kolkata. This is 100.1 Akashwani FM Gold, exactly 4:15 by the studio clock. And yes, it's time to enjoy your show, Musical Bat Box. Yes, where you enjoy your dose of international music. And yes, this is FM Gold. So let's enjoy Musical Bandbox on this frequency. Before that, a short teeny weeny commercial break coming up right here. So don't go anywhere.
1: আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
3: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার। 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন। PM সূর্যঘর.gov.in

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি প্রতিরোধে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল আজ লোকসভায় পাশ হয়েছে। এই বিলে 2024 প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইনের সংশোধনীর সংস্থান রয়েছে। বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে কর্মী বিষয়ক জন অভিযোগ ও পেনশন দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, সংশ্লিষ্ট আইনকে আরও কঠোর করা এবং দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করার লক্ষ্যেই এই সংশোধনী বিল আনা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এর আগেও বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকারের আমলে ঘটেছে, অথচ সভায় যখন এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা চলেছে সেই সময় বিরোধীরা সুপরামর্শ দেওয়ার পরিবর্তে সেটি নিয়ে রাজনীতি করছে বলে ডক্টর সিং তাদের সমালোচনা করেন।
1: एग्जामिनेशन को लेकर के तरह तरह की वारदातें होती रही, पेपर लीक भी होता रहा। ये केवल किसी एक प्रदेश या एक प्रांत तक सीमित नहीं रहा, ऐसा पहले भी होता था। अलग अलग पार्टियों की सरकारें रही, अलग अलग प्रदेश रहे। सूची लंबी है। 2019 में रेलवे रिक्रूटमेंट बोर्ड का एग्जामिनेशन, वो भी इन्हीं कारणों से, लेकिन उस समय उस तरह की कार्रवाई नहीं की गई जिस तरह की अब प्रस्तावित की जा रही है।
0: বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অসংসদীয় ভাষা ব্যবহারের অভিযোগ এনে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর অভিযোগ খণ্ডন করে জিতেন্দ্র সিং বলেন, সরকার বারবার স্পষ্ট ভাষায় জানিয়েছেন এই নিয়ে প্রতিবাদ আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কোনো গুলি ছোড়া হয়নি, শুধুমাত্র কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছিল, কাজে এই নিয়ে কোনো তদন্তের নির্দেশ দেওয়ার প্রশ্ন ওঠে না। এর আগে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, বর্তমানে দেশের শিক্ষার খরচ অনেকটাই বেড়ে গেছে। নিট ইউজি পরীক্ষায় যে পরিমাণে টাকা খরচ করা হয় তা শিক্ষা খাতে বাজেট বরাদ্দের তুলনায় অনেকটাই বেশি। ছাত্রছাত্রীরা নিট ইস্যুতে যে বিক্ষোভ দেখিয়েছে তা হিংসাত্মক বা বিদ্বেষমূলক ছিল না, শুধুমাত্র তাদের গভীর অনুভূতির প্রতিফলন। সমস্ত রাজনৈতিক দলের উচিত তাদের সেই মানসিকতাকে মর্যাদা দেওয়া। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনা করে

0: বলেন, এজন্য শ্রী গান্ধীর সভায় ক্ষমা চাওয়া উচিত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও শ্রী গান্ধীকে শুধুমাত্র বিল নিয়ে কথা বলার আবেদন জানান। জনতা দল ইউনাইটেডের দীনেশ্বর তামাইত সংসদে বিলটি আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। অন্যদিকে আরএসপির এন কে প্রেমচন্দ্রন বলেন, যে উদ্দেশ্যে বিলটি আনা হয়েছে তা কার্যকর হওয়ার মতো তেমন কিছু এতে নেই। আলোচনা চলাকালীন দুবার সভার অধিবেশন মুলতুবি রাখতে হয়। পরে বিলটি পাশ হলে অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল সকাল 11টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন। উল্লেখ্য, এই বিলে 2024 সংশ্লিষ্ট আইনের সংশোধন করে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলার দ্রুত তদন্ত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত প্রশাসনকে দৈনন্দিন শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনেরও নির্দেশ দেওয়া হবে। এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাসের মধ্যে এবং চার্জশিট পেশ করার 3 মাসের মধ্যে শুনানি সম্পূর্ণ করার উল্লেখ রয়েছে এই বিলে। প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বা জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল আজ রাজ্যসভায় পাশ হয়েছে। 1971 সালের প্রিভেনশন ইনসাল্টস টু ন্যাশনাল অনার আইন সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। প্রস্তাবিত বিলের উদ্দেশ্য হল জাতীয় স্তোত্র বন্দে মাতারামকে জাতীয় সঙ্গীত জনগণের মতোই সমান আইনি সুরক্ষা প্রদান করা। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে বলেন, সংশোধনী বিল শুধুমাত্র কোনো সাংবিধানিক পরিবর্তন নয়, এটি দেশের আত্মা, জাতীয় সচেতনতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাধীনতা আন্দোলনের প্রতি সরকারের দায়বদ্ধতাকেই প্রতিফলিত করে। 1947 সালের 15ই আগস্ট সর্দার বল্লভভাই প্যাটেল পণ্ডিত অঙ্গারনাথ ঠাকুরকে আকাশবাণীতে সকাল 6:30 বন্দে মাতারামের সম্পূর্ণ স্তোত্রটি পরিবেশনের অনুরোধ জানান। এর মধ্যে দিয়ে সূচনা হয় প্রথম স্বাধীনতা দিবসের। আজ সভায় বিলটি পাশের পর রাজ্যসভা আগামীকাল বেলা 11টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। বিকশিত ভারতের প্রচারের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নেশামুক্ত যুবা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে 1 কোটিরও বেশি মানুষ অংশ নেবেন। পশ্চিমবঙ্গের শিক্ষা পরিকাঠামোর উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। নবান্নে আজ বিদ্যালয়গুলিকে আর্থিক অনুদান প্রদান সংক্রান্ত এক অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় শিক্ষা নীতি মেনে বিদ্যালয় পরিচালন সমিতি গঠন করা হবে।
1: শিক্ষা ঠিক করতে গেলে প্রথম দরকার পরিকাঠামোগত উন্নয়ন, দ্বিতীয় দরকার ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়ানো, স্কুলমুখী করা, এবং মূলত আজকে যে প্রতিযোগিতার যুগ বেসরকারি শিক্ষা ব্যবস্থা এবং সরকারি শিক্ষা ব্যবস্থা, সেক্ষেত্রে আমরা যদি সরকারি শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি শিক্ষা ব্যবস্থার সমতুল্য বা কাছাকাছি নিয়ে যেতে না পারি, তাহলে কিন্তু ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকারা বেসরকারি স্কুলের দিকে তাদের ছেলে মেয়েদের পাঠানোর চেষ্টা করবে।
0: মোহনবাগান দিবস উপলক্ষে 2 দিনের অনুষ্ঠান আজ শুরু হয়েছে। এই উপলক্ষে মোহনবাগান মাঠে ক্লাব পতাকা উত্তোলন করেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। এফএম প্রচার তরঙ্গে খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর 6:35।

0: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
1: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
0: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
1: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
0: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
2: ভারতীয় বায়ু সেনা মে অগ্নিবীর বায়ু মিউজিশিয়ান বনে। প্রি রেজিস্টার্ড ভর্তি দিল্লি আর বেঙ্গালুরু মে 31 আগস্ট সে 9 সেপ্টেম্বর 2026 তক আয়োজিত কি যা রহি হে। অধিক জানকারি কে লিয়ে www.iafrecruitment.edcil.co.in পর জায়ে।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পরীক্ষায় দুর্নীতি ও কার্যবিরোধে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হয়েছে। বীরভূমের মোহাম্মদবাজারে দেউচায় পাথর ব্যবসায়ী মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ টাকা ও 15 কেজি সোনা উদ্ধার করেছে। বেসরকারি সূত্রে উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় 20 কোটি বলে জানা গেছে। রাজ্যের নতুন জাতীয় শিক্ষানীতি এনইপির বাস্তবায়ন হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে মিড ডে মিলের খাদ্য তালিকায় ডিম থাকছে। পাহাড়ের সমস্যা নিরসনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরির সঙ্গে বৈঠক করেছেন। মোহনবাগান দিবস উপলক্ষে দলের মাঠে দুদিনের অনুষ্ঠানের আজ সূচনা হয়েছে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 136তম প্রয়াণ দিবসে আজ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হয়েছে। 2024 এই সংক্রান্ত আইনের সংশোধনীর সংস্থান রয়েছে এই বিলে। এছাড়াও দোষীদের 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। এতে মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রত্যেক রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে প্রশ্নফাঁস সংক্রান্ত মামলার প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপন ক্ষমতাও দেওয়া হয়েছে। থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। চার্জশিট জমা পড়া 3 মাসের মধ্যে যাতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা যায় এই বিলে তাও সুনিশ্চিত করার বিধান রয়েছে। বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, সংশ্লিষ্ট আইনকে আরো কঠোর করা এবং দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করার লক্ষ্যে এই সংশোধনী বিল আনা হয়েছে।
1: Reaffirmation of this government's deep commitment to safeguard the welfare of the students and the youth of this country. And therefore, this bill can be described as a milestone legislation in the history of Indian Parliament.
0: তিনি আরও বলেন, এর আগেও বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকারের আমলে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, তারপরেও ছাত্রদের কথা না ভেবে বিরোধীরা এই বিল নিয়ে রাজনীতি করছে। এর আগে আলোচনায় অংশ নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী বলেন, বর্তমানে দেশের শিক্ষার খরচ অনেকটাই বেড়ে গেছে। নিট ইউজি পরীক্ষায় যে পরিমাণে টাকা খরচ করা হয় তা শিক্ষা খাতে বাজেট বরাদ্দের তুলনায় অনেকটাই বেশি। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেছেন, প্রধানমন্ত্রী ছাত্র সমাজকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা আজ পূরণ হল। এই বিল পাশ হওয়ায় ছাত্র আন্দোলনে ঢুকিয়ে যারা তাদের বিভ্রান্ত করতে চেয়েছিল তাদের কাছেও একটা বার্তা গেছে।
2: প্রধানমন্ত্রী ছাত্র সমাজের সামনে যে প্রতিশ্রুতি দিয়ে তিনি আবার প্রমাণ করে দিলেন এত দ্রুত এত কঠোর পদক্ষেপ এবং বিলে যে নরেন্দ্র মোদীর গ্যারান্টির অর্থ গ্যারান্টি পুরো করার কাজ। যারা ছাত্রদের বিভ্রান্ত করতে চাইছিলেন কিংবা ছাত্র আন্দোলনের মধ্যে ঢুকে নিজেদের অপ্রাসঙ্গিকতা নিঃসঙ্গতা কাটিয়ে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছিলেন তাদের কাছেও একটা বার্তা গেল। যুব সমাজও বুঝতে পারবে, ছাত্ররাও বুঝতে পারবে তারা তাদের বিপথে চালিত করতে চাইছে।
0: ধর্মতলায় নিটের প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদ মিছিল থেকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। আক্রান্ত এক সাংবাদিকের দায়ের করা মামলার প্রেক্ষিতে বিচারপতি কৃষ্ণা রাও আজ জানিয়েছেন, এই ঘটনায় রাজ্য কি পদক্ষেপ করেছে সে বিষয়ে আগামী 25 আগস্ট রিপোর্ট জমা দিতে হবে। একই সঙ্গে এই ধরনের

0: নিয়ন্ত্রণ ও মিটিং মিছিলে দুষ্কর্ম রোধে গাইডলাইন বা এসওপি তৈরি করার বিষয়ে মুখ্য সচিবের কাছে রাজ্যের অবস্থান জানতে চেয়েছে আদালত। উল্লেখ্য, প্রশ্ন ফাঁসের প্রতিবাদে গত শুক্রবার কলকাতায় মিছিল চলাকালীন একদল ব্যক্তি সাংবাদিকদের ওপর চড়াও হয়ে তাদের মারধর করে বলে অভিযোগ। বীরভূমের মোহাম্মদবাজারের দেউচায় পাথর ব্যবসায়ী মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ টাকা ও 15 কেজি সোনা উদ্ধার করেছে। বেসরকারি সূত্রে খবর, উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় 20 কোটি। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে গত রাত থেকে এখনও তল্লাশি চালাচ্ছে পুলিশ। জানা গেছে, ঘরের দেওয়ালে থরে থরে টাকার বান্ডিল সাজানো ছিল। এখনও পর্যন্ত 5টি নোট গোনার যন্ত্র সেখানে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার হওয়া টাকা নিয়ে যাওয়ার জন্য রাখা হয়েছে 5টি বড় ট্রাঙ্ক। রাজ্যে নতুন জাতীয় শিক্ষানীতি এনইপির বাস্তবায়ন হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্ন থেকে আজ ভার্চুয়ালি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়কে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, এনইপির সঙ্গে সামঞ্জস্য রেখে অভিভাবকদের প্রতিনিধি নিয়ে বিদ্যালয় পরিচালন কমিটি তৈরি করা হবে।
1: আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতীয় শিক্ষানীতি 2020-র অন্তর্ভুক্ত হব। 2020 জাতীয় শিক্ষানীতির অন্তর্ভুক্ত হওয়ার কারণে কেন্দ্রীয় সরকারের সমস্ত সুযোগ গ্র্যান্ট ইত্যাদি আমরা পাব। বিদ্যালয় পরিচালন কমিটিতে জাতীয় শিক্ষানীতি মেনে ভারতীয় জনতা পার্টি বা NDA পরিচালিত 21টি রাজ্য অনুকরণ করে অভিভাবকদের মধ্য থেকেই স্কুল পরিচালন কমিটির দায়িত্ব আগামী দিনে নষ্ট করার পরিকল্পনা নিয়েছি।
0: তিনি আরও বলেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়াতে রাজ্য সরকার একাধিক উদ্যোগ নিচ্ছে। শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণের লক্ষ্যে এবং শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে কাজ করছে। 1200 স্কুলকে ডিজিটাল শিক্ষা সহায়িকার আওতায় আনা হয়েছে। পূর্বতন সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। চলতি অর্থবছরে ধাপে ধাপে 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে বলে শ্রী অধিকারী জানান। রাজ্যের স্কুলগুলির বর্তমান সার্বিক অবস্থা নিয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তর সমীক্ষার কাজ শুরু করেছে। পাইলট প্রকল্প হিসেবে রাজ্যের সব স্কুলে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা হয়েছে। আজ রাজ্যের 80,375টি স্কুলে অনুদান হিসেবে 296 কোটি টাকার বেশি দেওয়া হচ্ছে। এর মধ্যে কেন্দ্রীয় সরকার 60% এবং বাকিটা রাজ্য সরকার দিচ্ছে বলে জানান স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে মিড ডে মিলের খাদ্য তালিকায় ডিম থাকছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আপাতত স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সপ্তাহে 1 অথবা 2 দিন ডিম দেওয়ার ব্যবস্থা হচ্ছে, যদিও সার্বিকভাবে মিড ডে মিল দেওয়ার দায়িত্ব থাকছে ইসকনের ওপরেই। পাইলট প্রকল্প হিসেবে কলকাতার একটি বড় অংশে আগামী শনিবার 1 আগস্ট থেকে ইসকন মিড ডে মিল দেবে। মুখ্যমন্ত্রী এই প্রকল্পের সূচনা করবেন। পরে ধাপে ধাপে রাজ্যের অন্য জেলাতেও এই ব্যবস্থা শুরু হবে।
1: 1 আগস্টেই পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার একটি বড় অংশে ইসকনের দ্বারা মিড ডে মিল বিতরণ হবে। তার বাইরেও SHG গ্রুপের মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদা করে আমরা দেওয়ার ব্যবস্থা করছি, যাতে ছাত্রছাত্রী বা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে আমরা প্রোটিনযুক্ত সম্পূর্ণ আহার দিতে পারি।
0: কন্যাশ্রী প্রকল্পের নাম পরিবর্তন করে কন্যারত্ন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে বলেন, আগামী 14 আগস্ট কন্যারত্ন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ময়দানে পূর্ত দপ্তরের টেন্টে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরির সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী ও শ্রমমন্ত্রী অর্জুন সিংও। বৈঠক শেষে বিমল গুরুং সাংবাদিকদের জানান, চা বাগান, শিক্ষক নিয়োগ, পাহাড়ের পরিবহন ব্যবস্থা সহ একাধিক ইস্যুতে প্রায় 1.5 ঘন্টার এই বৈঠকে তাঁদের কথা হয়েছে। GTA দুর্নীতির পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তে দাবি জানিয়েছেন তারা। গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবসে 7ই অক্টোবর দার্জিলিং যাবেন মুখ্যমন্ত্রী। GTA নির্বাচন নিয়ে শিলিগুড়িতে কয়েকদিনের মধ্যেই তারা বৈঠকে বসবেন বলে বিমল গুরুং জানিয়েছেন। রাজ্য সরকার সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান বদল করেছে। নতুন চেয়ারম্যান হয়েছেন রাজ্যের প্রাক্তন অতিরিক্ত মুখ্য সচিব নবীন প্রকাশ। 22 জুলাই সপ্তম বেতন কমিশন গঠনের সময় চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব অবসরপ্রাপ্ত IAS আধিকারিক অতনু চক্রবর্তীকে। আজ গুরু পূর্ণিমা। শাস্ত্র অনুযায়ী আষাঢ় পূর্ণিমা তিথিতে আদি গুরু বেদব্যাসের আবির্ভাবকে স্মরণ করে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই উপলক্ষে আজ বেলুড় মঠে গিয়ে মূল মন্দিরে পুজো দেন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৬

ধর্মপ্রয়াণ দিবসে নানা অনুষ্ঠানে আজ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতার কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। নবান্নেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের জন্মভিটে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও শিক্ষক অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রয়াত।

0: মাঠে ক্লাব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ক্রীড়ামন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খা, ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই উপলক্ষে প্রাক্তন ফুটবলারদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়। বৃষ্টির অনুকূল পরিবেশ এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে, যদিও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পরীক্ষায় দুর্নীতি ও কারচুপির রোধে লোকসভায় আজ পাবলিক
1: আকাশবাণী কলকাতা স্টুডিওর ঘড়িতে এখন 8:10। অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ, শিলিগুড়ি, শান্তিনিকেতন, FM গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী ও নিউজ অন AIR অ্যাপে।

আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।

0: আশার কথা অনুষ্ঠান নিয়ে আমি স্টুডিওতে উপস্থিত শ্রোতমা মুখোপাধ্যায়। এবং আপনারা জানেন এই সাপ্তাহিক আশার কথা অনুষ্ঠানে প্রত্যেক দিন একজন করে বিশিষ্ট অতিথিরা থাকেন, তারা আপনাদেরকে বিভিন্ন বিষয়ে সচেতন করান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই বর্ষার বৃষ্টিতে যদি বেড়াতে যান তাহলে বৃষ্টিটা বেশ উপভোগ্য, যদি না যাওয়া হয় তাহলে দৈনন্দিন জীবনের ক্ষেত্রে বর্ষা কিন্তু নানান ভোগান্তি ডেকে আনতে পারে। বিশেষ করে এই জলে জলে জলময় চারিদিকে বেশ রোগেরও প্রাদুর্ভাব, তাই বর্ষা চিন্তা নিয়ে আসে। স্বাস্থ্যের সঙ্গে জড়িত যে সমস্ত মানুষেরা, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িত, তাদের এই সময়টা কপালে চিন্তার ভাঁজ। তারপর কাল ছিল একটি বিশেষ দিন, সেই বিশেষ দিনের কথা মাথায় রেখে এবং এই মুহূর্তে সংখ্যাটা ক্রমবর্ধমান বলেই আজকের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ভাইরাল হেপাটাইটিস। তার প্রকার, তার চিকিৎসা কীভাবে হবে, সেই সবটুকু জানাবেন, যিনি জানাবেন তিনি স্টুডিওতে আমাদের আজকের অতিথি বিশিষ্ট চিকিৎসক অরিজিৎ মল্লিক, নোডাল অফ হেপাটাইটিস ক্লিনিক এমআর বাঙ্গুর VHTC। আপনাকে আন্তরিক স্বাগত।
1: নমস্কার, শুভ সন্ধ্যা। আমি ডক্টর অরিজিৎ মল্লিক, আমি এখন এমআর বাঙ্গুরতে কর্মরত আছি, ওখানকার ভাইরাল হেপাটাইটিস ক্লিনিকের হেড, আর তার সঙ্গে মেডিসিন বিশেষজ্ঞ।
0: এই ভাইরালের যুগেই তো আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু ভাইরালের যুগে ভাইরালও যেমন আমাদের আকর্ষণ করে, ঠিক তেমনিভাবে কিছু কিছু ভাইরাসও আমাদের শরীরে কেমনভাবে যেন প্রবেশ করে যায়, যেটা নিয়ে বেশ চিন্তার ভাঁজ, বিশেষত আপনাদের ক্ষেত্রে। বৃষ্টিতে ভেজা হলো, তার সঙ্গে ধরুন জ্বর জ্বর একটা ভাব, আর তখনই আমরা নিজেরা খানিকটা ডাক্তারি শুরু করে দিলাম। ডাক্তারি করার ফলে শরীরটাকে বেশ কিছুদিন অবহেলা করা হলো, তাও দেখছি কিছুতেই কেমন যেন খুসখুসানি কাশি, ঘুষঘুষে জ্বর, এটা যাচ্ছে না, তখন ডাক্তারের শরণাপন্ন হতেই হলো। আর ডাক্তার পরীক্ষা করে যেটা জানালেন সেখানে আপনি আতঙ্কিত হয়ে ভাবলেন, এটা কি করে সম্ভব আমার ক্ষেত্রে? সেই রকমই ভয়। এবার মনে করে দেখুন তো যে জ্বর কি শুধু জ্বর, জ্বর তো কোনো রোগ নয়, নানান রোগের লক্ষণ মাত্র, আমি বলছি না, বলছেন বিশেষজ্ঞরা। তাহলে আসুন জানি যে প্রথমে যে আজকের যে আলোচনার বিষয় হেপাটাইটিস, হেপাটাইটিস বিষয়টা কি, রোগটা কি?
1: হেপাটাইটিস, আমাদের হেপাটাইটিস অনেক দিন ধরেই আছে আমাদের মধ্যে। হেপাটাইটিস প্রথমত আমরা বলতে হবে হলো যে একটা লিভারের ইনফেকশন, এটা কয়েকটা প্রকারভেদ আছে, তার মধ্যে চার রকম প্রকারভেদ হলো হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি অ্যান্ড হেপাটাইটিস ডি। এর মধ্যে এ অ্যান্ড ই খুবই ইজিলি

0: ইনফেকশন হলেও পেশেন্টরা খুব ভালোভাবে সুস্থ হয়ে যায়, কোনো আলাদা করে কোনো ট্রিটমেন্ট লাগে না। কয়েকজন বিশেষ পপুলেশনের মধ্যেই আমরা হেপাটাইটিস এ আর ইকে নিয়ে একটু চিন্তায় থাকি। বেসিক্যালি হেপাটাইটিস ই প্রেগনেন্সির ক্ষেত্রে হলে খুবই লাইফ থ্রেটনিং বা এমনকি জীবনহানিও হতে পারে সেটা, আর হেপাটাইটিস এ এমনি গরমকালে বলুন বা মনসুন টাইমে বলুন, যে সময় বৃষ্টি বা ওখানে নোংরা পচা জল যদি খাদ্য জলের সঙ্গে মিশ্রণ হয়ে গিয়ে সেটা আমরা সেবন করি, তার থেকে হতে পারে। কিন্তু এদের মধ্যে দুটো হলো মারাত্মক, হলো হেপাটাইটিস বি অ্যান্ড হেপাটাইটিস সি। কারণ এই ইনফেকশন যদি একবার শরীরের মধ্যে আসে আর যদি থেকে যায়, তাহলে কি হয় লং স্ট্যান্ডিং কেসে আমাদের মধ্যে অন্যান্য সমস্যা দেখা দেয়। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো লিভারের একটা জটিল সমস্যা দেখা দিতে পারে বা লিভার সিরোসিস অথবা ইভেনচুয়ালি হতে পারে, যদি আমরা ঠিক সময় এটা ট্রিটমেন্টে যদি না নিই বা ডক্টরের শরণাপন্ন যদি না হই।
1: অর্থাৎ নিজে নিজে ডাক্তারি করাটা, করার অভ্যেসটা ছাড়তে হবে। আর দেখুন অ্যালফাবেটিক্যালি সাজানো আছে এ বি সি ডি, এটা শুধুমাত্র অ্যালফাবেট না, যদি আপনার শরীরের কোনো একটা অ্যালফাবেট বাসা বাঁধে তাহলে সেটা বেশ চিন্তা, শুধু আপনার সেই সঙ্গে আপনার পরিবারের। আপনি দুটো হেপাটাইটিসের কথা বললেন যেটা আমাদের শরীর অটোমেটিক্যালি কিওর করে দেয়, সেগুলোরও যদি প্রথমে আমরা একটু আমরা যদি মানে হয় না যে কম থেকে বেশিতে যাই, যে দুটো যে হেপাটাইটিসগুলো সহজে সেরে যায় সেই ক্ষেত্রে যদি আসি, যে তার লক্ষণগুলো কী কী?
0: যে কোনো হেপাটাইটিসে প্রথমে যদি হয়, একটা ঘুষঘুষে জ্বর হতে পারে, একটা খাওয়া দাওয়ার প্রতি একটা অ্যাপেটাইট লস, খেতে ইচ্ছা করছে না, সারাক্ষণ মনে হচ্ছে একটা ল্যাথার্জিপনা, শুয়ে থাকলেই ভালো হয়, তার সঙ্গে থাকে হলো খুব ইম্পর্টেন্ট জন্ডিস হতে পারে। জন্ডিসে কী হতে পারে, চোখ হলুদ হয়ে যাওয়া, পেচ্ছাপ হলুদ হয়ে যাওয়া, অনেক সময় পায়খানা ফ্যাকাশে হতে পারে, পেট ব্যথা হতে পারে, কারণ লিভারের ইনফেকশন হলে পেটের দিকে একটা ডান দিকের ওপর দিকে একটা ব্যথা হতে পারে, সেটা হয়তো সবসময় আমরা ব্যাখ্যা করতে পারবো না, বাট একটা ঘ্যান ঘ্যানানি ব্যথা হয়তো থেকে যাচ্ছে, ঠিক আছে। তার সঙ্গে জ্বর তো থাকবেই, আর ওয়েট লসেরও একটা হিস্ট্রি থাকে, খাওয়া দাওয়া দেখলে একটা অরুচিপনা, মানে খেতে ইচ্ছা করে, যেটা হয়তো আমরা খুব সহজে খেয়ে নিতে পারতাম, সেটা দেখলেই হয়তো একটা বমি বমি ভাব, খেতে একদমই ইচ্ছা করছে না, অল্প খেলেই পেটটা ভরে যাচ্ছে এরকম। আর সব খুব সহজভাবে দেখা যায় হলো চোখ পুরো হলুদ হয়ে যাবে, ঠিক আছে। চোখ যদি হলুদ হয়ে যায়, পেচ্ছাপ হলুদ হয়ে যায়, সব সময় হলুদ থাকছে, জল না খেলে হয়তো অনেক সময় পেচ্ছাপ হলুদ হতে পারে, সেটা নিয়ে আমরা বেশি চিন্তায় থাকি না। আমরা মেনলি জিজ্ঞেস করি যে সব সময় যখনই পেচ্ছাপ করছেন না কেন তখনই হলুদ হচ্ছে কিনা, সেটা একটা বড় ব্যাপার। সো এই সব হলো কমন সাইন্স অ্যান্ড সিমটম যেগুলো আমরা পেশেন্টের মধ্যে দেখতে পারি।
1: অর্থাৎ আপনি নিজের দিকে যদি একটু নজর দেন, কারণ দেখুন ছোট থেকে তো আমরা পড়ে এসেছি হেলথ ইজ ওয়েলথ, তো সেইটাকে যদি আপনি হেলথকে আপনার ওয়েলথ বানাতে চান, তাহলে কিছু কিছু বিষয় তো আপনাকে নিজে খেয়াল রাখতেই হবে। সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া এবং ইউরিনের কালারটা একটু দেখে নেওয়া, যদি কোথাও সন্দেহ হয় তাহলে সরাসরি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা। আপনারা এই মুহূর্তে শুনছেন আশার কথা অনুষ্ঠান। যারা আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে, একেবারে সমগ্র বাংলা জুড়ে আপনারা শুনতে পাচ্ছেন কোনায় কোনায়, তাহলে সরাসরি চলে আসবেন 2248-8085, আপনাদের জন্য খোলা আছে, আপনারা সরাসরি প্রশ্ন করবেন, ডাক্তারবাবু তার উত্তর দেবেন। এই যে লক্ষণগুলো খুব কমন লক্ষণ, তবুও তার সঙ্গে সঙ্গে যেটা আপনি বললেন যে কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে এগুলো মাথায় রেখে আমরা ডাক্তারের বা চিকিৎসকের পরামর্শ নেব। যে হেপাটাইটিস আমাদের ভাবায় অর্থাৎ সি এবং বি, তার লক্ষণও কি এর মতোই নাকি কোথাও একটু পার্থক্য আছে?
0: হেপাটাইটিস বি অ্যান্ড সি লক্ষণভেদ মোরালে সবারই এক, এ বি সি ডি ই সবারই লক্ষণ প্রায় একই হয় অ্যাকিউট স্টেজে। কিন্তু যেটা আমরা চিন্তা করি হলো বি অ্যান্ড সিকে নিয়ে, কারণ অনেক সময় কি হয় পেশেন্ট যে বি অর সি যে আছে সেটা হয়তো আমরা অনেক সময় বুঝতেও না পারি। ইনফ্যাক্ট ইন বি এর ক্ষেত্রে হয়তো সবসময় বি যে ইনফেকশন হলেই যে আপনার মধ্যে যে সিমটমস আসবে সেটা কিন্তু না, আপনি হয়তো পুরোপুরি একটা সুস্থ সবল মানুষ হয়ে থাকতে পারেন, কিন্তু আপনার মধ্যে হয়তো হেপাটাইটিস বি এর জীবাণু বাসা বেঁধে আছে, সেটা মোস্ট অফ দ্য টাইম হয়তো কোনো একটা ইনসিডেন্টাল ফাইন্ডিং হয়, হয়তো আপনি দাঁত তুলতে গেছেন তার আগে হয়তো একটা সেরোলজি টেস্ট করতে বলেছে, সেটার মধ্যে হয়তো ডাক্তারবাবু আপনাকে জানালেন যে আপনার হেপাটাইটিস বি আছে শরীরের মধ্যে, আপনার এটা আরও হয়তো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে বা কনফার্ম করতে হবে যে কতটা জীবাণু আছে। হেপাটাইটিস সি পেশেন্ট মেনলি অনেক সময় সিকেডি পেশেন্ট যারা থাকে, হয়তো যারা ডায়ালিসিস নেয়, ক্রমশ একটা মেশিনের ওপরে হয়তো নির্ভরশীল থাকে, নিজের কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ার জন্য, তাদের মধ্যে অনেক সময় দেখা যেতে পারে। এমনকি পেশেন্ট যারা আছে হলো যে যারা হলো ড্রাগ ইউজার্স, হয়তো কোনো নিডল শেয়ারিং করছে, ঠিক আছে, তাদের মধ্যে হেপাটাইটিস সি হওয়ার সম্ভাবনা থাকে। বা হয়তো ট্যাটুইং, পুরো স্টিগমাটাইজ না করে ট্যাটুটা হয়তো কোথাও আনপ্রফেশনাল লোকের কাছ থেকে করানো হয়েছে বা যেখানে নিডল শেয়ারিং হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু হেপাটাইটিস সি হওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু সবসময় যে হেপাটাইটিস বি আর সি হলেই যে অ্যাক্টিভলি কোনো সিমটম দেখা দেবে সেটা খুব আনলাইকলি। সেটা এখনও একটা বলেন সাইলেন্ট কিলার কাইন্ড অফ হতে পারে, ভেতর ভেতর থেকে আপনাকে ভেতর থেকে উইক করে দিচ্ছে।
1: আচ্ছা, সেক্ষেত্রে ধরুন কতদিন পর এর লক্ষণ প্রকাশ পাবে বা বুঝবো কি করে আমার মধ্যে যে এই রোগটা বাসা বাঁধছে?
0: সাধারণত এইসব ইনফেকশন একটা গ্রুপ অফ পপুলেশনের মধ্যেই বেশি করে দেখা যায়, ঠিক আছে। তো তাদেরকে আমাদেরকে স্ক্রিন করা খুব জরুরি। যেমন সিকিডি পেশেন্ট যেটার কথা বললাম, যারা ক্রনিক কিডনি ডিজিজ ডায়ালিসিসের ওপর নির্ভরশীল আছেন, তাদের 3 মান্থস অন্তর অন্তর কিন্তু সেরোলজি পরীক্ষা ম্যান্ডেটরি, যেখানে হয়তো ওনারা ডায়ালিসিস নিচ্ছেন, ঠিক আছে, সেটা গেল। থ্যালাসেমিয়া পেশেন্ট যারা থাকে, হয়তো রেগুলার ব্লাড ট্রান্সফিউশন নিতে হচ্ছে, তাদেরকেও কিন্তু সেরোলজি করা ম্যান্ডেটরি। কারণ এতবার ব্লাড ট্রান্সফিউশন নেওয়ার থেকেও কিন্তু ইনফেকশনটা আসার সম্ভাবনা বাড়িয়ে দেয়। তো এগুলো বেসিক স্ক্রিনিংয়ের ওপরে আমরা কিন্তু এটার মধ্যে একটা চেক রাখি যে কাদের মতো হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া যাদের হয়তো হয়েছে হেপাটাইটিস সি যখন ইনিশিয়ালি হবে, হয়তো একটা জ্বর সর্দি কাশি এটা নিয়েও প্রেজেন্ট করে, পেটে ব্যথা, একটু হালকা জন্ডিস হয়তো হয়েছে, সেটাও কিন্তু সেই সময় ডাক্তারের কাছে গেলে হয়তো ডাক্তার দেখে আনুষাঙ্গিক পরীক্ষা নিরীক্ষা করেও কিন্তু সেটা ধরা পড়বে, ঠিক আছে। তার সঙ্গেও আছে হলো যেসব পেশেন্টের কথা আমি বললাম বা আইভি ড্রাগ ইউজার বা যে হলো ট্যাটুর হিস্ট্রি আছে, ঠিক আছে, তাদেরকে যদি ডাক্তারের কাছে যায়, ডাক্তাররা কিন্তু বাই ডিফল্ট একটা পরীক্ষা করার মানে করতে পারেন। তার মধ্যে থেকেও কিন্তু পেশেন্টটা স্ক্রিনিং হচ্ছে। বেসিক্যালি আমরা এখানে করছি হলো যে যারা পেশেন্টরা আছে তাদেরকে আমরা কন্ট্যাক্ট পয়েন্ট অফ কন্ট্যাক্টটাকে ডিটেক্ট করা, কারণ উনি যে পুরো সমাজের সঙ্গে মিশে আছেন ওনার থেকে তো আরেকজন ইনফেক্টেড হওয়ার চান্সেস বাড়িয়ে দেয়। তো আমরা যদি পয়েন্ট অফ কন্ট্যাক্ট বা সোর্স অফ কন্ট্যাক্টটাকে যদি আমরা ট্রেস করতে পারি, তাহলে কি ইনফেকশনটার ট্রান্সমিশন রেটটা আমরা কমাতে পারবো, তাহলে পেশেন্টের মধ্যে এটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম বা পপুলেশনের মধ্যে।
1: এই সচেতনতাটুকু আমাদের মধ্যে দরকার। দেখি টেলিফোনে কোনো শ্রোতা বন্ধু আছেন। হ্যালো, না, আপনারা সরাসরি চলে আসবেন 2248-8085-এ। আজকে আপনারা শুনছেন আশার কথায় হেপাটাইটিসের প্রকার ও তার চিকিৎসা। দেখুন, আজকাল তো শেয়ারিংয়ের যুগ, আপনি চ্যাট শেয়ার করছেন, ছবি শেয়ার করছেন, কিন্তু নিডিলটা প্লিজ শেয়ার করবেন না। কেমন ট্যাটু বানান, স্টাইল করতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত, তবে তার আগে দেখে নিন আপনাকে নতুন একটা নিডল দেওয়া হলো তো। বা ধরুন আপনি ট্যুরে গেছেন, অফিস ট্যুর, ভীষণ তাড়াতাড়ির মাথায় সেভিং কিটটা নিতে ভুলে গেছেন, সকালবেলা আপনাকে মিটিংয়ে যেতে হবে, তার আগে আপনার পার্টনারের থেকে সেভিং কিটটা নিয়ে ঝটপট শেভিং করে ফেললেন, আর ঠিক চটপট করে আপনার শরীরের মধ্যে ঢুকে গেল সেই রোগটা, যেটা হয়তো আগামী দিনে মারণ রোগ হতেও পারে। সত্যি কি পারে?
0: একদমই ঠিক বলেছেন, কারণ হেপাটাইটিস বি যেটা আমি বললাম হলো সাইলেন্ট কিলার কাইন্ড অফ। কারণ হেপাটাইটিস বি আপনার মধ্যে হয়তো বাসা বেঁধে থাকবে, আপনি হয়তো টের নাও পেতে পারেন। লং স্ট্যান্ডিং কেসে কি হয়, যেটা হেপাটাইটিস মেইনলি ইজ অ্যান লিভার ইনফেকশন, ঠিক আছে, এটা লিভারকে ক্ষতিগ্রস্ত করার হাই চান্স।
1: একটু আপনাকে একবার থামাই, একবার দেখি আমি টেলিফোনে কোনো বন্ধু আছেন কিনা। হ্যালো, হ্যালো,
2: দিদি এবং ডাক্তারবাবু আমার নমস্কার নেবেন?
1: হ্যাঁ নমস্কার,
2: আমি সাগরজি রুদ্রনগর থেকে সজল কুমার ডিঙ্গাল বলছি।
1: হ্যাঁ বলুন।
2: তো ডাক্তারবাবু, আপনি যে বললেন যে পেট ব্যথা কিংবা পেট চাপটা হলুদ, যদি এর সঙ্গে কি কোনো পাতলা পায়খানার লক্ষণ থাকে যদি ডাক্তার বলেন। আর একটা কথা হচ্ছে, বাচ্চাদের এটা কি বেশি হয় না সব বয়সে একটু বেশি হয় যদি ডাক্তার একটু বলেন?
1: বেশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, আমরা সেই বিষয়ে আসব যে কাদের হয়, কাদের হবার সম্ভাবনা। তার আগে আপনি যেটা বলছিলেন যে ওই সাইলেন্ট কিলার হয়ে উঠতে পারে,
0: তো হেপাটাইটিস বি থেকে কি হয়, লিভারকে ক্ষতিগ্রস্ত করলে লং স্ট্যান্ডিং, এটা সিঙ্গেল ডে এর ব্যাপার না, কারোর মধ্যে হেপাটাইটিস বি যদি এখনও থাকে, ধরা পড়ে, তার হয়তো তার 5-6 বছর আগের থেকে হয়তো হার থাকার সম্ভাবনা থাকে। কারণ হিস্ট্রি নিয়ে দেখা যেতে পারে যে ওর হয়তো ছোটোবেলায় একটা জন্ডিস হয়েছিল, সেটা হয়তো ফলো আপ করা হয়নি, কী ধরনের জন্ডিস সেটা দেখা হয়নি, তারপর থেকে হয়তো সে সুস্থ স্বাভাবিকভাবেই থেকে গেছিলো, কিন্তু হেপাটাইটিস বিটা ওনার মধ্যে থেকে গেছে। তো এই হেপাটাইটিস বি যেমন লিভার

0: কে লিভার সিরোসিস, ঠিক আছে, লিভার ফেলিয়ারের দিকে নিয়ে যায়। আর লিভার সিরোসিস বা ফেলিয়ার হয়ে গেলে সেই লিভারটা আবার যে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। সো এইসব ক্ষেত্রে মেনলি লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে বা সিমটোম্যাটিক ম্যানেজমেন্টের উপর রাখতে হবে, যাতে এই লিভারটা যায় সিরোসিসের দিকে না যায়। আলটিমেটলি লং স্ট্যান্ডিং সিরোসিস কিন্তু আবার ক্যান্সারের দিকেও যায়, যেটা হেপাটোসেলুলার কার্সিনোমার ক্ষেত্রে দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে হেপাটোসেলুলার কার্সিনোমা কিন্তু হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি এর সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ। মানে যাদের হয়তো লং স্ট্যান্ডিং হেপাটাইটিস বি বা সি আছে তাদের ক্ষেত্রে এসিসির চান্সেস হওয়া অনেকটাই বেশি। সেটারও স্ক্রিনিং কিন্তু আমরা ইনিশিয়াল স্টেজ থেকেই শুরু করে দিই, যাতে আমরা এই দুর্দিন দেখতে না হয়। তার জন্যই আমরা বারবার করে বলি যে যাদের হয়তো এই জীবাণুটা আছে সেটা নিজের কাছে লুকিয়ে না রেখে মানে সঠিক জায়গায় সুপরামর্শ নিন, কারণ আপনি সেটা উপকার পাবেন। ঠিক আছে,
1: জন্ডিস তার মানে আপনি বলছেন যে ফিরে ফিরে আসতেই পারে,
0: আসতেই পারে
1: যদি তার মধ্যে সেই জীবাণুটা রয়ে যায়। এইবারে প্রশ্ন শ্রোতা বন্ধুও জানতে চেয়েছেন যে কাদের হয়, অর্থাৎ কোনো পার্টিকুলার এজ লিমিট আছে কিনা।
0: না, হেপাটাইটিস বলতে কারোর কোনো স্পেসিফিক এজ গ্রুপ নেই, ছোটর থেকে বড় এমনকি বয়স্ক মানুষের সবারই হতে পারে। যেটা আমি বললাম, বাচ্চা বয়সে হেপাটাইটিস হওয়া মানে হলো যে দেখতে হবে ওনার মায়ের মধ্যে হেপাটাইটিস ছিল কি ছিল না। বেসিক্যালি মায়ের থেকে বাচ্চা হওয়ার টেন্ডেন্সি বেড়ে যায়, কারণ মা যদি সঠিক সময় যদি ও ট্রিটমেন্টে না নেন বা সঠিক সময় যদি ডাক্তারের তত্ত্বাবধানে না আসেন, তাহলে কিন্তু এর ট্রান্সমিশন রেট খুব হাই, মোর দ্যান 90%।
1: আচ্ছা, এই গুরুত্বপূর্ণ আলোচনাটায় আমরা আসবো, তার আগে না, হ্যাঁ, যে কথা আপনি বলছিলেন যে মায়ের থেকে তার মধ্যে শিশুর মধ্যে সংক্রমিত হতে পারে, অর্থাৎ এই জায়গাতে যারা ধরুন এই মুহূর্তে শুনছেন আমাদের গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে যারা গর্ভবতী মায়েরা আছেন, তাদের ক্ষেত্রে সচেতন হওয়াটা ভীষণ জরুরি।
0: একদম,
1: আমরা যদিও জানি যে এখন সরকারি ক্ষেত্রে প্রত্যেক জায়গায় সমস্ত ক্ষেত্রে যে একজন মা যখন গর্ভবতী হচ্ছেন তখন তার বেসিক কিছু ব্লাড টেস্ট হয়, হয়ে দেখে নেওয়া হলো। এবারে ধরুন যদি মায়ের মধ্যে মা এই হেপাটাইটিসের ক্যারিয়ার, সেক্ষেত্রে কী করা হয়, তার পরবর্তী ধাপ কী আছে?
0: দেখুন, যে কেউ ক্যারিয়ার হতেই পারে, ঠিক আছে। তো সাপোজ একজন মায়ের হয়তো হেপাটাইটিস বি আনফর্চুনেটলি ধরা পড়েছে, তাতে ভয় না পেয়ে সঠিক জায়গায় গিয়ে সুপরামর্শ নেওয়া খুবই জরুরি। প্রথমত বলতে হবে যে হেপাটাইটিস বি ইজ নট দ্য এন্ড অফ দ্য রোড, মানে ওটাই কিন্তু শেষ দিক না। তার মানেই যে ওনার বাচ্চা যে হেপাটাইটিস বি পজিটিভ হবে সেটা কিন্তু না, তার প্রিভেনশনের কিন্তু একাধিক জিনিসপত্র আছে। আপনি যদি গিয়ে ডাক্তারখানায় দেখান হেপাটাইটিস বি হয়তো আপনার শরীরের মধ্যে আছে, সঙ্গে সঙ্গে পেশেন্টকে বলে দেওয়া হবে যে আপনি যেন পরবর্তীকালে সবকটা ভিজিট যেন কিন্তু হসপিটালে এসেই দেখাবেন, এমনকি প্রসবের সময় কিন্তু হসপিটালে এসেই প্রসব করবেন, সেটা নর্মাল ডেলিভারি হোক বা হেপাটাইটিস সিজারিয়ান সেকশন হোক। হেপাটাইটিস বি মানেই যে ওনার সিজার করতে হবে বা এটা কিন্তু না, হেপাটাইটিস বি কিন্তু নর্মাল ডেলিভারিও হতে পারে, সিজারও হতে পারে যদি কমপ্লিকেশন হয়। যে কোনো ডেলিভারি অ্যাকর্ডিং টু দ্য চয়েস হওয়ার সম্ভাবনা আছে পেশেন্টের পরিস্থিতি বুঝে। এবার হেপাটাইটিস বি পরবর্তীকালে কি করা হয়, পেশেন্ট যখন প্রসব করেন তার বাচ্চার ক্ষেত্রে আমরা দু রকম টিকাকরণ করি, সেটা ম্যান্ডেটরি। সেটা যদি না করি তাহলে বাচ্চার মধ্যে হেপাটাইটিস বি হওয়ার চান্সেস অনেকটাই বেড়ে যাবে।
1: টিকাকরণের বিষয় শুনবো, তার আগে দেখি, হ্যালো,
2: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার,
2: হ্যাঁ আমি হুগলি জেলা হরিপাল থেকে লক্ষ্মীনারায়ণ কুণ্ডু বলছি।
1: হ্যাঁ বলুন
2: ডাক্তারবাবু। নমস্কার। হ্যাঁ বলছি যে ভাইরাল এটা বলছেন হেপাটাইটিস, এটাতে জলটাই হচ্ছে মেন। হ্যাঁ, তা বাজারে যে এত কিছু জল রেডিমেড সমস্ত জল পাওয়া যাচ্ছে যাতে সেগুলো কতটা নিরাপদ, আর হেপাটাইটিস এর ক্ষেত্রে যে গ্লুকোজ যে মানুষ খাচ্ছে খাচ্ছে অজ্ঞানতার বসেই বলুন আর জানাতেই বলুন, হ্যাঁ গ্লুকোজ খাচ্ছে, এর রোল কতটা?
1: বেশ, আপনি শুনতে থাকুন, তার আগে আমরা এই প্রসঙ্গটায় আসবো, তার আগে একটা গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা ছিলাম যে শিশুর টিকাকরণের কথা আপনি বলছিলেন যে জন্মের পরই শিশুর টিকাকরণ করা হয় শিশুটিকে সুস্থ রাখার জন্য। এক্ষেত্রে দেখুন অনেক ক্ষেত্রে তো হয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখনও অনেক জায়গায় আছে হয়তো বা স্বাস্থ্যকেন্দ্রটা বেশ খানিকটা দূরে, সেখানে হয়তো অনেক ক্ষেত্রে মানুষের মধ্যে অনেক সচেতনতা বেড়েছে, তাও কোনো কোনো ক্ষেত্রে বাড়িতে হয়তো প্রসব হয়েছে, স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে পারেনি, অনেক সময় আবহাওয়ার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে, সেক্ষেত্রে কতক্ষণের মধ্যে বাচ্চাটিকে সেই টিকা দেওয়ার উচিত?
0: আমরা যে জন্মের পরে দু রকম টিকাকরণ করি, একটা হলো ভ্যাকসিনেশন, জিরো ডোজ ভ্যাকসিন বলা হয় হেপাটাইটিস বি, আর একটা হলো ইমিউনোগ্লোবুলিন। এবার ইমিউনোগ্লোবুলিনে একটা সময়সীমা আছে, সেটা হলো

0: তিন দিন পর্যন্ত, মানে 72 hours পর্যন্ত আমরা এটাকে ম্যাক্সিমামলি দিতে পারি, তারপরে ওটা দিয়ে কোনো কাজ করবে না।
1: আর
0: ভ্যাকসিনটা আমরা সঙ্গে অ্যাজ সুন অ্যাজ পসিবল, এটা বলা হয় যে সঙ্গে সঙ্গে বাচ্চা হওয়ার পরে কাঁদার পরেই আমরা কিন্তু ভ্যাকসিনটা দিয়ে দিই, বিসিজির ফার্স্ট ডোজ দিই, তার সঙ্গে হেপাটাইটিস বি ভ্যাকসিন আর তার সঙ্গে ইমিউনোগ্লোবুলিন, এগুলো খুবই ম্যান্ডেটরি। এটা শুধুমাত্র সরকারি জায়গায় এক পুরোপুরি বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু সেটা না, অনেক লোকজন আছে যারা হয়তো পুরোপুরি সেই সময় হয়তো সরকারি জায়গায় আসতে পারছে না দুর্গম পথের জন্য বা অনেকটা দূরে থাকার জন্য, তাদের ক্ষেত্রেও কিন্তু 9 মাসের মধ্যে আমরা ভাবি যে একবার না হলেও কিন্তু পেশেন্ট কোনো না কোনো সময় ডাক্তারের সঙ্গে একবার কন্ট্যাক্টে এসেছেন, সেখান থেকে আমরা কিন্তু কন্ট্যাক্ট ট্রেসিং করি, যারা কারা করে আশাকর্মীরা যারা আছেন তারা করে, আশাকর্মীদের এখানে কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তারা প্রাক্তন গ্রামের মধ্যে গিয়ে ঘরে ঘরে গিয়ে যাদের বাচ্চা হয়েছে তাদেরকে ফলো আপ করা, তারা টিকাকরণ নিচ্ছে কি না সেটা ফলো আপ করা, তার সঙ্গে বাচ্চা যাতে হেপাটাইটিস মাদারেও যদি বাচ্চা হয়ে গিয়ে থাকে সেটা কিন্তু আমাদের অথরিটির আন্ডারে নিয়ে আসা, যে ইনস্টিটিউটে গিয়ে তুমি সঙ্গে সঙ্গে টিকাকরণগুলো সঠিক সময় নিতে পারো, তার জন্য কিন্তু এদের ভূমিকা অনেক।
1: হ্যালো, হ্যালো,
2: নমস্কার,
1: নমস্কার,
2: নমস্কার ম্যাম,
1: নমস্কার, বলুন কে বলছেন?
2: আমার একটা বাড়ি ছিল আর কি ভাইপো, তা সে মানে তার ওই মানে লিভারের মধ্যে ফ্যাট জমছে আর কি, হ্যাঁ, ফ্যাট জমার জন্য কি সমস্যা হচ্ছে, মানে জন্ডিসটা একটু হয়েছে এবং রাত্রেও আমরা ঘুম ঠিকঠাক হচ্ছে না, যার জন্য এর কিছু উপায় যদি থাকে আপনাদের কাছে সেটা একটু বিস্তারিতভাবে বললে ভালো হয়।
1: আজকের আমাদের আলোচনার বিষয় হেপাটাইটিস, তার প্রকার। হ্যাঁ, ডেফিনেটলি সেটা একটা লিভারের প্রদাহ, লিভার জনিত অসুখ, ওই সব অসুখ তো সবভাবে একই সঙ্গে নিরাময় করা যায় না, তাও ডাক্তারবাবু এর উত্তর দেবেন।
0: দেখুন, ফ্যাটের ব্যাপারে এটা খুবই লোকজনের মধ্যে একটা ইচ্ছা আছে যে মানে ইউএসজি করলেই একটা ফ্যাটি লিভার, কিন্তু ফ্যাটি লিভার হওয়ার আগে এটা আগে ভাবতে হবে যে ফ্যাট যে কোনো শরীরের মধ্যে জমতে পারে, ঠিক আছে, তো ফ্যাট একইভাবে লিভারের মধ্যে জমেছে, এবার সেটা হয়তো পরিমাণ একটু বেশি হতে পারে। সবার আগে ফ্যাট জমানোর সবথেকে কম জিনিস হলো যে খাওয়া দাওয়া ঠিক রাখবেন, শরীর সচেতন হবেন, এক্সারসাইজ করবেন, ফ্যাট একইভাবে জমবে না বা যেখানে জমে সেখান থেকে গলে যাবে। আর ফ্যাটের জন্য এবার জিনিসটা আমি জানি না আপনার পরিবারে যার কি হয়েছে, অনেক সময় ফ্যাটি লিভারের থেকেও জন্ডিস হতে পারে, এবার জন্ডিসের কিন্তু মাত্রা আছে, অনেকজনের একটু থাকে যে LFT করে গিয়ে দেখলো যে একটু বিলিরুবিনটা নর্মালের থেকে বেশি, তা নিয়ে অনেক চিন্তায় থাকে, কারণ তারও অনেক কিছু মাত্রা আছে আর ওইগুলোরও ব্যাখ্যা আলাদা আলাদা আছে, আর সব ব্যাখ্যাই যে রোগ সেটা কিন্তু না, ঠিক আছে। তো আমি বলবো আপনি সঠিক সময় গিয়ে ডাক্তারের পরামর্শ নিন, তিনি আপনাকে গাইড করে দেবে এটার ব্যাপারে, আর ঘুমের ব্যাপারটা পুরোপুরি সাবজেক্টিভ, ঠিক আছে।
1: হ্যালো,
3: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
3: নমস্কার,
0: নমস্কার,
3: আমি হুগলি জেলার রাজবাড় থেকে আশিস ভর কথা বলছি।
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
3: তাছাড়াও নমস্কার,
0: নমস্কার,
3: হ্যাঁ দিদিকেও নমস্কার,
1: নমস্কার, নমস্কার।
3: হ্যাঁ, আমার একটা প্রশ্ন হচ্ছে, লিভারকে ভালো রাখতে গেলে কি কি খাওয়া উচিত, কি কি খাওয়া উচিত নয়?
1: ঠিক ঠিক, আপনি শুনতে থাকুন, আমরা এই প্রসঙ্গে তো আসবোই ডেফিনেটলি, যে আমরা তো বিশ্বাস করি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এবং আমরা সবসময় চেষ্টা করি, সরকার চেষ্টা করছে যে সেটা হেপাটাইটিস হোক বা যে কোনো ক্ষেত্রে মানুষকে সচেতন করা, সরকার যেমন চেষ্টা করছে আপনার কাছে পরিষেবা পৌঁছে দিতে, এবং সেই পরিষেবা পৌঁছে দেন যারা, যে কথাটা কথা প্রসঙ্গে ডাক্তার মল্লিকও বলেছেন, যে আশা দিদিরা, এবং এই যে হেপাটাইটিসের কথা বলছি বা মূলত যে ধরনের যে দুটো হেপাটাইটিস ভীষণভাবে চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, সেখানেই কিন্তু আশা দিদিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা একেবারে সে গর্ভবতী মা হতে পারেন, তাকে আইডেন্টিফাই করে তার নিয়মিত চিকিৎসার ফলো আপ করা, তাকে দেখানো, এই যে গ্রামীণ স্তরে একেবারে ঘরে ঘরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সরকার যেমন বদ্ধপরিকর, তেমনি আপনাদেরও সচেতন হতে হবে। আমাদের সময় এগিয়ে চলেছে গড়গড়িয়ে, আশার কথা, আশারা যেমন আছেন, আশা দিদিরা যেমন আছেন, তেমনি আমরাও আশা রাখি আপনারাও সচেতন হবেন। হ্যাঁ, ডেফিনেটলি আমরা তো জানতে চাইব যে হেপাটাইটিসে আক্রান্ত হলে, কোন কোন হেপাটাইটিসে আক্রান্ত হলে খাওয়া দাওয়ার কী পরিবর্তন হলে কি খাবে, আর যদি না হতে দিই লিভারটাকে

0: ভালো রাখতে চাই, সেক্ষেত্রে কীরকম খাওয়া দাওয়া থাকবে?
1: সবসময় ম্যাডাম যেমন বললেন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো প্রথমে প্রিভেন্ট করার জন্য তো হেপাটাইটিস না হয় সেটার জন্য কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। বর্ষাকালীন সময় যেখানে সেখানকার জল খাওয়া, মানে কাটা ফল বাইরে থেকে না খাওয়া, বাড়িতে ভালো করে ফল পরিষ্কার করে খাওয়া, এগুলো করে খাওয়া দাওয়ার হাকে হাতটা ধুয়ে খাওয়া, এগুলো খুবই ম্যান্ডেটরি। এটা যে কোনো রোগকে কিন্তু আমরা এখানেই আমরা অনেকটাই কন্ট্রোলে আনতে পারি, একটা প্রপার হ্যান্ড ওয়াশিং টেকনিক, প্রপার ফুডিং, প্রপার ড্রিঙ্কিং ওয়াটার। ঠিক আছে, এটা হলো ম্যাক্সিমাম হেপাটাইটিস এ, বি, সি যেটাই হবে, ফিকো ওরাল রুট দিয়ে যেগুলো ট্রান্সমিশন হয় সেগুলো আমরা প্রিভেন্ট করতে পারি। আর যেটা বললাম যে নিডল শেয়ারিং যেগুলো আছে, নিডল শেয়ারিং করা বা হয়তো আনলাইসেন্স নার্সিংহোমে গিয়ে কোথাও গিয়ে ট্রিটমেন্ট নেওয়া, কয়েক রাস্তাঘাটে কেটে যাওয়ার পরে হয়তো কোথাও অজ্ঞাত জায়গায় গিয়ে স্টিচ নেওয়া, যেখানে হয়তো আপনার কোনো আনহাইজেনিক টেকনিক বা ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না, এগুলো একটু মাথায় রাখতে হবে। আর ইনফ্যাক্ট হেপাটাইটিস হলে তখন আমরা কীভাবে নিজেকে সুস্থ রাখবো সেটাও খুব ইম্পর্টেন্ট। আমি একসঙ্গে দুটো কোয়েশ্চেনের উত্তর দিতে চাই। একজন আমাদের লিসনার বললেন যে ওনার গ্লুকন ডি বা গ্লুকোজ খাওয়ার কথা। সত্যি বলতে লিভার হলো স্টোরেজ অফ গ্লুকোজ, ওটা ইজ অ্যান্ড কাইন্ড অফ অ্যান্ড পাওয়ার হাউস। আমাদের ওখান থেকে গ্লুকোজের সিক্রিশন হয়, দ্যাট হেল্পস ইন মানে আমাদের শরীরটাকে চালিয়ে নেওয়ার জন্য। তো কী হয়, লিভার যদি ইনফেকশন হয় গ্লুকোজটাও কিন্তু কমে যায় শরীরে। তো টু অ্যান এক্সটেন্ট আমরা কিন্তু গ্লুকন ডি খেতে পারি বা গ্লুকোজ ওয়াটার বা সুগার কন্টেনিং ওয়াটার খাওয়া যেতে পারে ডিউরিং দ্য টাইম অফ হেপাটাইটিস, টু মেক মানে যাতে সুগার লেভেলটা ঠিক জায়গায় থাকে। আর দ্বিতীয়ত, হেপাটাইটিস হলে আমরা জেনারেলি বলি যে একটু সিদ্ধ খাবার দাবার খাওয়া, যেটা ইজিলি ডাইজেস্টেবল। ঠিক আছে, তার মধ্যে স্পাইসি ফুড বা হলো আপনার তৈলার্থক জিনিস বা ভাজা ডিপ ফ্রাইড আইটেমস, এগুলো যতটা পারি অ্যাভয়েড করি। ঠিক আছে, আর জল খাওয়া খুবই ম্যান্ডেটরি। হাইড্রেশন স্ট্যাটাস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদি আমরা ঠিকভাবে জল না খাই শরীর আরও শুকিয়ে যাবে, রোগটা আরও বাড়বে, বিলিরুবিন আরও বাড়তে পারে, লিভারের ওপর ক্ষতি হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যেতে পারে। তো সবই কিন্তু ওষুধের দ্বারাই সব কিছু না, পুরোপুরি হলো খাওয়া দাওয়া, লাইফস্টাইল ঠিকভাবে লিড করা, হাট পরিষ্কার করে খাওয়া, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে।
0: আরেকটা, জলই জীবন আবার জলেই মরণ। জল সম্পর্কে একজন আর শ্রোতা বন্ধু খুব গুরুত্বপূর্ণ একটা কথা জিজ্ঞেস করেছিলেন যে বাজারে আমরা হাজারো প্যাকড ওয়াটার দেখি, মিনারেল ওয়াটার বা প্যাকড ওয়াটার, সেগুলো কতটা সুরক্ষিত?
1: এখনকার দিনে অনেকটাই প্যাকড ওয়াটার পাওয়া যায়। তো জেনারেলি প্যাকড ওয়াটার যাদের সোর্স হয় তারা তো ফিল্টার করেই, আশা করা যায় যে ফিল্টার করেই জলটা প্যাক করা হয়েছে। এবার আনফর্চুনেট কেসেস হয়তো হতে পারে যে জলের থেকে ট্রান্সমিশন হচ্ছে, বাট খুব আনলাইকলি। যদি ফিল্টার করা ওয়াটার থাকে তার থেকে ট্রান্সমিশন হওয়ার চান্স খুবই আনলাইকলি। তো যে কে সেই ফিল্টার ওয়াটার খাওয়ার থেকে আমার বলবো যে বাড়ির খাওয়ার বা জলটাও যদি ফিল্টার করে ঘুরতে গেছেন, ওটাকে একটু ফিল্টার আপনি গরম, হালকা গরম করে তারপরে খেতে পারেন যদি সেটা মনে হয়। কিন্তু আমি বলবো সবসময় যে বাড়ির জল ওইগুলোই নিয়ে যাওয়া কোথাও গেলে, একান্তই যদি সম্ভব না হয় ভালো ফিল্টার্ড ওয়াটার বা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার খেলেও আমার মনে হয় না যে ওর থেকে হেপাটাইটিস হওয়ার সম্ভাবনা আছে।
0: শুধু সেক্ষেত্রে দেখে নেবেন, অবশ্যই আমরা দেখে নিই যে সিল করা বোতল, এই বোতলটা নেওয়ার সময় আপনি এটা দেখে নিতে কিন্তু ভুলবেন না। আর ডেফিনেটলি খাওয়া দাওয়ার দিকটা তো আমাদের নজর রাখতেই হবে, হেলদি লাইফ লিড করলে আমরা হেলদি থাকবো। হেলদি ফুড হচ্ছে আপনার হেলথকে ভালো রাখার একটা অন্যতম জায়গা। ডাক্তারবাবু, সময় তো একদম শেষ হয়ে এসেছে। এই যে হেপাটাইটিস, যে হেপাটাইটিসগুলোর সঙ্গে খরচের কথা আসে, টিকাকরণের কথা আসে, সেইখানে সরকারি জায়গার যে একটা আশ্বস্ত করার জায়গা, অর্থাৎ খরচের বিষয় নেই, চিকিৎসার কথা আপনি যদি খুব সংক্ষেপে একটু বলে দেন সেটা আমার শ্রোতা বন্ধুদের জন্য।
1: বি আর হেপাটাইটিস সি এর ট্রিটমেন্টের কস্ট এখন একদমই লাগে না, সরকারের দ্বারা পুরোপুরি বিনামূল্যে দেওয়া হয়। তার আনুষাঙ্গিক পরীক্ষা নিরীক্ষার পুরোটাই ফ্রি অফ কস্টে যে কোনো গভর্নমেন্ট হসপিটালে হয়। সব ডিস্ট্রিক্টে ডেজিগনেটেড হেপাটাইটিস ক্লিনিক আছে, সেগুলো একটু ওয়াকিবহল থাকবেন, না হলে নিজে কাছাকাছি কোনো ইনস্টিটিউশন যেটা গভর্নমেন্ট ইনস্টিটিউশনে গিয়ে ওটা জেনে নেবেন, ওনারা কিন্তু আপনাকে সঠিক জায়গায় রেফার করে দেবে। এক জিনিস মাথায় রাখবেন, আনুষাঙ্গিক পরীক্ষা তার সঙ্গে ট্রিটমেন্ট কস্ট সবই কিন্তু বিনামূল্যে গভর্নমেন্ট সেট আপ থেকে পেয়ে যাবেন, কোনোভাবে আপনার পকেট এক্সপেন্স করতে লাগবে না।
0: অর্থাৎ এই আশার কথাটুকু দিয়েই আজকের আশার কথা শেষ করব, যে আপনার অর্থনৈতিক দিক সম্পূর্ণভাবে সরকার খেয়াল রেখেছেন, তাই আপনি নিরাপদ, সুস্থ, সুন্দর চিকিৎসার জন্য আপনার নিকটবর্তী যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে চলে যান সেখানে, এবং অবশ্যই সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন। আজকের আশার কথা অনুষ্ঠান এই পর্যন্তই। আমাদের বিষয় ছিল ভাইরাল হেপাটাইটিস প্রকার ও তার চিকিৎসা। আমি স্টুডিওতে আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতমা মুখোপাধ্যায়, এবং আমার সঙ্গে ছিলেন বিশিষ্ট চিকিৎসক নোডাল অফিসার এম আর বাঙ্গুর, VHTC ডাক্তার অরিজিৎ মল্লিক। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আলোচনা করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কথা হবে আগামী বুধবার নতুন বিষয় নিয়ে। আজকের মতো নমস্কার।

0: শুনলেন আশার কথা। অনুষ্ঠানটির প্রচারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের IEC ডিভিশন। প্রতি সপ্তাহে শুনুন আশার কথা।
1: অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হল আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ, শিলিগুড়ি, শান্তিনিকেতন, FM গোল্ড, মৈত্রী, বিবিধ ভারতী এবং নিউজ অন AIR অ্যাপে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: বিশ্বজিতের সঙ্গে শুনছেন 100.1 FM Gold.

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold,
1: 100.1 FM Gold-এ বিশ্বজিৎ এবং মৌসুমীর সঙ্গে শুনছেন বাংলা গান। প্রথমেই শুনলেন ইমন চক্রবর্তীর কণ্ঠে কালো জলে কুচলা তলে, এবার শুনবেন অনুপম রায় এবং তিমির বিশ্বাসের কণ্ঠে, তারপর আমরা যাব একেবারে অন্য অনুষ্ঠানে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
1: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
0: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
1: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
0: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
2: শুনুন, আপনি কি PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
3: ভারত সরকার কা লক্স সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
4: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা। শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold এ। সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold এ।
5: হান্ড্রেড পয়েন্ট ওয়ান এফ এম গোল্ডে মৌসুমি আর বিশ্বজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। আর বুধবার মানে আপনারা জানেন যে সঙ্গে থাকবেন একজন স্পেশালিস্ট, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলি। কিন্তু আজকে এমন বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়ে সবাই কথা বলে, আপনিও বলেন আমিও বলি, আর যে কথাটা শুধু বাড়িতে নয় বাড়ির বাইরেও বলেন।
6: আর শুধু মানে আমরা বলি, মানে আমরা বাঙালিরা বলি আর কি সবসময়, যে বিষয়টা ছাড়া আমাদের কোনো আলোচনাই সম্পূর্ণ হয় না সেরকম একটা বিষয় নিয়ে কিন্তু আজকে সঙ্গে স্পেশালিস্ট।
5: আজকের বিষয় হারিয়ে যাওয়া রান্না। অর্থাৎ আমরা বিভিন্ন রান্না, এখন ফিউশনের যুগ, কিন্তু যে রান্নাগুলো আমাদের একটা সময় সিগনেচার ডিশ ছিল সেইগুলো আস্তে আস্তে আমরা ভুলতে বসেছি। তার কারণ আমাদের উপরে নানান ধরনের প্রভাব আসছে। আর এই হারিয়ে যাওয়া রান্না মনে করানোর জন্য আমাদের সঙ্গে রয়েছেন ফুড কন্টেন্ট ক্রিয়েটার জয়দীপ দাস। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
7: নমস্কার সবাইকে।
5: আমি শুধুমাত্র যে বিশ্বজিৎ আর মৌসুমি আমরা কথা বলবো এমন নয়, আমাদের যারা লিসনার রয়েছেন তারাও আমাদের ফোন করতে পারেন। আমাদের নাম্বার রয়েছে 2248-8085, এই নাম্বারে এসে আপনারা এই হারিয়ে যাওয়া খাবার সম্পর্কে ফোন করবেন, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানেও আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন,
6: দুটোই করতে পারেন।
5: 9903055992 এই নাম্বারে এসে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, 9903055992 এই নাম্বারে এসে হোয়াটসঅ্যাপ করুন। আর আমাদের ফেসবুক পেজে আজকের পোস্টারের নিচে একেবারে রয়েছে এই বিষয়টা, এবং আপনি এখানে এসে আপনি আপনার মন্তব্য কিন্তু জানাতে পারেন।
6: একদমই তাই। আর আমাদের ফেসবুক লাইভও কিন্তু চলছে, সেই ফেসবুক লাইভে এসেও সরাসরি প্রশ্ন করতে পারেন। ফেসবুক লাইভ কোথা থেকে দেখবেন? দেখবেন 100.1 FM Gold পেজ থেকে, এবং তার সাথে সাথে আকাশবাণী কলকাতার পেজ, এই দুটো পেজ থেকে কিন্তু আপনি সরাসরি আজকের আমাদের সঙ্গে স্পেশালিস্ট কিন্তু দেখতে পাবেন। এবং এই যে বললাম যে রান্নাবান্নার কথা হবে, মানে খাবার দাবারের কথা হবে, সময়টাও কিন্তু আস্তে আস্তে গড়িয়ে যাবে সেই দিকেই। তাই আজকের কোনো রকম রেসিপি শুনে যদি আপনি ভাবেন যে ঘরে তো সব রয়েছে করেই নেওয়া যাক, সেটাও করতে পারেন কিন্তু। আর যেটা পারেন সেটা হচ্ছে আমাদের প্রশ্ন, বিভিন্ন মাধ্যম রয়েছে খোলা। প্রথমেই প্রশ্ন আপনার কাছে, এই যে রান্নার দিকে আসছেন বা এই যে রান্না নিয়ে এত চর্চা, রান্না নিয়ে এত গবেষণা করছেন, বা এই যে রান্নার ব্যাপারটা, এটা হঠাৎ করে এইটা এলো কেন,
5: মানে আগ্রহ কোথা থেকে?
6: আগ্রহ
7: অ্যাকচুয়ালি মানে আমার বাড়িতে মানে সবাই খেতে খুব ভালোবাসে, তো সেখান থেকেই রান্নার প্রতি সেই ইন্টারেস্টটা, খাওয়ার প্রতি সেই ইন্টারেস্টটা। তো বেসিক্যালি আমার মা বাবা সবাই রান্না করতে পারে, আর মা প্রচণ্ড ভালো রান্না করে, তো মায়ের থেকেই সেই রান্নার প্রবণতাটা এসেছে যে রান্না করাটা কীভাবে। অ্যাকচুয়ালি মানে আমি যখন বাইরে ছিলাম এক বছরের জন্য, তখন তো প্রতিদিন বাইরের খাবার খাওয়া তো সম্ভব ছিল না, সেখান থেকেই রান্নার প্রতি একটা আগ্রহ আসে, নিজে নিজে রান্না করতে শুরু করি, আস্তে আস্তে মানে কৌতূহল জন্মায়, তারপরে সেটা নিয়ে ইচ্ছা হয় যে আরও যাতে ভালোভাবে রান্না করা যায়, ইন্টারেস্ট বাড়ে, বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করতে থাকি। তো সেখান থেকে আজকের এই জায়গায় এসেছি আস্তে আস্তে রান্না করতে করতে।
6: আচ্ছা, এই যে রান্না নিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট আপনি করেন দেখেছি, বিশেষ করে কী ধরনের রান্না আপনার ভালো লাগে সবার সামনে তুলে ধরতে?
7: বিশেষ করে আমার পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না, বেসিক্যালি ঠাকুর বাড়ির রান্নাটা আমার খুবই ভালো লাগে। কারণ সেখানে শুধুমাত্র যে পুরনো দিনের বাঙালি রান্না সেটা না, অনেক ফিউশন খাবারও আছে যেগুলো এখনকার মানুষ মানে ভাবে যে সবাই ভাবে যে ঠাকুর বাড়ির রান্না মানেই সেখানটা নিরামিষ হতে হবে। এটা একটা বড় মিথ সবার মধ্যে। যখন আমি ভিডিও পোস্ট করি সবাই এই কথাটাই বলে যে ঠাকুর বাড়িতে তখনকার দিনে কি আমিষ রান্না হতো। আমি মানে মানুষকে বোঝাতে পারি না, এই ঠাকুর বাড়ি মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের মধ্যে যে বিভিন্ন ধরনের খাবারের যে চল ছিল সেগুলো তুলে ধরা। আর রবীন্দ্রনাথ ঠাকুর প্রচণ্ড পরিমাণে খেতে ভালোবাসতেন,
6: বাইরে
7: বাইরে যখন যেতেন সেখানকার মানে রাঁধুনির কাছ থেকে রেসিপি জেনে তার বাড়িতে এসে তার যে রাঁধুনিরা ছিলেন তাদেরকে বলতেন সেগুলো মানে তৈরি করার জন্য। এবার সেগুলোর মধ্যে কিছু বাঙালি ইনপুট অ্যাড হয়েছে, কারণ খাবার যেখান থেকেই আসুক না কেন মানে যেখানে এসে পৌঁছাবে সেখানে নিজস্ব কিছু ইনপুট থাকবেই, সেটা বিদেশ থেকে হোক কি বাংলা থেকেই হোক,
6: নিজেদের মতো করে আমরা আমাদের স্বাদ একদম।
7: তার সবথেকে বড় এক্সাম্পল হচ্ছে চাইনিজ ফুড, কলকাতা চাইনিজ বা ইন্ডিয়ান চাইনিজ যেটা সবাই কলকাতা চাইনিজ বলে চেনে, অ্যাকচুয়ালি কিন্তু সেই চাইনিজটা কিন্তু মানে যে অথেন্টিক চাইনিজ খাবারের সাথে সম্পূর্ণ আলাদা। যেহেতু কলকাতায় আসার পর তার একটা দেশি ভার্সন আমরা সবাই পেয়েছি, তো সেই জন্যই তো সেটা চেঞ্জ হবেই আস্তে আস্তে।
5: আচ্ছা, এইবারে আমরা মোটামুটি জেনে নিলাম যে খাবার এবং কোন বিষয়ে আমরা আলোচনা করছি, কিন্তু খাবারের কথা হলেই মূল খাবারে যাওয়ার আগে আমরা টিফিনে আসি। এবং টিফিনের ক্ষেত্রে যে প্রশ্নটা সব সময় মানে বাড়িতে এই সমস্যা হয়, ছোট ছোট বাচ্চা থাকলে স্কুল কলেজে যাবে টিফিনে কি খাবার নেবে, বা বাড়িতে কয়েকজন মিলে যখন টিফিনে কি খাবে, টিফিনের জন্য সেদ্ধ ডিম দিয়ে কি ধরনের রেসিপি তৈরি করা যাবে?
7: টিফিনের জন্য সেদ্ধ রেসিপি দিয়ে অনেক ধরনের করা যায়। যেমন রিসেন্টলি আমি একটা রেসিপি দিয়েছিলাম যেটা ডেভিলড এগ নামে পরিচিত ইউরোপে, মানে ডিমটা সেদ্ধ করে কুসুমটা বার করে দিনের মধ্যে কিছু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো জলটা বার করে দিয়ে যে ভিতরে বীজটা থাকে সেটা, কাঁচা লঙ্কা নুন লেবু একটু সামান্য মেয়োনিস, মেয়োনিসটাকে অ্যাড না করতে চান তাহলে সেখানে দই দিতে পারেন, দিয়ে কুসুমের সাথে সেটাকে ভালো করে মিশিয়ে সিজন করবেন নুন আর গোলমরিচ দিয়ে, তারপর সেটাকে আবার কুসুমের জায়গায় ব্যাক করে দেবেন, উপর থেকে আরেক ধনেপাতা ছড়িয়ে দেবেন, এটাও কিন্তু খুব সুন্দর লাগবে। তাছাড়া স্যান্ডউইচ তো আছেই, বাট এটা কিন্তু একটা ভালো অপশান। আর একটা অপশান হতে পারে ভাপা, মানে ডিমের ভাপা, এটা কিন্তু খুব ভালো অপশান, হেলদি অপশান হতে পারে।
5: ডিমের ভাপাটা ঠিক কেমন?
7: ডিমের ভাপাটা হচ্ছে এটা একটা ঠাকুর বাড়ির রান্না, ডিমের ভাপাটা তো এইটা খুবই ভালো অপশান হতে পারে। তার কারণ হচ্ছে এখানে আপনি নিজস্ব আরও জিনিস অ্যাড করতে পারেন, যেমন চিকেন অ্যাড করতে পারেন, পনির অ্যাড করতে পারেন, তার মধ্যে আর একটু মশলা দিয়ে একটা যে ধরনের মশলা আপনারা পছন্দ করেন, পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে সেটাকে এবারে স্টিম করলেন, মানে অপূর্ব খেতে লাগে।
6: বেশ, মানে সিদ্ধ হলো আবার একটু মুখরোচক হলো।
7: এক্স্যাক্টলি, এবারে মশলাটা ঝাল প্রেফারেন্স নুন সেটা নিজের মতো করে সবাই দেবে।
6: বেশ, আচ্ছা, এটা তো ডিমের একটা রেসিপি গেল, মানে টিফিনে আমরা ডিমের রেসিপি ঠিক কিভাবে মুখরোচক করে তুলতে পারি। আচ্ছা, এই যে চিকেনের যদি কোনো রেসিপি হয় এবং যেটা স্বাস্থ্যকর, আপনার পেজে দেখেছিলাম একটা রেসিপি যেটা কিনা তেল ছাড়া রান্না,
7: তেল ছাড়া অনেক রান্নাই আছে। এবার
6: তেল ছাড়া চিকেন, মানে চিকেন রবিবারের দিনে ছুটির দিনে একটু চিকেনের পাতলা ঝোল ভাত হলো এবং সেটা স্বাস্থ্যকর হলো,
7: আমি বলবো যে তেল ছাড়া চিকেন মানে বাঙালি যে ধরনের মাংস খায় ঝোল, ওটা থেকে সম্পূর্ণ না গিয়ে আরও অনেক রকমভাবে করতে পারেন আপনি। হ্যাঁ, মানে বলছি না যে করতে পারবেন না ঝোলটা, কিন্তু সেটা অনেকটা সময় সাপেক্ষ হয়ে যায়। প্রথমে আপনাকে ওই পেঁয়াজের মানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে যেরকম ভাজেন সেটা শুধুমাত্র মানে শুকনো খোলায় কম আছে, পেঁয়াজটাকে হালকা নেড়ে টেড়ে নিয়ে তার মধ্যে এবার যে ধরনের মশলা দিয়ে থাকেন আস্তে আস্তে, আদা রসুন শুকনো লঙ্কা, এবার যে ধরনের মশলা দেয় অনেকে জিরে ধনে দেয়, সেগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তার মধ্যে জল দিয়ে মাংসটা দিয়ে সামান্য একটু টক দই দেবেন, কারণ যেহেতু তেলটা নেই টক দই থেকে সেই তেলটা আসবে, সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে কষিয়ে নিয়ে আর গরম জল দিয়ে ফুটিয়ে যখন চাপা দিয়ে নামালেই কিন্তু সেটা হয়ে যেতে পারে। বাট আমি বলবো ওটা না করে মানে আরও বেস্ট অপশন হবে ভাপা, চিকেনেরও একটা ভাপা অপশন আছে যেটা খুবই ভালো লাগে, মানে একদম তেল ছাড়া,
5: মানে বাগবাজারে যে চিকেন
7: না ওইটা না, ওটা ছাড়াও আর একটা আছে যেটা আমি বানিয়েছিলাম আমার পেজে, এটা হচ্ছে কাঁচা লঙ্কা ধনে পাতা মুরগি ভাপা পুরোটাই।
5: একেবারে কিভাবে তৈরি করা যাবে যদি বলেন, সবাই অপেক্ষা করছে যে লিখ খাতা কলম নিয়ে হয়তো বসে আছে।
7: এটা হতে পারে প্রথমে নুন গোলমরিচ আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা বাটা সব একসাথে দিয়ে লেবু দিয়ে ভালো করে মাখালেন, দিয়ে এটাকে স্টিম করবেন স্টিমারে, স্টিমারে করলেই ভালো হবে, তাহলে জলটা বেরোবে না, নাহলে জলটা বেরোলে স্টিমটা ভালো হবে না। স্টিম করে নিয়ে আর উপর থেকে একটু গোলমরিচ আর একটু গন্ধরাজ লেবুর জেস্ট গ্রেট করে দিয়ে উপর থেকে ছড়িয়ে দেবেন আর একটু কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে। স্টিম করতে মোটামুটি 20-25 মিনিট লাগবে, একদম ইজি, কেউ চাইলে টক দইও দিতে পারে কেউ যদি চায়, তো আমি বলবো টক দই ছাড়া করতে, বাট টক দই দিলেও কোনো অসুবিধা নেই কোনো।
6: বেশ, আমাদের মানে আমরা যেরকম প্রশ্ন করছি তেমন আমাদের লিসনার রয়েছে এবং কে রয়েছেন ফোনে সরাসরি চলে যাব। হ্যালো, কে আছেন আমাদের সাথে?
8: নমস্কার।
6: নমস্কার,
8: এখানে আছে কি অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
6: বলুন।
8: অন্যগুলো কথা বলছেন, খুব ভালো লাগছে। আমার একটু জানতে ইচ্ছে হয় যে যখন গ্রামে থাকতাম সেখানে কয়েকটা রান্না ছিল, যেমন একটা ছিল ওই আলু বগড়ার চাটনি, এটা মানে শেষ পাতে দেওয়া হতো আলু বগড়ার চাটনি, এটা সুস্বাদু ছিল। আর একটা ছিল ওই গাঁদাল পাতার ঝোল, এটা মানে বলতো যে এটা নাকি স্বাস্থ্যের পক্ষে ভালো।
6: আর কয়েকটা
8: হচ্ছে ডাবের ডাল্লা, যদি সম্ভব হয় এগুলো একটু আলোচনা করেন যদি তাহলে ভালো লাগবে। নমস্কার।
5: আচ্ছা, আপনি তিনটে বলেছেন, ডাবের ডালনা,
6: গাঁদা পাতার ঝোল
5: আর আলু বকরার চাটনি। আমরা এগুলো আলাদা করে আলোচনা করতে পারবো কিনা জানি না, তবে এগুলো আমাদের থাকছে। ডাবের ডালনাটা বা অন্য,
7: আমি ডাবের ডালনাটা শুনিনি, যেটা
5: শুনিনি হ্যাঁ একদম,
7: কিন্তু আমি মানে আলু বকরার চাটনিও শুনেছি আর গাঁদাল পাতার ঝোলও শুনেছি। গাঁদাল পাতার ঝোলটা মানে খাওয়া হয় আমাদের বাড়িতে এখনো অবধি, গাঁদাল পাতা বেটে খাওয়া হয়। মানে আমার রান্নার মধ্যে সব থেকে যেটা মানে মনে হয় যে আমার মানে পুরোনো দিনের জিনিসটা ফিরিয়ে আনতে পেরেছি সেটা হচ্ছে শিলে বাটা। এখন অব্দি মানে এখনো কেউ শিলে বেটে রান্না করে না।
6: মানে এটা প্রশ্ন ছিল আমার কাছে যে আপনার পেজে দেখা যায় আপনি ছাদে রান্না করছেন এবং শিলে বেটে মশলাগুলো করছেন, তো এইটার
5: এইটার থেকে প্রশ্নটা যেটা যে শিলে বাটা রান্নায় কি টেস্ট বেশি হয়?
7: অবশ্যই বেশি হয়, অবশ্যই বেশি হয়, কেন সেটাকে রিপ্লিকেট করা খুবই চাপের, কারণ মিক্সিতে আপনি যখনই কোনো মশলা দেবেন তার একটা মানে হিটিং পয়েন্ট থাকে যেটা অনেক সময় মশলাটাকে ওভার ডান করে দেয়, সেটা আর শিলে বাটলে সেটা কিন্তু হয় না। আর শিলে বাটতে এখন অনেক পরিশ্রম লাগে, আস্তে আস্তে সেগুলো হারিয়ে যাচ্ছে, মানে যে খাবে সে ডিফারেন্সটা বলতে পারবে, এবার যে খাবে না সে তাই মানে কখনো সেটা মানে কম্পেয়ার করতে পারবে না যে আপনি এটা থেকে, যে কেউ যদি ছোটোবেলা থেকে মিক্সির খাবারই খেয়ে আসে সে কী করে ডিফারেন্সিয়েট করবে শিলে বাটা মশলার সাথে মিক্সির খাবারটা, তো এটা হচ্ছে একটু আলাদা হতে পারে। বাট আমি বলবো অনেকটাই ডিফারেন্স আছে, ইভেন কাঠের জালে রান্না করার সাথে নর্মাল গ্যাসের রান্না করার অনেক ডিফারেন্স আছে,
6: মানে স্বাদ পরিবর্তন
7: অবশ্যই অনেক, একটা মানে স্মোকি ফ্লেভার থাকে, একটা অন্যরকম গন্ধ থাকে যেটা গ্যাসে রান্না করলে কখনো আসবে না, একটা আর্দি ফ্লেভার থাকে যেটা কখনোই গ্যাসে রান্না করলে আসবে না।
5: এবারে যে প্রশ্ন শ্রোতা আছেন,
6: হ্যাঁ কে আছেন আমাদের সাথে?
5: লিস্টার রয়েছে।
9: নমস্কার, আমি কুনাল চ্যাটার্জি কোনা হাওড়া থেকে বলছি।
5: বলুন বলুন।
9: হ্যাঁ, তো আমার প্রশ্ন হচ্ছে যে এখন তো চাইনিজ কন্টিনেন্টাল বা ফাস্ট ফুড জাঙ্ক ফুডের যুগ, তো আগে এখনকার দিনে আমরা এই যে সিজনালি যে খাবার দাবার খেতে ভুলে যাচ্ছি, যেমন ভাদ্র মাসে তালের বিভিন্ন প্রিপারেশন বলুন, বা শীতকালে পৌষ মাসে বিভিন্ন পিঠে পুলির প্রিপারেশন বলুন, বা এই যে শুক্তো বলুন, ছাঁচি কুমড়ো বলুন নারকল দিয়ে, আরো ছয়টি ঋতুর মধ্যে বাঙালির নানা রকম খাবার দাবার আছে, মা ঠাকুমাদের হাতে রান্না, আমাদের কৃষ্টি সংস্কৃতি যেগুলো আমাদের শিখিয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের এবং আগামী প্রজন্মের ছেলে মেয়েদের এই যে ফাস্টফুড জাঙ্ক ফুড থেকে সরিয়ে সুস্বাদু স্বাস্থ্যকর এবং পুষ্টিকর পুরনো ঠাকুমাদের যে হাতে তৈরি যে রান্না সেইগুলোকে ফিরিয়ে এনে সেগুলোকে খাবার শেখানো, বা আমরা যেগুলো আগে খেতাম সেগুলো আস্তে আস্তে যে খাওয়া ভুলে যাচ্ছি সেগুলো আবার নতুন করে ফিরিয়ে নিয়ে আসা, এগুলোকে সাইকোলজিক্যালি কি করে তাদেরকে বোঝানো যায় এবং রাজি করানো যায় এগুলো খেতে বা এগুলোর দিকে ফিরিয়ে আনা হয়?
5: সঙ্গে থাকুন আমাদের। আমরা আজকে মূলত এখানে আলোচনা করছি যে সঙ্গে যিনি স্পেশালিস্ট আছেন হারিয়ে যাওয়া রান্না নিয়ে। হারিয়ে যাওয়া রান্না নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সরাসরি করুন, এবং তার যে সাইকোলজিক্যাল বিশ্লেষণ বলছেন অনুষ্ঠানের শেষ দিকে আমরা চেষ্টা করব সেগুলো নিয়ে আলোচনা করতে। এবারে আমরা চলে আসি যে চিকেন নিয়ে নানান রেসিপির কথা হচ্ছে, মানে চিকেন তো আমরা চিলি চিকেন এখন কথা কথায় কথায় বলি চিলি চিকেন, আপনার একটা রেসিপির আছে গ্রিন চিলি চিকেন, এই গ্রিন চিলি চিকেন কি করে তৈরি করবো? আর চিলি চিকেন মানে তো এমনি ঝাল, আর গ্রিন চিলি চিকেন মানে কি আরও বেশি ঝাল?
7: হ্যাঁ, এটা একটু বেশি ঝাল, তার কারণ হচ্ছে এখানে কোনো মানে সসেস যায় না, মানে কোনো ধরনের ধরুন সরি মানে চাইনিজ যে সসগুলো হয়, সয়া সস, চিলি সস, রেড চিলি সস, টমেটো সস, এগুলো কোনো সস যায় না। এটা হচ্ছে একটা আন্ধ্রা স্টাইল গ্রিন চিলি চিকেনের অ্যাডাপ্টেশন, মানে এটা হচ্ছে আন্ধ্রায় খুবই পপুলার, মানে ওখানকার যে আবহাওয়া তার সাথে এই রেসিপিটার খুব মিল আছে, মানে যেহেতু খুব গরম হয় মানুষ তাই জন্য একটু বেশি ঝাল খাবারের দিকে মানে মানে তাদের ইচ্ছাটা আছে, তাহলে ঝালটা খেলে সেই গরমের ব্যাপারটা অনেকটা মানে ম্যানেজ হয়ে যায়, ওই কারণেই কিন্তু ওইখানে খাবারের মধ্যে ঝালটা বেশি থাকে। আর এটাও কিন্তু সেটারই একটা অ্যাডাপ্টেশন,
5: মানে কি করে বানাবো এটা?
7: হ্যাঁ, এটা বানানো খুবই ইজি একদম, মানে আপনি প্রথমে মাংসের মধ্যে পেঁয়াজ, নুন, আদা, রসুন বাটা, আর সামান্য একটু হলুদ, আর চাইলে সর্ষের তেল কিংবা সাদা তেল যেটা আপনি প্রেফার করবেন সেটা দিয়ে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবেন। তারপর কড়াইতে সামান্য একটু সর্ষের তেল কিংবা সাদা তেল দেবেন, তেল গরম হলে যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে 5-7 মিনিট একদম হাই ফ্লেমে কষিয়ে নেবেন, তারপর ঢাকা বন্ধ করে একদম লো ফ্লেমে 30 মিনিট রাখবেন, মাংস দেখবেন 80% সেদ্ধ হয়ে গেছে। তারপর কাঁচা লঙ্কা ধনে পাতার মিশ্রণটা ওই মাংসের মধ্যে দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে নাড়ানোর পরে ঢাকা বন্ধ করে দেবেন, ওপর থেকে একটু লেবুর রস, আর সামান্য একটু যদি মনে হয় গরম মশলা গোলমরিচ দেবেন, ব্যাস আর কিচ্ছু লাগবে না, এটা ভাতের সাথেই খায় মেনলি।
5: এত সুন্দর করে বলছেন, আর ঘড়ি দেখছি যে কটা বাজে, এখন খিদে পেয়ে যাচ্ছে। এটা বলতে বলতে আমি দেখছিলাম যে আপনি হারিয়ে যাওয়া রান্নার কথা একাধিক রান্না বারবার বলেছেন, কিন্তু সেখানে একটা জিনিস আমার খুব উৎসাহ তৈরি হয়েছে, সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারির কাটলেট। কি জিনিসটা
7: এইটা? কিন্তু মানে মানে আমি জানি না আছে কিনা কলকাতায় কোথাও, বাট এটা আমি নিজের মানে মানে
5: মানে বিষয়টা কি এবং কিভাবে তৈরি করব, তাহলে কালকে সকালেই অনুষ্ঠান টনুষ্ঠান করে বাড়ি গিয়ে চিংড়ি মাছ কিনতে যাব।
7: এটা অনেক ব্যাপার, এটা অনেকেই মানে রেসিপিটা দেখার পর অনেকেই বলেছে এটা অনেক টাইম,
5: মানে আপনি আগেই ভয় দিচ্ছেন?
7: না, মানে অনেক টাইম কনজিউমিং, কারণ হচ্ছে আমার বাবা একদমই চিংড়ি মাছের মালাইকারি খেতে পছন্দ করেন না, তো আমি ভাবলাম যে এটাকে কিভাবে রিক্রিয়েট করলে যে এটা খাবে আর খেয়ে বলবে যে না ভালো হয়েছে, আর মালাইকারিটাও তার খাওয়া হবে। মেনলি হচ্ছে মালাইকারি যেভাবে করে সেটা যে যেভাবেই করে সেভাবেই করবেন, করে চিংড়ি মাছটাকে আলাদা করবেন, গ্রেভিটাকে একটু মানে আরও জমাট বাঁধাবেন, মানে ঝোলঝোল রাখবেন না, একটু বেশি গ্রেভির দিকে আনবেন। তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর মধ্যে ওই গ্রেভিটাকে ভালো করে মেশাবেন, মিশিয়ে এবারে চিংড়ি মাছ যেটা আপনি আলাদা করে রেখেছিলেন সেটা কুচি কুচি করে ওই মিক্সারটার মধ্যে দিয়ে আর একটু ব্রেড ক্রাম দেবেন, দিয়ে সেটাকে একটা মানে সুন্দর মিশ্রণ তৈরি করে আঁটো আঁটো হয়ে যাবে ব্রেড ক্রামটা দেওয়ার পরে, দিয়ে এটা কাটলেটের শেপ করে আপনি শ্যালো ফ্রাই করবেন। সরি, এটা কিন্তু মানে অপূর্ব খেতে লাগে, মানে যে খাবে সে ভাববে যে এটা আমি চিংড়ি মাছের মালাইকারি খাচ্ছি, কাটলেটটা খাওয়ার পর অনুভূতিটা একদম এইরকমই হবে, এত সুন্দর লাগে। আর সামান্য একটু নারকেলের কোড়া দিয়ে দিতেন যখন কাটলেটটার বাঁধনটা বাঁধবেন তখন।
6: আমাদের মানে ফেসবুক লাইভ যারা দেখছেন সেখানেও কিন্তু বেশ কিছু মেসেজে এসেছে, মানে কমেন্ট সেকশনে, তারা তার মধ্যে চলে যাই শুভ দত্তের কথায়। তিনি বলছেন যে আজকের অতিথি জয়দীপ দা, আমি দত্তপুকুর থেকে বলছি, শুভ দত্ত, হারিয়ে যাওয়া রান্না নিয়ে কথা বলা যায়, কথা বলা বা সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখা যতটা সহজ সেই বাস্তবের মাটিতে তা করা কিন্তু ততটাই কঠিন। আর এর প্রধান কারণ হচ্ছে যে সময়ের অভাব, এখনকার নিউক্লিয়ার ফ্যামিলি বা স্বামী স্ত্রী দুজনেই কর্মব্যস্ত, জীবনের মোচা বা থোর কাটা কিংবা শিলনোড়ায় মশলা বেটে সাবেকি রান্না করার মতো সময় বা এনার্জি কোনোটাই থাকছে না, তাই মানুষ বাধ্য হয়ে শর্টকাট খুঁজছেন। তাই তার মনে হয় যে এই সময়ের অভাবে আমরা অনেকেই পুরনো দিনের খাবারের যে স্বাদগুলো সেগুলো হারিয়ে ফেলছি আস্তে আস্তে। আর এই বাস্তব পরিস্থিতির ওপর দাঁড়িয়ে জয়দীপদার ভিডিও আমাদের কাছে নির্দিষ্ট কিছু প্রশ্ন দেয়, আর সেটা হচ্ছে যে একজন ফুড কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার কি মনে হয় যে আমরা সোশ্যাল মিডিয়ায় শুধু নস্টালজিয়া বা আবেগ বিক্রি করছি, নাকি এই প্রবল ব্যস্ত জীবনে সত্যি সাবেকি রান্নাগুলোকে নিয়মিত পাতে ফিরিয়ে আনা সম্ভব?
5: না,
6: এটা একটা প্রশ্ন,
5: পরে একেবারে প্রশ্নগুলো করে নাও যদি আর প্রাসঙ্গিক কোনো প্রশ্ন থাকে।
6: হ্যাঁ, বলছে এই পুরনো এবং সময় সাপেক্ষ রান্নাগুলোকে বর্তমান প্রজন্মের লাইফস্টাইলের সাথে মানানসই করে চটজলদি বানানোর জন্য আপনি ঝুলি থেকে যদি কিছু থাকে, স্মার্ট হ্যাক্স থাকে, তো সেইগুলো যদি থাকে একটু বলবেন। আর আচ্ছা, বলছে মৌসুমিদি বিশ্বজিৎদার, বাড়িতে কতটা সময় পানি হারিয়ে যাওয়া রান্নাগুলো করার, বিশ্বজিতা কিন্তু পায়, এটা কিন্তু আমরা জানি। যাই হোক, প্রশ্নে
5: আমরা এবার সরাসরি যাই, উনি যেটা বলতে চাইছেন যে এই রান্নাগুলো খুব যদি খুব তাড়াতাড়ি করা যায় কিনা, কারণ হারিয়ে যাওয়া রান্না মানে সময় দরকার। আমরা জানি যে আপনার অনেক রান্না আছে যেটা খুব কম সময়েও করা যায়, আবার বেশি সময় লাগে এমন রান্নাও আছে। আমি হারিয়ে যাওয়া রান্নার ক্ষেত্রে বিভিন্ন যে রান্নার কথা বলছি তার মধ্যে আমাদের যেহেতু সময় কম, আমরা আলোচনা অনেকটা দিক নিয়ে যাব। চিংড়ি মাছের কথা বলছিলাম, চিংড়ি মাছের মালাইকারির কাটলেট আমার শুনেই অদ্ভুত লাগছিল যে এটা কখনো হতে পারে সেটা আমি ভাবিনি। এইবার যেটা জানতে চাইব সেটা হচ্ছে ডাল চিংড়ি ভর্তা বাড়িতে কিভাবে তৈরি করব।
7: দেখুন, এবার যার কাছে থাকবে না, মানে কি বল, শিল থাকবে না, তাকে তো বানাতে হবে। যদি সে যদি বানাতে চায় তখন মিক্সি ব্যবহার করবে, কিন্তু যে শিল নেই বলে বানাতে পারবো না তার কোনো ব্যাপার নেই। চিংড়ি ভর্তাটা খুবই ইজি। ডালটাকে সিদ্ধ করবেন নুন হলুদ দিয়ে, মানে বেশি জল যাতে না থাকে সেটা দেখবেন। আর চিংড়ি ভর্তা যেভাবে বানায় এটা আপনি যেভাবে ইচ্ছা বানাতে পারেন, অনেকে ধনে পাতা দেয়, অনেকে দেয় না। চিংড়ি মাছটাকে মানে আপনি প্রথমে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেবেন, তারপর সেটা তুলে রাখবেন, পুরো একদম সম্পূর্ণ ভাজবেন, কোনো কাঁচা যাতে না থাকে। আর তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, ধনে পাতা, তার মধ্যে রসুন, পেঁয়াজ ভাজবেন, সেটাকে আবার তুলে রাখবেন। দিয়ে পেঁয়াজটা যাতে পুরো লাল লাল না হয়, বেরেস্তার মতো যাতে না হয়, মানে ওই ক্রাঞ্চটা যাতে না আসে, তাহলে কী হবে, মানে অন্য মিষ্টতা চলে আসবে ভর্তার মধ্যে, সেটা আমরা চাই না। ঠিক লাল হওয়ার আগের পর্যায়ে নামাবো, রসুনটাকেও ভেজে তুলে নেবো, তারপরে সেই দুটোকে শিলের সাথে ভালো করে চিংড়ির সাথে বাটবো, বেটে তার মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা অ্যাড করে ডালের সাথে মিশিয়ে, এটা মেনলি ডাল চিংড়ি ভর্তাটা বানানোর কারণটা হচ্ছে, অনেক সময় কি হয় চিংড়ি ভর্তা যে বানালেন আপনি মানে বাটলে অল্প হয়ে যায়, তো এবার ডালটা দিলে ভলিউমটা বেড়ে যায়, মানে এটা বাড়ির সবার সাথে খাওয়ার জন্য, জিনিস অল্প আছে, চিংড়ি অল্প আছে কিন্তু আপনার কাছে ডাল আছে, এটার সাথে কি হবে, তাহলে আপনার ডালের মধ্যেও চিংড়ির ফ্লেভারটা চলে আসলো, আপনি ভর্তার ফ্লেভারটাও পেলেন কিন্তু সেটা সবার সাথে খেতে পারলেন। কিন্তু চিংড়ি ভর্তা যদি বানাতে চান, বানানোর পরে সেটা বাটার পরে অল্প হয়ে যাবে, আর সেটা শিলে না বেটে আপনি যখন মিক্সিতে বাটবেন, আর যদি মনে করেন যে শিলে বাটবো না বা মিক্সিতেও করবো না, তাহলে হাত দিয়ে চিংড়িটাকে স্ম্যাশ করে নেবেন।
5: এরকম এত সুন্দর রান্নার কথা বলছেন যে আমি বারবার বলছি যে আমাদের যারা আছেন তারাও অনেক প্রশ্ন নিয়ে আসছেন আমার কাছে লিস্টারটা। এবার
7: সরাসরি আরেকটা জিনিস আমি বলতে চাই, এটা খুবই ইম্পর্টেন্ট, মানে যে কোনো জিনিসেরই টেক্সচার যখন চেঞ্জ হবে সেই খাবারের স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। যে বাটাটা আপনি শিলে বাটবেন সেটা মিহি হয়ে যাবে, আর যেটা আপনি মিক্সিতে বাটবেন সেটা কিন্তু লেই হয়ে যাবে, তখন কিন্তু খাবারের মধ্যে ডিফারেন্স হবে। ইভেন আপনি যখন চিংড়িটাকে হাত দিয়ে স্ম্যাশ করবেন সেটার ক্ষেত্রেও কিন্তু টেস্টটা ডিফারেন্ট হবে, মানে তিনটে প্রোফাইলের যখনই খাবারের আপনার মানে ফরম্যাটগুলো চেঞ্জ হয়ে গেল, টেক্সচারগুলো চেঞ্জ হয়ে গেল মেইনলি, তখন টেস্টটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু একদম 100%, এটা আমি নিজে অনেকবার করে দেখেছি।
6: আচ্ছা, এই যে প্রশ্নটা ছিল একজনের, শুভ দত্তের, যে এখনকার ফাস্ট ফরওয়ার্ড যে লাইফস্টাইল সেখানে দাঁড়িয়ে শর্টকাট কিছু আছে, মানে এই পুরনো খাবারগুলোর সাথে?
7: এবার দেখুন, এটা কিন্তু
6: কোনো স্মার্ট হ্যাক,
7: এটা স্মার্ট হ্যাকের থেকে বড় কথা, এটা হচ্ছে পার্সোনাল প্রেফারেন্স। আমি যেমন খাবার জন্য বাঁচি, মানে এটা আমার আমার বাড়িতে আমার ওয়াইফও আমাকে বলে যে কিছু কিছু মানুষ আছে জীবনে বেঁচে থাকার জন্য খায়, বাট আমি খাওয়ার জন্য বাঁচি, এটা ডিফারেন্স। এবার কার কাছে ইম্পর্টেন্সটা কতটা, আমার কাছে খাবারটা ইম্পর্টেন্স বলেই আমি আজকের এই জায়গাটায় করতে পারছি কন্টিনিউয়াসলি 4-5 বছর ধরে। আমার মধ্যে যদি খাবার নিয়ে সেই ইন্টারেস্টটা না থাকতো, প্যাশনটা না থাকতো, আমি সেটা কোনো দিনই কন্টিনিউ করতে পারতাম না, একটা সময় পরে গিয়ে আমিও বন্ধ করে দিতাম। তাই এটা পার্সোনাল প্রেফারেন্স, কেউ যদি চায় যে আমি ভালো খাবো সে তখন নিজে ইনপুট দেবে, নিজে চেষ্টা করবে, তো এটা তার উপরে ডিপেন্ড করছে, সেটা কিন্তু আপনি জেনারেলাইজ কখনই করতে পারবেন না, সবার ক্ষেত্রে এটা কখনই সম্ভব না।
6: তাহলে মানে ভালো রান্না করতে গেলে বা পুরনো দিনের সেই রান্না স্টাইল আনতে গেলে কোনো শর্টকাট কিছু নেই,
7: না, শর্টকাট
6: একদম ধৈর্য ধরে একদম সেরকম ভাবেই করতে হবে, তবে সেই স্বাদ পাবে।
7: ইভেন মানে এটার সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের বাড়িতে এখনো পর্যন্ত সব রান্না শিলে বেটেই হয়, মানে আমার ফ্যামিলিতে যে খাবার দাবারটা হয় প্রতিদিনের যে খাবার দাবার সেখানেও শিল নোড়ার ব্যবহার হয় প্রত্যেকটা জিনিসে, আমরা কোনো শিলে মানে মিক্সির মশলা ইউজ করি না। তো এটাই বললাম আপনাকে, এগুলো পার্সোনাল প্রেফারেন্স।
6: আমরা কিন্তু যখন ধরুন অনেকটা রান্না হচ্ছে, কোনো অকেশন হচ্ছে, তো তখন সেই ক্ষেত্রে
7: লোক রাখা হয়, তারা বেটে দেয়, বাট বাটাটাই হয় মেনলি, কারণ আমাদের মধ্যে মিক্সির চলটা নেই। এবার এটাই আমি বললাম আপনাদেরকে, এটা পার্সোনাল প্রেফারেন্স, কেউ যদি চায় করতে পারে, কেউ যদি না চায় করতে পারে না, এটাই হচ্ছে ডিফারেন্সটা।
5: এই মুহূর্তে 2248-8085 কে আছেন, হ্যালো,
6: নমস্কার, কে বলছেন? না, এই মুহূর্তে কেউ নেই। 2248-8085 এই নাম্বারে সরাসরি যেমন আপনারা আসছেন, ঠিক তেমনই আমাদের 100.1 FM গোল্ড কলকাতা এই পেজ থেকে এবং আকাশবাণী কলকাতার পেজ থেকে মৌসুমি বিশ্বজিতের সাথে কিন্তু অবশ্যই আপনিও আসছেন, প্রশ্ন করছেন। আজকের আমাদের যে অতিথি রয়েছেন তার কাছে কিন্তু প্রশ্ন সরাসরি করছেন, যিনি একজন ফুড কন্টেন্ট ক্রিয়েটার।
5: এবারে প্রশ্ন হচ্ছে যে অনেকেই আছে, মানে মৌসুমি নিজেও, যে সামুদ্রিক মাছ পছন্দ করে, তা গ্রিন মশলা পমপ্লেট ফ্রাই কিভাবে তৈরি করব? শুধুমাত্র তো পমপ্লেট কেটে এনে ভেজে দিলাম এমন না,
7: না এটা এটার মধ্যে মানে একটা ব্যাপার আছে,
6: পমপ্লেট কে বিভিন্ন ভাবে করা যায়, সেগুলো যে একটু বলেন আমাদের।
7: এটা মানে বেসিক্যালি খুবই ফেমাস যেটা, সেটা হচ্ছে সুজি দিয়ে একটা পমপ্লেট ফ্রাই আছে, রাওয়া ফ্রাই বলে যেটা, সেটা আপনার মহারাষ্ট্র, তারপরে ওই দিকে যে কোস্টাল এরিয়াগুলো আছে কর্ণাটক, ওখানে খুবই ফেমাস। বাট আমি যেটা বানিয়েছিলাম সেটা পুরো মানে বাড়ির জিনিসপত্র দিয়ে আপনি বানাতে পারবেন, আদা রসুন পেঁয়াজ বাটা, তার সাথে সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা, আর ধনে পাতা যদি দিতে চান দিতে পারেন, দিয়ে তার মধ্যে নুন, গোলমরিচ, গরম মশলা। আর বাইন্ডিংয়ের জন্য সবাই দেয় ছাতু, বাট আমি দিই না, আমি বাইন্ডিংয়ের জন্য দিই গুঁড়ো দুধ। এটা কি হয় মানে ডিশটার রিচনেসকেও বাড়ায় আর টেক্সচারটাও, আপনার ওই গুঁড়ো দুধ যখন কোনো জলের মধ্যে দেবেন বা জলীয় পদার্থের মধ্যে দেবেন, টেনে নেবে, আঠা আঠা হয়ে যাবে, গায়ে সেটা লেগে যায়। এটা কিন্তু একটা অন্যরকম, মানে এটা আমি করতে করতে জেনেছি যে এই গুঁড়ো দুধটা দিলে হয়। অনেকে কী করে, ছাতু দেয়, ছাতু দিলে টেস্টটা মানে অনেকটা টেনে নেয় ছাতুটা, তো ওই জন্য আমি ছাতু দিই না বা বেসন দিই না, আমি গুঁড়ো দুধ দিই। এবার দিয়ে সেটাকে নুন লেবু তো প্রথমে দেবেন, নুন লেবু দিয়ে মাছ থেকে যে জলটা বেরোবে সেটা ফেলে দেবেন, তাহলে সেই আঁচটে গন্ধটা একদম আসবে না। তারপর ওই ম্যারিনেশনটা দিয়ে মিডিয়াম আছে এপিটোপিট করে ঢাকা বন্ধ করে পাঁচ মিনিট করে ভাজবেন, রেডি একদম।
6: আপনার একটা মোমোর রেসিপি আমরা দেখেছিলাম যে আর পাঁচটা মোমোর থেকে সেটা একটু আলাদা, মোমো মানে সেই ময়দার একটা কোটিং থাকে এবং তার ভিতরে আপনি যেটা দিতে চান দেবেন, কিন্তু আপনার মোমোটা একটুখানি হেলদি ভার্সন ছিল এবং একটু অন্য ধরনের ছিল, সেই রেসিপিটা যদি একটু আমাদের।
7: এটা অনেক আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম অনেকবার, কিন্তু সেখানে দেখেছিলাম অনেকে ময়দা দিয়েই করেছে, আমি যে প্রসেসটা করেছিলাম, বাট আমি সেটাকে হেলদি বানানোর জন্য চালের গুঁড়ো ইউজ করেছিলাম। মোমোর কোট মানে ভেতরে পুরটা আপনারা যে যেরকম ইচ্ছা বানাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যদি আমার ক্ষেত্রে বলেন তাহলে আমি বলবো আদা রসুন বাটা, সামান্য একটু সয়া সস, সামান্য একটু লেবুর রস, নুন চিনি, আর যদি কেউ MSG ইউজ করতে চান MSG দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। নিয়ে এবারে সেই গোল্ড মানে শেপটা আপনি গোল দেবেন, গোল করে সেটাকে জলের মধ্যে দেবেন, দিয়ে তার মধ্যে সেটা নিয়েই সঙ্গে সঙ্গে চালের গুঁড়োর মধ্যে দিয়ে কোট করে নেবেন, আবার সেটাকে জলে দেবেন, দিয়ে আবার চালের গুঁড়োতে দেবেন। এটা তিনবার করবেন তাহলে বাইরের কোটিংটা ভালো হবে। দিয়ে এবার যেরকম করে মোমো স্টিম করে সেইভাবে স্টিম করবেন। এটা অ্যাকচুয়ালি মোমো, এটা অ্যাকচুয়ালি ডাম্পলিং বললে বেটার হয়, মানে বা এটাকে আপনি স্টিম না করে ডিরেক্ট জলের মধ্যেও দিয়ে দিতে পারেন, যখন দেখবেন যে জিনিসগুলো ফ্লোট করে আসছে ডাম্পলিংগুলো বা মোমোগুলো, তখন কিন্তু হয়ে গেছে। যেহেতু কিমা করা মাংস তো তাই রান্না হতে বেশিক্ষণ লাগবে না।
5: আমাদের যে অনুষ্ঠান চলছে এখানে নানান প্রশ্ন আসছে, কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা অনেকে এখন বাড়িতে বিরিয়ানি বানাই, বাড়িতে বিরিয়ানির মশলা কি করে বানাবো, কি কি চাই
6: এবং সেই ব্যালেন্সিংটা। তার আগে বলে দিই যে আমাদের কিন্তু স্টুডিওর ঘড়ি কিন্তু জানান দিচ্ছে যে এখন ঠিক 9:58, মানে আর 2 মিনিট পর সরাসরি লাইভ ফেসবুক এবং আমাদের যে আকাশবাণীর পেজ আছে সেখান থেকে আপনারা দেখতে পাবেন, কিন্তু আমরা কিছুক্ষণের জন্য বিরতি নেব আমাদের ফ্রিকোয়েন্সি থেকে। মৌসুমি বিশ্বজিৎ রয়েছি যেমন আপনাদের সাথে, ঠিক তেমনটা তো রয়েছি,
5: আর মানে আপনাদের সহজ করে বলি, যারা রেডিও শুনছেন তারা 100.1 FM গোল্ডে 10 মিনিট অনুষ্ঠান শুনতে পাবেন না, সংবাদ শুনতে পাবেন, সংবাদ বিরতি। কিন্তু যারা আমাদের ফেসবুক লাইভে রয়েছেন 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতা, সেখানে কিন্তু অনুষ্ঠান চলবে। অর্থাৎ যারা রেডিও থেকে ফেসবুক লাইভে শিফট করতে চান চলে আসুন, আমরা ঠিক আবার আপনাদের কাছে আসব 10:10, তখন আবার যারা রেডিও শুনছেন তারা আবার শুনতে পাবেন, প্রশ্ন নিয়ে আসবেন আমাদের কাছে, হোয়াটসঅ্যাপ করবেন আমাদের কাছে, কারণ আমাদের সঙ্গে যে অতিথি রয়েছেন তিনি কিন্তু কত সুন্দরভাবে আমাদের বলছেন বিষয়গুলো এবং হারিয়ে যাওয়া রান্না। একটা খারাপ হচ্ছে যে আমাদের বেশিক্ষণ অনুষ্ঠান করতে ইচ্ছে করছে না, আর মনে হচ্ছে ওনার সঙ্গে হয়তো অনুষ্ঠান করে চলে যাই।
6: জয়দীপ দাস রয়েছেন আমাদের সাথে, ফুড কন্টেন্ট ক্রিয়েটার, তিনি আমাদেরকে জানাচ্ছেন বিভিন্ন হেলদি খাবার জানাচ্ছেন, হারিয়ে যাওয়া বিভিন্ন রান্না জানাচ্ছেন এবং নতুন তিনি যেটা করেছেন বা ভাবছেন সেই রকম রান্না।
5: তুমি আর একটা বললে না, ঠাকুর বাড়ির রান্না,
6: একদম তাই, বাঙালি মানে সেই ঠাকুর বাড়ির সাথে একটা আলাদা আবেগ, এবং সেই আবেগটা যখন খাবারের সাথে জড়িয়ে যায় সেটা কিন্তু একটা নতুন দিগন্ত পায়।
5: আমরা এই আলোচনায় থাকব, তবে বারবার বলছিলাম যে আমরা থাকব ফেসবুক লাইভে

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হয়েছে। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর করা মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতারা। প্রিভেনশন

0: কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস। ওড়িশার বন্যা পরিস্থিতিও উদ্বেগজনক, বন্যায় চারজনের মৃত্যু। পাক অধিকৃত কাশ্মীরে সেনা ও পুলিশের গুলিতে 40 জনেরও বেশি বিক্ষোভকারী নিহত। কমনওয়েলথ গেমসে ভারতের গুলবীর সিং 10,000 মিটার দৌড়ে রূপো পেয়েছেন। আসছি বিস্তারিত খবরে। পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল আজ লোকসভায় পাশ হয়েছে। এই বিলে 2024 প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইনের সংশোধনী সংস্থান রয়েছে। বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে কর্মী বিষয়ক জন অভিযোগ ও পেনশন দপ্তরের মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেন, সংশ্লিষ্ট আইনকে আরও কঠোর করা এবং দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করার লক্ষ্যে এই সংশোধনী বিল আনা হয়েছে। নতুন এই বিল ছাত্রছাত্রী ও যুব সমাজের কল্যাণ সুনিশ্চিত করার জন্য সরকারের অঙ্গীকারবদ্ধতার প্রতিফলন।
1: एग्जामिनेशन को लेकर के तरह तरह की वारदातें होती रही, पेपर लीक भी होता रहा। ये केवल किसी एक प्रदेश या एक प्रांत तक सीमित नहीं रहा, ऐसा पहले भी होता था। अलग अलग पार्टियों की सरकारें रही, अलग अलग प्रदेश रहे। सूची लंबी है। 2019 में रेलवे रिक्रूटमेंट बोर्ड का एग्जामिनेशन, वो भी इन्हीं कारणों से, लेकिन उस समय उस तरह की कार्रवाई नहीं की गई जिस तरह की अब प्रस्तावित की जा रही है।
0: এই প্রসঙ্গে বিরোধীদের সমালোচনা করে ডক্টর সিং বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এর আগেও বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকারের আমলে ঘটেছে। অথচ সভায় যখন এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা চলেছে, সেই সময় বিরোধীরা সুপরামর্শ দেওয়ার পরিবর্তে সেটি নিয়ে রাজনীতি করছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অসংসদীয় ভাষা ব্যবহারের অভিযোগ এনে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর অভিযোগ খণ্ডন করে জিতেন্দ্র সিং বলেন, সরকার বারবার স্পষ্ট ভাষায় জানিয়েছেন এই প্রতিবাদ আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কোনো গুলি ছোড়া হয়নি, শুধুমাত্র কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছিল। কাজেই এই নিয়ে কোনো তদন্তের নির্দেশ দেওয়ার প্রশ্ন ওঠে না। এর আগে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, বর্তমানে দেশের শিক্ষার খরচ অনেকটাই বেড়ে গেছে। নিট ইউজি পরীক্ষায় যে পরিমাণে টাকা খরচ করা হয় তা শিক্ষাখাতে বাজেট বরাদ্দের তুলনায় অনেকটাই বেশি। ছাত্রছাত্রীরা নিট ইস্যুতে যে বিক্ষোভ দেখিয়েছে তা হিংসাত্মক বা বিদ্বেষমূলক ছিল না, শুধুমাত্র তাদের গভীর অনুভূতির প্রতিফলন। সমস্ত রাজনৈতিক দলের উচিত তাদের সেই মানসিকতাকে মর্যাদা দেওয়া।
2: I was very excited, reassured by what the future of this country did on our streets. This was not anger, this was not violence, this was not hatred, this was deep expression of the future generation of this country, and I feel that all political parties must respect this expression.
0: সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনা করে বলেন, এজন্য শ্রী গান্ধীর সভায় ক্ষমা চাওয়া উচিত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা শ্রী গান্ধীকে শুধুমাত্র বিল নিয়ে কথা বলার আবেদন জানান, অন্য কোনো প্রসঙ্গে নয়। জনতা দল ইউনাইটেডের দীনেশ্বর কামাইত সংসদে বিলটি আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। অন্যদিকে আরএসপির এন কে প্রেমচন্দ্রন বলেন যে উদ্দেশ্যে বিলটি আনা হয়েছে তা কার্যকর হওয়ার মতো তেমন কিছু এতে নেই। আলোচনা চলাকালীনই দুবার সভার অধিবেশন মুলতবি রাখতে হয়। পরে বিলটি পাশ হলে অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল সকাল 11টা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর করা মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং অভিযোগ করেছেন, রাহুল গান্ধীর এই ধরনের আচরণে সংসদের মর্যাদাহানি হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী এস পি সিং বাঘেল বলেছেন, সাংবিধানিক পদে থেকে কংগ্রেস সাংসদের এই ধরনের মন্তব্য দুর্ভাগ্যজনক, কোনো মন্ত্রী কখনোই লাঠিচার্জের নির্দেশ দিতে পারেন না বলে উল্লেখ করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রা বলেছেন, ওই মন্তব্য করার জন্য রাহুল গান্ধীর অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করে বলেছেন, নিম্নকক্ষের অধিবেশনে আজ রাহুল অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন। সংসদের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী গুলি চালানোর কোনো নির্দেশ দেননি।
3: রাহুল গান্ধীজি কুড নট স্পিক ইভেন অন ওয়ান পয়েন্ট ইন দ্য পেপার লিক বিল, সাচ অ্যান ইম্পর্টেন্ট টু প্রিভেন্ট দ্য আনফেয়ার মিন্স, হি কুড নট স্পিক এ ওয়ার্ড about the provisions in the bill. He misled by using unparliamentary words and also accusing wrongly about Home Minister. Home Minister or any other minister do not give order for firing or all these things. These are not in the domain of the ministers.
0: কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ লোকসভায় প্রশ্ন ফাঁস বিরোধী সংশোধনী বিল পাশ হওয়ায় শিক্ষার্থী এবং তরুণদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী বৈষ্ণব বলেন, এই বিলটি পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আনবে। তিনি আরও বলেন, এই বিল ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করেছে এবং তদন্তের কাজে ন্যায় ও স্বচ্ছতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ারও সংস্থান রেখেছে। লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ

0: প্রত্যেক ছাত্রছাত্রীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে তিনি বলেন, এই বিলটি সরকারি পরীক্ষার পবিত্রতা নষ্টকারীদের কঠোর শাস্তি প্রদানের পাশাপাশি তরুণ সমাজের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে রক্ষা করবে। প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার বা জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল আজ রাজ্যসভায় পাশ হয়েছে। 1971 সালে প্রিভেনশন ইনসাল্টস টু ন্যাশনাল অনার আইন সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। প্রস্তাবিত এই বিলের উদ্দেশ্য হল জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণমনের মতোই সমান আইনি সুরক্ষা প্রদান করা। এই আইন লঙ্ঘনের অপরাধে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড ও জরিমানা এবং 2টিরই সংস্থান রাখা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে বলেন, সংশোধনী বিল শুধুমাত্র কোনো সাংবিধানিক পরিবর্তন নয়, এটি দেশের আত্মা, জাতীয় সচেতনতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাধীনতা আন্দোলনের প্রতি সরকারের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে। 1935 সালে যখন জওহরলাল নেহরু কংগ্রেসের সভাপতি হন, তিনি বন্দে মাতরম স্তোত্রকে 2টি অনুচ্ছেদে সীমাবদ্ধ করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উজান আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজ খবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তিনি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলেন এবং ত্রাণ কাজের পর্যালোচনা করেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় আসামের মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। কেন্দ্র সব ধরনের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেছেন শ্রী শাহ। অন্যদিকে ওড়িশার বন্যা পরিস্থিতিও উদ্বেগজনক। এ পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। নদীগুলিতে জলস্ফীতি দেখা দেওয়ায় রাজ্যের বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ গৃহহীন এবং বেশ কয়েকটি জেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। রাজ্য প্রশাসন উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করেছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বন্যা পরিস্থিতি এখনও সংকটাপন্ন। 2 লক্ষেরও বেশি মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে অশান্তি চরম আকার ধারণ করেছে। সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর পাকিস্তানি সেনা ও পুলিশের নির্বিচার গুলি বর্ষণে 40 জনেরও বেশি সাধারণ নাগরিক নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। এই নৃশংস হামলার পর রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কাছে অবিলম্বে হস্তক্ষেপ আবেদন জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। জম্মু কাশ্মীর হিউম্যান রাইটস অবজারভেটরি নামের এই সংগঠনটি মানবাধিকার কমিশনার বোলকার টুরকে পাঠানো জরুরি আবেদনে জানিয়েছে, গত 27 জুলাই যৌথ আওয়ামী অ্যাকশন কমিটির উদ্যোগে রাওয়ালকোট থেকে মুজাফরাবাদের দিকে একটি শান্তিপূর্ণ মিছিল বের হয়। সেই মিছিলেই গুলি চালায় পাকিস্তানি বাহিনী। বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ সেদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। ঢাকার সঙ্গে ভারতের ইতিবাচক গঠনমূলক অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে নতুন দিল্লির প্রতিশ্রুতির কথা পুনরায় তুলে ধরেছেন শ্রী ত্রিবেদী। সামাজিক মাধ্যমে এক পোস্টে ভারতের হাইকমিশনার জানিয়েছেন, বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার পন্থা পদ্ধতি নিয়ে তার আলোচনা হয়েছে। হরমুজ প্রণালীতে সম্প্রতি একাধিক বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা করেছে ভারত। ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং অসামরিক পরিকাঠামোকে নিশানা করা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে জানিয়েছে দিল্লি। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, সংঘাতের সাময়িক বিরতির পর ওই অঞ্চলে নতুন করে হামলা এবং উত্তেজনা বৃদ্ধি পাওয়া অত্যন্ত উদ্বেগজনক। গ্লাসগো চলতি কমনওয়েলথ গেমসে নিজ নিজ বিভাগের সেমিফাইনালে পৌঁছে আরও 3টি পদক নিশ্চিত করেছেন ভারতীয় বক্সার অরুন্ধতি চৌধুরী, সাক্ষী চৌধুরী এবং শচীন সিওয়াচ। আজ মহিলাদের 70 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের মর্গান হেন্ডারসনকে 3-1 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন অরুন্ধতি চৌধুরী। অন্যদিকে মহিলাদের 51 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের কেইল টিন ফায়ার্সকে 5-0 ব্যবধানে উড়িয়ে দিয়ে দুর্দান্তভাবে শেষ 4-এ জায়গা করে নিয়েছেন সাক্ষী চৌধুরী। পুরুষদের বিভাগেও ভারত ধরে রেখেছে তাদের জয়রথ। অন্যদিকে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রূপজিতে নতুন ইতিহাস গড়েছেন ভারতীয় অ্যাথলিট গুলবীর সিং। গ্লাসগো কমনওয়েলথ গেমসে আজ পুরুষদের শটপাতে তাজিন্দার পাল সিং তুর ও সমরদীপ সিং গিল দুজনেই ফাইনালে উঠেছেন। খবর শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ। পরীক্ষার দুর্নীতি ও কারচুপি রোধে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হয়েছে। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর করা মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতারা। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আমরা আবার ফিরে এলাম।
2: গানে
1: কানে কথায় গোল্ডেন সময়।

0: আপনি শুনছেন 100.1 FM Gold নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা, শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold
1: 100.1 FM গোল্ডের সঙ্গে স্পেশালিস্ট নিয়ে ফিরে এলাম বিশ্বজিৎ আর মৌসুমি। আর খাবারের কথা বলতে বলতে কখনো কখনো ক্লান্ত লাগছে, কিন্তু শুনতে ক্লান্ত লাগছে না, বরং মনে হচ্ছে যে
2: কখন বাড়ি যাব এবং কখন সেগুলো নতুন নতুন রেসিপিগুলো আমরা ট্রাই করব। জয়দীপ দাস রয়েছেন আমাদের সাথে, ফুড কন্টেন্ট ক্রিয়েটর, হারিয়ে যাওয়া রান্না নিয়ে কথা হচ্ছে। এবং রান্না যেটা কিনা মানে ধরুন অনেক পুরোনো দিনের রান্না, যেটা কিনা আমরা মা ঠাকুমাদের থেকে শিখেছি, তার তিনি শিখেছেন তার হয়তো ঠাকুমা বা তার মায়ের থেকে, সেই ধরনের রান্না, সেটা কিন্তু একটা কথা বারবার করে জয়দীপ আমাদের বলছেন যে ধৈর্য লাগবে। রান্না মানে শর্টকাট নয়, মানে ভালো রান্না করতে গেলে, টেস্টি রান্না করতে গেলে, যেটা কিনা আমাদের মুখে লেগে থাকবে, যেমন লেগে থাকতো মা ঠাকুমার রান্না, সেটা করতে গেলে কিন্তু ধৈর্য লাগবে। আপনিও ধৈর্য ধরে বসুন, কেননা আমরা রয়েছি মৌসুমি বিশ্বজিৎ আপনাদের সাথে, শেয়ার করে নিচ্ছি বিভিন্ন ধরনের টিপস, না আমরা করছি না, জয়দীপ করছেন আমাদের সাথে শেয়ার, জেনে নিচ্ছি তার থেকে বিভিন্ন রান্নার ডিনারটি রেসিপি। আমরা
1: জয়দীপকে এবার একটা আশ্বস্ত করি, জয়দীপ যে রুই মাছের কেকের কথা বলল, 2018 সালে আমি লাক্ষাদ্বীপ গেছি, যে টুনা ফিশের কথা বলছে সেখানে কিন্তু ডিনারে রাতে ঠিক এই ধরনের ফিশ কেক ওপেন এয়ারে ওই টোনা ফিশের এরকম সার্ভ করা হতো, এবং ম্যাক্সিমাম ফরেনাররা এসে ওখান থেকে প্লেটে করে কেটে কেটে নিয়ে এই খাবারগুলো খেত। ঠিক যেভাবে রুই মাছের বললে তুমি, ঠিক সেইভাবে কিন্তু ওখানে টোনা মাছের তৈরি করা হতো। ঠিক ওই টোনার রেফারেন্সটা এসেছিলো বলে আমি কথাটা বললাম। এবার আমি চলে যাচ্ছি, আগে শুনে নি লইট্টা শুটকি ভর্তা কীভাবে তৈরি করা যায়।
3: প্রথম কথা, আমি তো বাঙাল নই, আমি পুরো মানে ঘটি, বাট এই শুটকি খাওয়ার চলটা আমার বাড়িতে আছে মেনলি আমার ওয়াইফের জন্য। আমার ওয়াইফ পুরো একদম পিওর মানে বাঙাল যাকে বলে,
1: তো ওর কর্তৃত্বের ইচ্ছায় কর্ম
3: একদম। তো মানে ওইখান থেকে আমি এই রেসিপিটা বানিয়েছিলাম, যে লইট্টা শুটকি ভর্তা। মেনলি যে শুটকিটা আমি বানিয়েছিলাম সেটা বাংলাদেশ থেকে এসেছিল, বাংলাদেশের চাকতাই থেকে। তো ওইখানকার শুটকি প্রচুর ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস। তো সেটা নিয়ে আসার পরে সেটাকে প্রথমে গরম জলে ধুতে হবে, ধুয়ে সেটাকে হালকা ভেজে নেবেন। বেশি কড়া করে ভাজলে তাহলে মানে মাছটার যে ফ্লেশটা সেটা পাবেন না, কড়কড়ে হয়ে গেলে। তারপর সেটাকে মানে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভালো করে ভেজে একসাথে শিলে বাটবেন, দিয়ে উপর থেকে একটু ধনে পাতা, নুন, আর যদি মনে হয় সর্ষের তেল একটু কাঁচা দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। লইট্টা শুটকি ভর্তা রেডি। মেনলি হচ্ছে এটা মানে যদি শুটকি ভালো হয় তাহলে খেতে ভালো লাগবে, আর যদি শুটকি ভালো না হয় গন্ধটা একটু বেশি লাগবে। গন্ধ আছে মানে এটা খাওয়াটা সবার পক্ষে সম্ভব নয়, অনেকেই বলে যে আমি
2: গন্ধে খেতে পারছি না।
3: মাছটা ভালো হলে তখন খেতে পারবে।
2: আমাদের ফেসবুক লাইভ যারা দেখছেন তাদের মধ্যেও কিন্তু অনেকের অনেক প্রশ্ন রয়েছে, যেমন অর্কপ্রভু চক্রবর্তী দমদম থেকে, তিনি বলছেন জয়দীপদের ভিডিও দেখতে দারুণ লাগে। আচ্ছা, খাসির মাংসের রং গোলবাড়ির মতো বাড়িতে কিভাবে করবে একটু বলতে পারবেন?
3: এবার অনেকেই না এটা নিয়ে অনেকটা মানে মিথ আছে, অনেকেই বলে যে ওনারা চায়ের লিকার দেয়, বাট এটা তো কেউ কোনোদিন দেখেনি, তো এছাড়া না দেখে কী করে সবাই এটা স্পেসিফিক বলে আমি বুঝতে পারি না। মেনলি খাসির মাংস যদি আপনি
1: খাসির মাংসে কি রং হবে কি সেই প্রশ্নে থাকবো রেসিপিতে, তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হবে, তারপর ফিরে আসছি আপনাদের কাছে।
0: ভারতীয় বায়ু সেনা মে অগ্নিবীর বায়ু মিউজিশিয়ান বনে, প্রি রেজিস্টার্ড ভর্তি দিল্লি আর বেঙ্গালুরু মে 31 আগস্ট সে 9 সিতম্বর 2026 তক আয়োজিত কি যা রহি হে। অধিক জানকারি কে লিয়ে www.iafrecruitment.edcil.co.in পর জায়ে। নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা, শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold
1: খুব ইম্পর্টেন্ট জায়গায় ছিলাম, খাসির মাংস এবং অর্কপ্রভ প্রশ্ন করে।

0: হচ্ছে আমাদের যে খাসির মাংসের ঝোল, কিভাবে হবে কালো, ওইভাবে কিভাবে হবে?
1: আমি তো বলবো যে মানে এটা অনেকেই বলে যে লিকার দেয়, চায়ের লিকার দেয়, তার জন্য কালারটা এরকম হয়। বাট আমি বলবো যে মানে চায়ের লিকারটা ওটা মানে কেউ তো দেখেনি যে ওনারা চায়ের লিকার দিয়ে বানাচ্ছে। বাট আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো করলে হয়তো রঙটা ওরকম আসতে হবে। প্রথম কথা, মাংস প্রেশারে দিয়ে সিদ্ধ করলে হবে না, আপনাকে ক্রমাগত গ্যাসের সামনে বা উনুনের সামনে দাঁড়িয়ে কষতে হবে, তাহলেই কষা হবে। আপনি যদি প্রেশারে দিয়ে সিটি মেরে মাংস সেদ্ধ করে দেন, কখনোই ওই কালারটা আসবে না। তাই জন্য কষা যেহেতু বলছেন, আপনাকে 2-2.5 ঘন্টা সময় দিয়ে মাংসটাকে কষতে হবে, লোহার কড়াইতে রান্না করতে হবে, পেঁয়াজ বেরেস্তা ভেজে সেটাকে পেস্ট করে মাংসের মধ্যে ইউজ করতে হবে। আমি লিকারটা মানে চাইছি না দিতে, তার কারণ হচ্ছে এটা মানে হতেও পারে দিতে পারেন ওনারা, নাও পারেন। মানে চা মানে মিনিমাম মানে নর্মালি তো আমরা মাংসে চায়ের লিকার দিই না শুধুমাত্র কালারটা আনার জন্য, এটা তো একটা মিথ। তো এইগুলো ছাড়া বাকি যেগুলো বললাম ওইগুলো করলে, আর মোস্ট ইম্পর্টেন্টলি আপনাকে 2-2.5 ঘন্টা মাংসটা কষাতে হবে, তারপরে রঙটা দেখবেন আস্তে আস্তে কালোই হয়ে যাচ্ছে।
0: এবারে মাছের কথা নিয়ে যখন এত সময় আছি, তো তুমি বলছো কি প্রশ্ন নেবে?
2: হ্যাঁ, একটা লিসনার আছেন কে দেখি, নমস্কার।
3: হ্যাঁ নমস্কার, সাহেব মিত্র বলছি হাতিবাগান ডালিমতলা থেকে। হারিয়ে যাওয়া রন্ধন প্রণালীর ক্ষেত্রে আমাদের বাড়িতে যেহেতু পুরনো বাড়ি এবং পুরনো রান্নাঘর, মানে বসে রান্না করি আমরা, ঢাপির ওপরে উনুনটা রাখা এবং শিলনোড়ার ব্যবহারও হয়, একটা বিশেষ প্র্যাকটিস আমাদের রিসেন্টলি রিভাইভ করা হয়েছে। বাড়িতে যে পুরনো ইকমিক কুকার ছিল সেই ইকমিক কুকারটাকে আবার চালু করা হয়েছে, এবং রবিবার পাশ্চাত্যে যেরকম বারবিকিউ সানডে চল আছে, আমরা রবিবার করে ইকমিক কুকারে কাঠকয়লাতে রান্না করি। জয়দীপ বাবুর কাছে একটা অনুরোধ, যেহেতু অনুষ্ঠানের যে বাকি সময় আছে তার মধ্যে যদি সময় হয়, আমাদের বিশেষ ওকেশন স্পেসিফিক যে কিছু রন্ধন প্রণালী আছে বা কিছু খাবারের নিজস্বতা আছে, যেমন আমাদের ক্ষেত্রে বিশ্বকর্মা পুজোর অরন্ধন হোক বা সরস্বতী পুজোর ক্ষেত্রে অরন্ধন, যেটাকে গোটা ষষ্ঠীও বলা হয়, সেই যে প্র্যাকটিসগুলো, বা চোদ্দ শাকের ক্ষেত্রে ভূত চতুর্দশীর দিনের স্পেসিফিক যে 14টা শাক, অনেক সময় সেই ট্রেডিশনালি সেই 14টা না পাওয়া গেলে অনেক সময় অন্যান্য জিনিস দিয়ে বাজারেতে মেক আপ করা হয়। এই যে অকেশন স্পেসিফিক কিছু নিজস্বতা, এইগুলো নিয়ে যদি একবার যদি স্পর্শ করেন খুব ভালো হয়। ধন্যবাদ, অনুষ্ঠানটা খুব ভালো লাগছে,
2: শুনতে থাকুন। আমি
0: শুনলাম, এটা হয়তো আমরা আলোচনা করব পরে, গোটা সিদ্ধ নিয়ে উনি বলছিলেন যে আমাদের বিভিন্ন অরন্ধন যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কিভাবে সেটা করা যায়। আমরা হারিয়ে যাওয়া রান্নার কথা যখন বলছিলাম, আমি মাছের কথাতে ছিলাম, আর একটু মাছ থাক, কারণ মাছ তো বাঙালির খুব প্রিয় খাবার। তারপরে না হয় আবার
2: সবাই বাঙালিরাই আছে এখানে, মাছের কথা হবে না, এটা হতে পারে না,
0: মাছে ভাতে বাঙালি। কিন্তু মাছের শিক্ষাভাব কি করে তৈরি করব বাড়িতে, যেটা কিনা ঠাকুরবাড়ির
1: রান্না? এটা হচ্ছে মানে প্রজ্ঞা সুন্দরী দেবীর এটা রান্নাটা, মানে রেসিপিটা, আমিষ ও নিরামিষ আহার, মানে এটা খণ্ড 2 মানে সেকেন্ড পার্ট ওনার বইয়ের, এখান থেকে আমি নিয়েছিলাম। মেনলি হচ্ছে মাছের পেটি ইউজ করতে হবে, আর এটা অনেকটা স্পাইসি হয়, মানে পেঁয়াজ বাটা, আদা, রসুন, শুকনো লঙ্কা বাটা, এখানে কিন্তু শুকনো লঙ্কা বাটাটা খুবই ইম্পর্টেন্স আছে, আর তার সাথে পেঁয়াজ বেরেস্তা করে সেটাকে বাটা, সেটা মানে একটা সুন্দর ফ্লেভার দেবে, মানে একটা পেঁয়াজ বেরেস্তার যে মিষ্টতা আছে শুকনো লঙ্কার সাথে ব্যালেন্স করে অপূর্ব লাগে। আর গোটা গরম মশলাটা শিলে বেটে নেবেন। এখানে কিন্তু মানে ওনাদের রান্নায় কিন্তু দেখবেন বইটার মধ্যে ম্যাক্সিমাম জিনিস সব কিন্তু শিলে বাটা মশলার কথাই ওনারা বলেছেন। এবারে এখানে আপনি নিজস্ব কিছু ইনপুট অ্যাড করতেই পারেন, প্রেফারেন্সটা ঝালের জন্য, শুকনো লঙ্কা অনেকে খেতে পারেন না, সে জায়গায় কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, তো এইগুলো করতেই পারেন। আর এইগুলো সব কিছু একসাথে বেটে নিয়ে মাছের মধ্যে লাগাবেন। সামান্য প্রথমে কিন্তু মাছের নুন লেবু মাখিয়ে রাখবেন, নুন লেবু মাখানোর পরে ওই মশলাটা দিয়ে শিকের মধ্যে দিয়ে যেরকম করে আমরা কাবাব ফ্রাই করি বা কাবাব গ্রিল করি সেইভাবে এপিটোপিট করে গ্রিল করবেন, অপূর্ব খেতে লাগে, মানে এটা অপূর্ব সত্যি খুব সুন্দর লাগে। আমি এটা বাড়িতে অনেকবার বানিয়েছি,
0: আমাদেরও বানানোর ইচ্ছা আছে, আরও অনেক খাবারের পরামর্শ আপনার কাছ থেকে নেব। তবে তার আগে আবার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি তারপর আমাদের সঙ্গে স্পেশালিস্ট অনুষ্ঠানে।
4: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
5: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
4: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
5: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
4: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
6: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা, শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold। সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold।
2: সঙ্গে স্পেশালিস্ট মানে স্পেশালিস্ট জয়দীপ দাসকে নিয়ে আমরা রয়েছি স্টুডিওতে 100.1 FM Gold-এ বিশ্বজিতার মৌসুমে। আর এমন এমন খাবারের কথা বলছি, হারিয়ে যাওয়া খাবার, আবার কোনো কোনো খাবার এই সময়ে চল রয়েছে। আমরা সেই খাবারের কথা শুধু বলছি না, সেই খাবার আরও সুস্বাদু কীভাবে হয় সেই টিপসও নিচ্ছি জয়দীপের কাছ থেকে। এবারে যে কথা বলবো সেটা হচ্ছে নার্গিসি কোপ্তা। কি জিনিসটা, কীভাবে তৈরি করবো?
3: মানে এটা নিয়ে কিন্তু অনেক দ্বিমত আছে। মানে নার্গিসি কোফতা, স্কচ এগ আর ডিমের ডেভিল, এই তিনটে কিন্তু মানে একে অপরের সাথে মানে মিল আছে প্রচুর রকমের। নার্গিসি কোফতা অনেকে বলে মোগল ঘরানা থেকে এসছে, স্কচ এগ এসছে আবার ব্রিটিশ থেকে, আর আবার ডিমের ডেভিল কিন্তু একদম কলকাতার একটা মানে মানে খুবই স্পেশাল জিনিস ডিমের ডেভিল, বিশেষ করে মাটন কিমা দিয়ে যে ডেভিলটা হয়। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে অনেকে বলে যে নারী মানে স্কচ এগ থেকেই ডিমের ডেভিল এসেছে, বাট আমি বলবো যে স্কচ এগ থেকে ডিমের ডেভিল আসেনি, নার্গিসি কোফতা থেকে এসছে স্কচ এগ, দেন স্কচ এগ থেকে ব্রিটিশরা আমাদের কলকাতায় ডিমের ডেভিলকে নিয়ে এসেছে। কারণ স্কচ এগের আগে কিন্তু আমাদের মুঘল মানে এরাতে নার্গিসি কোফতার আমরা মানে মেনশন পেয়েছি। নার্গিসি কোফতাটা মেনলি হচ্ছে ডিম, সেদ্ধ ডিমের মধ্যে খাসির মাংসের কিমার একটা প্রলেপ থাকে, তার মধ্যে মশলা থাকবে, দিয়ে সেটাকে আপনারা ডিপ ফ্রাই করবেন, করে মধ্যেখান থেকে ডিমটাকে কাটবেন মাংস সমেত, দিয়ে ওটাকে গ্রেভিতে সিমার করা হয়, মানে গ্রেভিটা অনেক রিচ হয় আর সেটাকে পরোটা দিয়ে খাওয়া হয়। এবার এটা থেকে স্কচ এগ এসছে কীভাবে, মানে ডিমের বাইরে যে ওখানে যে মাংসের প্রলেপটা দেওয়া হয় সেটা মেনলি বেকন দেওয়া হয়, তো সেটা দিয়ে জিনিসটাকে র্যাপ করে ব্রেড ক্রাম করে দেন সেটাকে ডিপ ফ্রাই করা হয়। সেখানে কিন্তু মাংসটা মানে কুক থাকে না, ওটা কিন্তু কাঁচা থাকে, সেই অবস্থায় ওরা সেটাকে করে। আর সেখান থেকে ডেভিলটা এসছে তার কারণ হলো আমার মনে হয়েছে যে সেমভাবেই বানানো, কিন্তু এখানে ডিমের ডেভিলের ক্ষেত্রে মাংসের পুরটা রান্না করা হয়, রান্না করে দেন ক্রাম কোট করে ডিপ ফ্রাই করা হয়।
4: আচ্ছা, এই যে আপনি প্রেশার কুকারে পোলাও রান্নাটা বলছিলেন, সুশোভন রায় প্রশ্ন করেছিলেন এবং তিনি বলছেন কিন্তু যে এই রেসিপিটা আপনার চ্যানেলে কিন্তু একদিন দেখাতে হবে, প্রেশার কুকারে পোলাও কী করে হয়, বেসের জন্য সে কিন্তু এটা বলেছে। আমাদের ফোনে লিসনার রয়েছেন, কে আছেন? নমস্কার।
2: হ্যালো,
5: হ্যালো,
2: কে আছেন?
5: হ্যাঁ, নমস্কার।
4: নমস্কার,
5: নমস্কার, আমি শুনছি সেই থেকে।
2: হ্যাঁ,
5: চিংড়ি নিয়ে ব্যাপার নিয়ে মনে পড়ে গেল আমার, খালে চিংড়ি ধরে কি ধরে সেই চিংড়ি খেয়েছি, তার শেষ আর এই চাষ করা চিংড়ি শেষ, কিছুই না।
2: ঠিক,
5: তখন খালে বন্যা, আমাদের বন্যা এলাকায় আর

0: আরামবাগ থেকে বলছি।
1: ওই সবুজ দিওয়ালা চিংড়ি তাই তো?
0: হ্যাঁ বড় একবারই, মানে এই আঙুলের মতন মতন মোটা মোটা মোটা দা এরকম চিংড়ি ধরেছি খালে, জাল পেতে ধরেছি
1: 20 কেজি, 25 কেজি, 30 কেজি করে ধরেছি তখন। এখন তো বাজারে 500 গ্রাম পাওয়া যায় বা 1 কেজি
0: হাইয়েস্ট,
1: কোন ওই খালে ধরা চিংড়ির কথা বলছেন, সবুজ ডিম হবে, ছোট ছোট চিংড়ি হবে সেগুলো?
0: হ্যাঁ ওগুলো পাওয়া যায়।
1: ওর টেস্ট আর এমনি চিংড়ির টেস্ট এক হবে না কখনো।
0: আচ্ছা আর একটা কথা বলি, কতটা বললো যে
1: আমার
0: বাবা মানে রান্নার কাজ করতো, বিয়ে বাড়ি, বৈধ বাড়ি, মরা বাড়ি রান্নার কাজ করতো, এমনকি কলকাতা হোটেলে পর্যন্ত কাজ করেছে আমার বাবা।
1: রান্নাটা কি করে কালো হতো কি করে খাসির মাংসটা?
0: ওটা হতো, ওটা বলছি আপনাকে, আমিও করেছি, আমি করেছি এই বিরিয়ানির ব্যাপার নিয়ে যখন খেতে মন যায় আমি বাড়িতে বানাই, বুঝলেন তো? ওটা যে কালো মতো কালারটা যে আসে ওটা বলছি আপনাকে, ওই যে মাংসটা যখন করছেন না, তার আগে কি করতে হবে, পেঁয়াজকে ভেজে নিতে হবে লাল করে, একদম কালো নয়, ঠিক ঠিক আনসলা গায়ের রঙ,
1: বারিস্তা বারিস্তা করে নিতে হবে।
0: হ্যাঁ করে নিয়ে ওটাকে মানে ভেঙে নিতে হবে, ঠান্ডা হলে খুব মড়মড়ে হয়ে যাবে, ওটা ভেঙে নিতে হবে, ভেঙে এক কাছে রেখে দিলেন, দিয়ে এবারে মাংসটা যাজি মশলা যেমন দিবা সব দিয়ে দিলেন, দিয়ে করতে থাকলেন, ফুটে গেল করতে থাকলেন, করতে করতে করতে করতে এবারে তেল তেল যখন এসে যাবে
1: তখন উপর দিয়ে দিয়ে দিতে হবে।
0: হ্যাঁ যখন তেল তেল এসে যাবে তখন ওটা দিয়ে দিতে হবে,
1: ঠিক,
0: দিয়ে আবার ওটা করতে থাকবেন,
2: তবে সেই কালচে রংটা আসবে আর কি।
1: আপনি এত সুন্দর বলেছেন বলে আমরা সরাসরি জয়দীপের কাছে যাব যে আপনার জন্য একটা বিশেষ রেসিপি বলার জন্য, সেটা হচ্ছে লাউ পাতায় চিংড়ি পাতুরি কি করে তৈরি করতে হয়। কারণ আপনি চিংড়ির কথা বললেন, খালে বিলে ধরা ওই সবুজ চিংড়ি, সেটা না হোক অন্য চিংড়ি হোক, লাউ পাতায় চিংড়ি পাতুরি কি করে তৈরি হবে?
3: হ্যাঁ লাউ পাতায় চিংড়ি পাতুরি তৈরি হবে মানে এটা কিন্তু মানে এটা অনেক পুরনো রান্না, মানে এটা আপনি চাইলে কুমড়ো পাতাতেও করতে পারেন, বাট সেক্ষেত্রে আমি বলবো সেটা ভাজতে, কিন্তু লাউ পাতায় করলে সেটা না ভেজে ভাপাতেও পারেন, বাট আপনি শ্যালো ফ্রাইও করতে পারেন, একদম ইজি, যেমনভাবে চিংড়ি মানে ভাপা বা পাতুরি করেন সেই হিসাবেই করবেন, নুন হলুদ সাদা সর্ষে কালো সর্ষে আর আপনার নারকেল তিনটেকে বাটবেন কাঁচা লঙ্কার সাথে, যদি মনে হয় পোস্ত সামান্য দিতে চাই দিতে দেবেন, আর যদি মনে হয় যে সর্ষে অম্বলের কারণ হচ্ছে সর্ষেটাকে ছেঁকে দিতে পারেন, সে জায়গায় পোস্তটা একটু বেশি দেবেন, তাহলে ঘনত্বটা বাড়বে, গ্রেভিটা হবে, দিয়ে সেটাকে তার মধ্যে বড়ো চিংড়ি দিলে বড়ো চিংড়ি, ছোটো চিংড়ি দিলে ছোটো চিংড়ি দিয়ে মিশিয়ে নেবেন, নিয়ে সেটাকে লাউ পাতায় দিয়ে লাউ পাতাটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেবেন, ব্লাঞ্চ করে নেবেন গরম জলে, অনেক সময় পাতার মধ্যে পোকামাকড় থাকে তো, সেটা করে নেওয়ার পর ওই মশলা শুদ্ধ চিংড়িটা দিয়ে ভালো করে বেঁধে স্টিম করতে পারেন, কিংবা সর্ষের তেলে শ্যালো ফ্রাই করতে পারেন, রেপিট টুপিট করে ঢাকা বন্ধ করে 5 মিনিট 5 মিনিট রেপিট টুপিট করলেই কিন্তু অপূর্ব খেতে লাগবে।
1: চিংড়ি তো মাছ নয়, অনেকে বলে জলের পোকা,
3: পোকা বলে, কিন্তু আমার কাছে চিংড়ি মাছ, আমার কাছে আমি খুবই মানে চিংড়ি ভালোবাসি।
1: তাহলে আরও একটা প্রশ্ন আপনার কাছে যাচ্ছে, চিংড়ি যেহেতু ভালোবাসেন, যে কুমড়ো পাতায় মোড়া চিংড়ি মাছের বড়া,
3: ওইটাই বললাম, ওটা সেমই হবে, শুধুমাত্র
1: বড়াটা
3: বড়াটা মানে মিক্সারটা সেম হবে, আর এইখানে কিন্তু আপনি নারকেল না বেটে নারকেল কুড়েও দিতে পারেন, আর এটার মেন ব্যাপারটা হলো এটা কুমড়ো পাতায় মানে র‍্যাপ,
1: আমি বলছি পুরোটা যদি আরেকবার বলেন, আমি
3: আরেকবার বলছি,
1: হ্যাঁ কুমড়ো পাতায় মোড়া চিংড়ি মাছের বড়া,
3: কুমড়ো পাতায় চিংড়ি মাছের বড়াটা হচ্ছে সেম আপনার, সর্ষে পেস্ট করে দেবেন, কাঁচা লঙ্কা দেবেন, যদি মনে হয় পোস্ত দিতে চান, সর্ষের ঝাঁজটাকে কমাতে চান, সর্ষে ছেঁকে নিয়ে পোস্ত দেবেন, তারপর নারকেল কোড়া, নুন হলুদ সামান্য একটু চিনি দিয়ে মাখিয়ে নিয়ে কুমড়ো পাতায় র‍্যাপ করবেন, র‍্যাপ করে এটা ভালো করে বাঁধবেন, এখানে কিন্তু বাঁধাটা দরকার, তার কারণ হচ্ছে আমরা এটা পাতুরি করছি না বা ফ্রাই করছি না, মানে শ্যালো ফ্রাই করছি না, এটাকে আমরা ডিপ ফ্রাই করব, তার জন্য ভালো করে বেঁধে এটাকে আমরা বেসনের গোলায় চোবাবো, বেসনের মধ্যে আপনার থাকবে কাঁচা লঙ্কা বাটা, নুন হলুদ কালো জিরে,

0: ভালো করে ফেটিয়ে নিয়ে জল দিয়ে মানে বেশি মানে মানে একদম ঝোলাঝোলা করবেন না বা টাইটও করবেন না, মাঝারি রাখবেন। দিয়ে ওই কলা পাতায় যেটা মুড়েছেন বেঁধে সেটা বেসনের গোলায় দিয়ে ডিপ ফ্রাই করবেন, যেরকমভাবে মানে ফুলুরি চপ ভাজেন সেইভাবে একদম ভাজবেন ঢাকা বন্ধ করে, অপূর্ব লাগে খেতে।
1: আচ্ছা, এই চিংড়ি মাছ থেকে একটু অন্য মাছের দিকে যাই, চিংড়ি মাছ থেকে অন্য মাছের দিকে যেতে গিয়ে বলবো যে চিংড়ি মানে মাছ দিয়ে
2: মানে ভেটকিতে যাবে বলছো?
1: হ্যাঁ, একটু চলে যাই ভেটকিতে। সেই ভেটকি মাছের ডাল দিয়ে একটা ভাজা রয়েছে আপনার পেজে?
0: না, ওটা ভেটকি মাছ না, ওটা কাতলা মাছ,
1: কাতলা মাছ,
0: কাতলা মাছের পেটি
1: সেইটা। হ্যাঁ, কাতলা মাছের পেটি, সেই রেসিপিটা সম্বন্ধে যদি একটু বলেন।
0: এটা খুবই মানে ইন্টারেস্টিং একটা রেসিপি, মানে পুরো এই রেসিপিটা এখন কলকাতায় প্রচুর ভাইরাল, মানে অনেক বড় বড় ক্রিয়েটাররা বানিয়েছে, ইভেন অনেকে এটা মানে হোম ডেলিভারিও করছে। বাট আমি রেসিপিটা বানানোর আগে কিন্তু এই রেসিপিটা কোথাও ছিল না, এই রেসিপিটা বইয়ের মধ্যেই পড়েছিল। রেসিপিটা আমার বলছি না আমি, রেসিপিটা কিন্তু ঠাকুরবাড়ির রান্না, বড় রুই মাছ ভাজা বা কাতলা মাছ ভাজা মুসুর ডালের বেসন দিয়ে, মানে রেসিপিটা ওখানেই পড়েছিল। যবে রেসিপিটা আমি দিয়েছি, তবে মানে দু তিনবার আমি আপলোড করেছি দুরকম তিন রকমভাবে, দু তিনবারই ভাইরাল হয়েছে। তারপর থেকে রেসিপিটা প্রচুর লোকে ট্রাই করেছে, এখন অনেকে রেসিপিটা হোম ডেলিভারিও করছে। বাট আমি পোস্ট করার আগে কেউ ওই জিনিসটা পোস্ট করেনি, কারণ কারোর চোখে ওটা যায়নি যে ওখান থেকে এখনও বার করে নিয়ে আসতে হবে। ওটা খুবই ইউনিক একটা রেসিপি, মানে কী বলবো, অনেক সময় অনেকে ফিশ ফ্রাই খেতে চায়, ভেটকি মাছের দাম শুনে খেতে পারে না, এটা কিন্তু এক ধরনের ফিশ ফ্রাইয়ের মতোই, কিন্তু খেতে অপূর্ব। প্রথমে ডালটাকে আপনি ভালো করে ধুয়ে
2: নিন। নাম দিয়েছেন রেসিপিটা?
0: আমি নাম দিইনি, যা বইয়ে যা নাম আছে সেটাই আমি রেখেছি, ঠাকুরবাড়ির কাতলা মাছ ফ্রাই মুসুর ডালের বেসন দিয়ে, এটাই আমি রেখেছি নামটা।
2: মানে ডাল বেসন ফ্রাই,
0: ফ্রাই মানে ডাল মানে বেসনটা আমরা মুসুর ডালের মানে মুসুর ডাল থেকে পাবো, অন্য সময় যে বেসনটা অন্য রকম ডাল থেকে আসে এটা মুসুর ডাল থেকে আসবে। ডালটাকে ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে ডালটাকে শুকিয়ে নেবেন, শুকিয়ে নিয়ে সেটাকে মিক্সিতে গুঁড়ো করতে পারেন বা সেদিতে গুঁড়ো করবেন, আলাদা করে রাখবেন। কাতলা মাছের পেটি বা রুই মাছের পেটি নেবেন, নুন লেবু টক দই খুব ইম্পর্টেন্ট, তার সাথে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা গরম মশলা গোলমরিচ, ব্যাস দিয়ে ভালো করে মাখাবেন। আধ ঘন্টা রাখবেন, যেহেতু মাছ বেশিক্ষণ ম্যারিনেট করার কোনো দরকার নেই। তারপরে যে বেসনটা আমরা বানিয়েছিলাম মুসুর ডালের, একদম ফাইন করবেন না, তাহলে কী হবে মানে গুঁড়ো হয়ে যাবে, ক্রাম কোটিংটা হবে না। একটু যাতে কোর্স থাকে, একটু যাতে দানা দানা থাকে সেটা মাথায় রাখতে হবে। দিয়ে ওই মাছটাকে ক্রাম করে তেলে আপনি মানে ডিপ ফ্রাই করবেন না, শ্যালো ফ্রাই করবেন, যেরকমভাবে মাছ ভাজি আমরা বাড়িতে সেই রকমভাবে চাপা দিয়ে দিয়ে।
2: আচ্ছা, এই যে আপনি বলছেন তাহলে ঠাকুরবাড়ির মাংসের বিরিঞ্চি, কী সেটা?
0: এটা মানে খুবই লাইট একটা স্টু এক ধরনের আপনি বলতে পারেন, মানে যে ধরনের আমরা মাংস বাড়িতে খাই, কারি বলুন বা কষা বলুন, তার থেকে অনেকটা লাইট হয়। মানে মশলার পরিমাণটা বেশি, বেসিক্যালি আপনার গরম মশলার পরিমাণটা মানে গোটা মশলা হয় মেনলি, মাংসের সাথে ম্যারিনেশনটা হয়। মানে অনেকে মাংস বানায় খাসির মাংস, মাংস না ম্যারিনেট করে, যেমন আমি কিন্তু খাসির মাংস বাড়িতে বানানোর সময় ম্যারিনেট করি না, বাট এই মাংসটাই কিন্তু ম্যারিনেট করাটা খুবই দরকার। পেঁয়াজের পরিমাণটাও কম, মেনলি হচ্ছে আপনি টক দই দিয়ে আদা রসুন বাটা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করবেন, দিয়ে যেরমভাবে মাংস রান্না করে সেইভাবেই মাংসটা রান্না করবেন, পেঁয়াজ ভেজে নিয়ে দিয়ে সের মধ্যে আলু দেবেন, আর উপর থেকে মানে গরম জল দেবেন, কিন্তু গরম জল না দিলে কিন্তু হবে না, ঠান্ডা করলে খুবই অসুবিধা হবে। দিয়ে মাংস সেদ্ধ অবধি ওয়েট করবেন, এটা খুবই ইজি সিম্পল, মানে আমি কি বললাম এটা এক ধরনের স্টু, মানে মশলার পরিমাণটা খুবই কম। মানে অনেকে বাড়িতে মশলা রান্না করার সময় কী দেয়, জিরে দেয়, খাসির মাংসে ধনে দেয়, বাট এখানে দেওয়ার কিচ্ছু দরকার নেই, জাস্ট হাতে গুনে কয়েকটা জিনিস, টক দই আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গরম মশলা, ব্যাস।
1: ফোনে কে আছেন লিসনার, চল সরাসরি চলে যাব। নমস্কার।
3: হ্যাঁ নমস্কার, আমি হরিণঘাটার বড়জাগুলি জেলা নদীয়াতে সমীর দাস বলছি।
2: বলুন।
3: হ্যাঁ, অনুষ্ঠানটা খুবই শুনতে ভালো লাগছে। তা পুরনো দিনের কিছু খাবার দাবার আমাদের এখনো চল আছে, এখন অনেকটাই বন্ধ হয়ে গেছে, এগুলো ঠাকুমার আমলে ছিল, আমরা এই দেশীয়, কিন্তু আমার ঠাকুমা খুব সুন্দর রান্না করতো,
2: মানে ওই শাপলার ভেলা ধরনের।
3: হ্যাঁ, আমরা এই দেশীয় আর কি, স্থানীয়, কিন্তু সব রকম রান্না আমার ঠাকুমা জানতো। তার মানে দুই একটু বলছি, যেমন ধরো ডিম, ডিমের ঝোল যেটা হতো তেল ছাড়া, তেল দিয়ে তো আমরা খাই, কিন্তু তেল ছাড়া ডিমের ঝোল, এবার সেটা কি করে হতো, ডিমটাকে আগে সিদ্ধ করে নিত, ডিমটা ছাড়িয়ে নিত, কিন্তু ভাজবে না, আলুটাকেও মানে সিদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিয়ে মানে আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে কেটে নিল, ভাজবে না। কিন্তু অন্যান্য আদার্স যা মশলাপাতি আছে সমস্ত মশলাগুলো মানে একসাথে মানে কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে যখন একটু গরম

0: ভাজা ভাজা হলো, মানে এমনি ভাজা মানে তেলে না, তার মধ্যে ডিমটা আর ইয়েটা ছেড়ে দিলো ওই আলুগুলো দিয়ে ঝোলগুলো দুর্দান্ত টেস্ট হলো, কিন্তু তেল ছাড়া ডিমের ঝোল। আর হচ্ছে ধরুন খিচুড়ি, আমরা সাধারণত যে ধরনের ধরুন খিচুড়ি আমরা খাই আর কি, কিন্তু এই খিচুড়িটা একটু অন্যরকম, মুসুরির ডালের খিচুড়ি, কিন্তু যেভাবে খিচুড়ি রান্না হয় ঠিক সেভাবেই হবে, কিন্তু খিচুড়িটা থাকবে আপনার পুরোপুরি শুকনো ঝরঝরে ভাতের মতো, মানে কোন রকম মাখামাখি থাকবে না, একদম পুরো ঝরঝরে মানে মুড়ি ভাজার মতন হয়ে যাবে
1: খিচুড়ি।
0: হ্যাঁ, আর তার সাথে সবজি বলতে যেটাকে বলে যে আলু, আলু চোখা যেটাকে বলে না, আলু সিদ্ধ যেটাকে মাখায় আর কি।
1: না না, ভালো লাগছে আপনি এত সুন্দরভাবে বলছেন, আমাদেরও ছোটবেলার কথা মনে পড়ছে, বাড়িতে এই ধরনের রান্নাগুলো হতো, সেই কারণেই আমরা আজকে জয়দীপকে নিয়ে এসেছি। জয়দীপ আমাদের নস্টালজিয়া, পুরনো দিনের কথা, আর ওই মায়েদের হাতে বাটা মশলাতে রান্না করার কথা মনে করাচ্ছে। কিন্তু আমি এবার একটু জয়দীপের কাছে যাব, ওই মাটনের কথা বলছিল যে কিভাবে ওই ঠাকুর বাড়ির মাটন বিরিঞ্চি মনে হয় খুব সম্ভবত তৈরি করা যায়, কিন্তু মাটন স্বামী কাবাব বাড়িতে তৈরি করা যাবে?
2: হুম, কিন্তু ওরকম লেন্দি প্রসেস, খুবই
1: মানে কষ্ট হবে, কিন্তু খেতেও তো ভালো,
2: খেতে ভালো
1: একটু যদি মানে
2: মেইনলি হচ্ছে নুন, আদা রসুন, শুকনো লঙ্কা, আর একটা মশলা বানাতে হবে স্বামী কাবাবের জন্য, যার মধ্যে বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি এলাচ, লবঙ্গ, আর সামান্য একটু সাজিরে সামরিচ দিয়ে শুকনো খোলা টেলে নিয়ে মশলা করে নিয়ে সেটাকে আপনি মাংসের মধ্যে দিয়ে দিলেন। বাট অনেকে কি করে, এটাকে আবার গোটা অবস্থাতেও দিয়ে দেয়, দুটোই করতে পারেন, কোনো অসুবিধা নেই। মাংস ম্যারিনেট করবেন, দিয়ে মাংসটাকে সিদ্ধ করবেন, প্রথমে একটু তেলে নেড়ে নিয়ে মাংসটাকে পুরো সিদ্ধ করবেন, সিদ্ধ করে মাংসটার মধ্যেই কিন্তু আমরা ডাল, ছোলার ডাল, যখন মাংসটা দেবো ম্যারিনেট করার পরে ছোলার ডালটা দিয়ে ভালো করে নেড়েছে দুটোকে একসাথে সিদ্ধ করব। এবারে জলটা এমন দেবেন যাতে ছোলার পুরো, ছোলা পুরো ডালটাকে, জলটাকে শুষে নেয় মাংসের গ্রেভিটাকে। আর এটা প্রেশার কুকারও আপনি দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, ছোলার ডালটাও সিদ্ধ হয়ে যাবে, মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। এবার অনেকে কী করে এখানে, মানে শুধুমাত্র মানে সলিড মাংস নেয়, বাট আমি বলবো সলিড মাংস নিতে না, একটু খরচা বেশি হবে, কিন্তু যখন হাড় আর চর্বি থাকবে তখন সেই টেস্টটা আর সলিড মাংসের টেস্টের মধ্যে আকাশ পাতাল তফাত হবে। তো যখনই আপনার মাংসের গ্রেভিটা আর রোগানটা ছোলাটা পুরো খেয়ে নেবে, সম্পূর্ণটাকে বার করবেন, বার করে হাড়গুলোকে আলাদা করবেন, গ্লাসের পিছন দিয়ে ছোলার ডালটাকে ভালো করে ঘষবেন, আর মাংস যেটা আছে সেটাকে ওই ছোলার ডালে মানে গ্লাসের পিছন দিয়েই ঘষবেন বা হাত দিয়ে ঘষবেন, মিক্সিতে একদমই দেবেন না, তাহলে কি হবে ফাইবারগুলো কেটে যাবে, ফাইবার কেটে গেলে মুখে সেই টেক্সচারটা আসবে না, তাই জন্য ওটা হাতে ঘষা বা গ্লাসের পিছন দিয়ে ঘষাটা খুবই দরকার। দিয়ে এবার সব কিছু একসাথে মিশিয়ে নেবেন, যখনই আপনি ছোলার ডালটার পিছনটা দিয়ে ঘষবেন ওটা আরও শুকিয়ে যাবে আস্তে আস্তে। এবার তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে একটা টিকিয়ার শেপ করে নিয়ে ঘিয়ের মধ্যে শ্যালো ফ্রাই করবেন এপিটোপিট করে, অপূর্ব লাগবে। চাইলে যদি মনে হয় একটু ডিমও দিতে পারেন, কাঁচা ডিম, তাহলে বাইন্ডিংটা ভালো হবে, আর যে এপিটোপিটের যে ক্রাঞ্চটা আসবে লাল লাল ভাবটা, সেটা ডিমের জন্য আসতে পারে।
1: এই অনুষ্ঠানটা আমার না করলেই ভালো হতো মনে হয়।
3: আচ্ছা, মাছের কথা আবার একটু মানে যাই, যে রুই মাছের হান্ডি পাতুরি কিভাবে করব,
2: এটা মানে মানে খুবই র, মানে এটা আমি কোথাও দেখিনি রেসিপিটা, নিজের মতো করেই বানিয়েছিলাম আমি। এটা একটা রেসিপি আছে, টিক্কা রুই মাছের নাটা ভেটকি মাছের হান্ডি কাবাব খেয়েছিলাম এক জায়গায়, তো সেখানে অন্যরকমভাবে বানিয়েছিল, আমি সেটাকে পুরো একদম জেনারেলাইজ করে দিয়েছি, বাঙালি বা ভারতীয়রা যেভাবে বানাবে একদম সেইভাবে বানিয়ে দিয়েছি, একদম প্লেন বাঙালি মশলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে মাছটাকে কাঁচা অবস্থায় মোস্ট ইম্পর্টেন্টলি হাঁড়ির মধ্যে কলা পাতা দিয়ে সেটাকে মানে আপনাকে সেদ্ধ করতে হবে, আর নিচে যে চারটা আসবে আপনার সর্ষের তেল, মানে যেহেতু আপনি জল দিচ্ছেন বা বা তেল দিচ্ছেন না, সেইভাবে একটা পোড়া পোড়া ভাব আসবে, সেটা কিন্তু খেতে আরও ভালো লাগবে।
1: এই যে দেখুন, বারবার আমরা বিভিন্ন জায়গা থেকে ঘোরাফেরা করছি, কখনো অন্ধ্র, কখনো লখনৌ, তা আমার আরেকবার লখনৌতে যাওয়ার ইচ্ছে হচ্ছে। লঙ্কার আচার দিয়ে বিরিয়ানি,
2: এটা লখনৌর না, এটা দিল্লি, দিল্লির মোরাদাবাদের এটা বিরিয়ানি, মানে এটা খুবই মানে খুবই ফেমাস। একটা অল্প
1: জায়গাতে বাড়িতে কি করে করবো, লঙ্কার আচার দিয়ে,
2: লঙ্কার আচার দিয়ে আপনি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ, মাংস, লঙ্কার আচার, নুন, হলুদ দিয়ে ভালো করে কষাবেন, কষিয়ে এটা কিন্তু এক ধরনের পোলাওই কিন্তু, দিয়ে তার মধ্যে চাল দেবেন, চাল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জল দেবেন। জল দিয়ে এবারে চাল আর মাংস একসাথে সিদ্ধ হবে। আর এখানে মাথায় রাখতে হবে জলটা কই কী পরিমাণে আপনি দিচ্ছেন। দিয়ে একদম দম দেবেন, প্রথম 10-15 মিনিট যখন জলটা একদম শুষে যাবে, তারপর একদম কয়লাটা আছে বা নিচে কোনো আপনার চাটু দিয়ে 15 মিনিট দম দিয়ে 10 মিনিট রেস্টিং রেখে সার্ভ করবেন। আর যে কোনো ধরনের পোলাও বানানোর জন্য একটা টিপস আমি বলে দিচ্ছি, দম দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে ভাত কাটাবেন না বা খুলবেন না, তাহলে কী হবে ভাতটা তখন খুবই ডেলিকেট থাকে, চামচ বা খুন্তি হাতা দিলে সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। জিনিসটাকে রেস্ট করতে দেবেন, নিজের স্ট্রাকচারটা ফর্ম করবে, তখন আস্তে আস্তে জিনিসটাকে কাটাবেন, নাহলে কিন্তু মানে পোলাওটা আপনার সব ভাত ভেঙে যাবে। সঙ্গে সঙ্গে কখনোই পোলাও কাটাবেন না।
3: আচ্ছা, ইলিশ মাছ খেতে সবার ভালো লাগে, ইলিশ মাছের তেল দিয়ে অনেক ভাত খাওয়া হয়ে যায়। ইলিশ মাছের তো কাঁটা এমনিই বেশি, সেখানে দাঁড়িয়ে ইলিশ মাছের যে লেজাটা সেটার কাঁটা যে কোনো মাছেরই বেশি, ইলিশ মাছেরও বেশি, সেটার ভর্তা কিভাবে করবেন এবং কাঁটাটা গলায় ফুটবে না সেটাও যদি একটু বলেন।
2: এটা হচ্ছে একটা বাংলাদেশের খুবই ফেমাস ডিশ, মাওয়াঘাটের লেজ ভর্তা, মানে ওখানে খুবই চল আছে এটার। ওখানে ওনারা বলে যে একটা টেকনিক আছে যেটা মানে শিল দিয়ে বা কোনো ভারী জিনিস দিয়ে ওরা মাছটাকে এমনভাবে মারে কাঁটাটা মাছ থেকে আলাদা হয়ে আসে, তারপর অল্প অল্প যে কাঁটা থেকে সেটা বার করে নিতে পারে। সেটা যদি আপনারা বাড়িতে না পারেন, সময় নিয়ে কাঁটাগুলো ভাজবেন, মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজবেন, তারপর তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর ওখানে কিন্তু একটা আচারের তেল দেয়, আমি সেটা দিইনি, আমার কাছে ছিল না বলে, সেটা দিয়ে শিলে ভালো করে ভেটে উপর থেকে পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা। এবারে এই রেসিপিটা আপলোড করার পর আমাদের এখানকার বাঙালিটা যত কিছু বলেছেন রেসিপিটি নিয়ে, ইলিশ মাছে কেন পেঁয়াজ দেবো, ইলিশ মাছে কেন ধনে পাতা দেবো, সরি, তো আমি বলবো যে প্রত্যেক জায়গায় নিজস্ব খাবারের ধরন আছে। ওপার বাংলায় ইলিশ মাছের সাথে ওনারা জিরেও দেয়, পেঁয়াজও দেয়, আদা রসুনও দেয়, তো সেটার সাথে আমাদের মিল মানে গোলালে চলবে না, ওটা ওনাদের খাবার, ওনারা যেভাবে খান, তো সেটা যদি আপনি খেতে চান তা আপনাকে ওইভাবে বানাতে হবে, তা আপনি চাইলে সেটাকে বাদও দিতে পারেন, কোনো অসুবিধা নেই।
1: ইলিশ মাছের একটা গল্প বলবো, কারণ ইলিশ মাছ বছর 3-4 আগে বাংলাদেশ গেছি, আর ইলিশ মানে তো বাংলাদেশের চাঁদপুর, ঢাকা থেকে লঞ্চে করে চাঁদপুর গেছি। এবার চাঁদপুরে যেখানে নামায় সেখান থেকে ইলিশের যে মার্কেটটা সেটা ওই টোটো করে যেতে হয়। ওখানে অদ্ভুতভাবে ওই মোহনার ওখান থেকে মাছগুলো আসে, আমরা এখানে ভাবতেই পারি না সে মিনিমাম মাছের ওজন 1.5 কেজি, মানে ওই মাছের ওই ঝুড়ি নিয়ে বরফ নিয়ে বসে আছে 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, 3.5 কেজি সব ইলিশ, এবং ওখানে ওই পার পিস হিসাবে 6টা 12টা হিসাবে বিক্রি হচ্ছে। আমাদের আসা কয়েকদিন পরে ছিল, ওখান থেকে একটা ইলিশ কিনে আমরা যে লঞ্চে করে ফিরছিলাম ওখানে কেবিন ছিল, ওদেরকে বললাম যে কফির সঙ্গে ইলিশ মাছ ভেজে দিতে, ব্ল্যাক কফির সঙ্গে, মানে তার একটা আলাদা টেস্ট।
2: ওখানে একটা ইলিশ মাছের একটা দ্বীপ মতো আছে না যেখানে একটা,
1: না এটা হচ্ছে চাঁদপুর হচ্ছে শুধু ইলিশের বাজার আর কিছু না, পুরো বাংলাদেশের সবচেয়ে ভালো ইলিশ বিভিন্ন জায়গায় যদি চাঁদপুরের ইলিশ, সেই চাঁদপুর হচ্ছে 3টে নদীর মোহনা, সেখানে
2: ওখানে ওটাই আমি মনে মোস্ট প্রবাবলি এক্স্যাক্টলি,
1: এবং সেদিন বৃষ্টি হয়েছিল তার মাছখানে গিয়ে এই বাজারটা দেখেছি,
2: ওটা খুব একটা মানুষ এক্সপ্লোর করেনি, মোস্ট প্রবলেম দেখিনি,
1: না না না ওটা খুবই কম, কারণ এটা তো বাংলাদেশে ঢাকা বা ময়মনসিংহ এরকম নয়, ঢাকা থেকে লঞ্চে করে বরিশালে যেটা সেখানে যেতে হবে,
2: এটা আমি একটা ভিডিও তো দেখেছিলাম, মানে ওটা শুধুমাত্র ইলিশই পাওয়া যাচ্ছে ওখানে,
1: শুধু ইলিশ আর কোনো মাছ পাওয়া যায় না ওই বাজারে, শুধু ইলিশ মাছ।
3: দেখি লিসনার যে আছেন সেও কি ইলিশের কথা বলছেন নাকি অন্য কিছু, কে আছেন আমাদের সাথে? নমস্কার, কে বলছেন?
4: নমস্কার, বাসন্তী পোলাও যেটা বলে এটা কি করে দুটো যদি একটু বলে দেয় খুব খুশি হবো।
1: ঠিক,
3: শুনতে থাকুন,
1: মাছ দিয়ে বিরিয়ানি, লঙ্কার আচার হয়ে গেল,
2: আমি বলবো ফিশ বিরিয়ানি করাটা বেকার, কারণ ফিশ পোলাও হবে, বিরিয়ানি হবে না, সেই টেস্ট ফ্লেভার আপনি মেলাতে পারবেন না, বিরিয়ানির সাথে সেই জিনিসটাকে মেলাতে পারবেন না, তখন বলবেন যে ভালো হয়নি। আর যদি খুবই ক্লোজ যেতে হয় মাছের বিরিয়ানি বানানোর জন্য, তাহলে বলবো আমি ইলিশের পোলাও, তার থেকে আলাদা করে কিছুই নেই। হ্যাঁ, উনি যেটা বলেন বাসন্তী পোলাও, সেটা আমি বলতে পারি, বাসন্তী পোলাওটা অনেকেই ভুল করে, অনেকেই বলে যে বানাতে পারি না, ঝরঝরে হয় না। এখন দেখি কলকাতায় প্রচুর মানুষের মানে কেটারিং বলুন, রেস্টুরেন্টে বলুন, বাসন্তী পোলাও হিসেবে দিচ্ছে কিন্তু বাসমতি চালের

0: পোলাও, সেটা কখনোই বাসন্তী পোলাও নয়। গোবিন্দভোগ চাল যদি না থাকে বাসন্তী পোলাও হবে না। আর গোবিন্দভোগ চাল অনেকে ইউজ করছে না, তার কারণ জল আর চালের পরিমাপটা ঠিকঠাক ব্যালেন্স না করতে পারলে চাল হবে না ঝরঝরে, চাল জল খেয়ে নেবে, খিচুড়ি হয়ে যাবে। এটা অ্যাভয়েড করতে গিয়ে মানুষ এখন বাসমতি চালের পোলাও বানাচ্ছে আর সেটা কলকাতায় ছেয়ে গেছে। মানে পোলাও যদি বানাতে চান বাসন্তী পোলাও, চাল নেবেন পুরনো, দোকানে গিয়ে বলবেন যে পুরনো গোবিন্দভোগ চাল দিন আমাকে। নতুন যদি আপনি গোবিন্দভোগ চাল নেন, আপনি পোলাও দাঁড় করাতে পারবেন না। নতুন চাল আপনি পায়েসের জন্য ব্যবহার করবেন গোবিন্দভোগ চাল, পুরনো গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও বানাবেন। আর যারা প্রথমবার পোলাও বানাচ্ছেন, চালের থেকে জলের পরিমাণটা দুগুণ করবেন না, চালের থেকে জলের পরিমাণটা দেড় গুণ করবেন প্রথমবার আপনারা যারা পোলাও বানাচ্ছেন, তাহলে কিন্তু দেখবেন পোলাওটা ঝরঝরে হবে।
1: আমাদের ফেসবুক লাইভে যারা আছে তাদের অনেকের প্রশ্ন না থাকলেও অনেকে আমাদের সাথে যুক্ত আছেন সেটা বলছেন। বাংলাদেশের কথা বলছিল বিশ্বজিৎ কিছুক্ষণ আগে, বাংলাদেশ থেকে দীপক চক্রবর্তী তিনি যুক্ত আছেন আমাদের সাথে দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। এছাড়া সুমিত শঙ্কর তিনি বলছেন কিছু চটজলদি নিরামিষ রান্না কিছু বানানোর কথা যদি বলেন।
0: নিরামিষ একদম ভালোবাসি না তাই বানাই না আমি,
1: মানে বাঙালির কাছে মাছ এবং
0: আমাকে অনেকেই রিকোয়েস্ট করে যে নিরামিষ কিছু আপনি বানান, আমি বলছি আমি নিরামিষ একদমই পছন্দ করি না, তাই আমাকে তো জিনিসটা বানালে খেতে হবে।
2: ঠিক,
0: এবার বানিয়ে যদি এত এফোর্ট দিয়ে যদি নিজেই না খাই তাহলে আমার কি হবে বানিয়ে। আর আমি যদি নিরামিষ পছন্দ করি, একমাত্র সেটা পছন্দ করি মায়ের হাতে দু একটা জিনিস, একটা হচ্ছে শুক্তো দুধ শুক্তো, আর একটা হচ্ছে মুসুর ডালের বড়া দিয়ে একটা তরকারি আমার মা বানায় ডালনা টাইপের, ওটাও অপূর্ব লাগে। কিন্তু সেগুলো মাছ মাংসের কাছে কিছুই না, তাই জন্য আমি সেই দিকে একদম যাই না।
2: আচ্ছা এবার তাহলে নিরামিষ না হলেও যেটা ঠাকুর বাড়ির ক্ষীরের অমলেট,
0: ক্ষীরের অমলেট এটা খুবই একটা মানে ইউনিক রেসিপি, মানে
1: মানে খাবার শেষের দিকে আসছি আমরা তাই একটুখানি ক্ষীর মিষ্টি এসবের দিকে যাব।
0: মেন হচ্ছে আপনি ক্ষীর কালেক্ট করার পরে এটা ক্ষীরটা আপনি যে মানে যেভাবে ইচ্ছা বানাতে পারেন বা দোকান থেকে কিনতে পারেন, আমি বলবো দুধটা বাড়িতে মেরে তার মধ্যে অল্প একটু চিনি দিয়ে ক্ষীরটাকে বানাবেন আর ওপর থেকে শর্টটাকে কালেক্ট করবেন। তারপরে তার মধ্যে সামান্য একটু ময়দা আর ডিম আর আপনার এলাচের গুঁড়ো দিয়ে নুনটা একদম অল্প দেবেন ব্যালেন্স করার জন্য ফ্লেভারগুলো, চিনি দেবেন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যেরকমভাবে অমলেট বানায় তেল বা এটা মেনলি ঘিয়ের ওপর বানাবেন, তেল দেবেন না, ঘিয়ের ওপর দিয়ে যেভাবে অমলেট বানায় সেভাবে ছড়িয়ে দিয়ে ভালো করে মুড়ে নেবেন, অপূর্ব খেতে লাগবে।
2: নানান বিষয় হচ্ছে কিন্তু যে বিষয়টা না বললে নয়, মানে আমরা এখন আলোচনা করিনি, ঘুড়ির কাঁটা যখন এগিয়ে আসছে তখন এই বিষয়গুলো আরও মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে, যে কাঁকড়ার ঝাল বাড়িতে কি করে করবো এবং তার আগে কাঁকড়াটা পরিষ্কার করাটা ইম্পর্টেন্ট, সেটা কীভাবে? এই দুটো,
0: এটা আমি মানে ভয় পাই কাঁকড়া পরিষ্কার করতে, আমার ওয়াইফ করে, আমি একটা ভিডিও তো দেখিয়েছি, মানে মানে খুবই এক্সপার্ট ও এটা করতে, ফাটফাট করে দাঁড়গুলো ভেঙে দেয়, দাঁড়গুলো ভেঙে দিয়ে খোলসটাকে বার করে, খোলসটাকে খোলার পরে সেটাকে পরিষ্কার করে, দেন যে ছোটো ছোটো দাঁড়গুলো আছে সেগুলোকেও আলাদা করে, আর যে দাঁত ভেতরে যে খোলসটা আছে সেটা খুলতে না পারলে ওপর থেকে একটা ভারী জিনিস দিয়ে প্রহার করলে খোলসটা খুলে যাবে, দিন ওটাকে আপনাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে যে যদি ভেতরে ঘিলু থাকে সেটাকে আলাদা করবেন, করে এবারে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবেন, নিয়ে যেভাবে ঝাল আপনারা করতে চান সেভাবে করবেন।
2: ঘিলু ভাজা তো অপূর্ব লাগে,
0: অপূর্ব লাগে, আর ওটা দিতে হবে ঝালের মধ্যে, না হলে সেই টেস্টটা আসবে না।
2: আর ঘিলু ভাজা আলাদা হলে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা আর ঘিলু ভাজা।
1: লিসনার কি আছেন আমাদের সাথে? টুটু
2: ফরওয়ার্ড 808। হ্যাঁ বলুন।
3: হ্যালো,
1: হ্যাঁ শুনছি, বলুন।
3: হ্যাঁ ম্যাম, ভালো লাগছে আপনাদের আলোচনা, বিশ্বজিৎ বাবুকে ধন্যবাদ। আর যেগুলো আপনারা বলছেন চিলনোড়ার কথা বললেন, হ্যাঁ, এবং বাদাম মশলা খুবই ভালো, বিশ্বজিৎ বাবু খুব ভীষণ ভালো, উনি ঢাকা, জানি না উনার সঙ্গে কত বয়স, আমিও সিনিয়র সিটিজেন, মূল বিষয় ছিল সেটা হচ্ছে কিনা ম্যাম, যদি একটুখানি জয়জিৎ বাবুর থেকে নিরামিষ মাংস, আবার যদি উনি বলেন যে প্রেসার কুকার ইউজ না করে, জানি যেটা টেস্ট আলাদা হয়, ওটা যদি একটু আলোচনা করেন ভীষণ ভীষণ ভালো লাগবে।
2: সঙ্গে থাকুন, ধন্যবাদ।
3: বিশ্বজিৎ বাবু, হ্যাঁ
2: হ্যাঁ বলুন। ভীষণ
3: ভালো লাগছে আপনাদের অনুষ্ঠান, কিন্তু যে শিলনোড়া এত
2: না পাওয়া গেলে, এখন তো দেখুন বাস্তবে তো আর পাওয়া সবসময় যায় না, তখন

0: বিকল্প হিসাবে আমাদের অন্য প্যাকেটের মশলা ব্যবহার করতে হবে।
1: আর ধন্যবাদ জানাই আপনাদের তিনজনাকে, বিশ্বজিৎ বাবু তো ভীষণ ভালো, মানে নস্টালজিয়া হয়ে পড়লাম যে ঢাকার কথা বললেন, তো ঠিক আছে, ভালো লাগছে।
0: আমারও ঢাকার সেই জার্নিটা খুব নস্টালজিক জার্নি ছিল, তার কারণ ওই মানে আগে বইতে পড়েছি শিলাইদাহে রবীন্দ্রনাথ খুঁজছেন নদীতে করে, আর সেই নদীর ভিতর দিয়ে যখন লঞ্চে করে যাচ্ছি, আর যে জায়গাটাই যাচ্ছি চাঁদপুর, শুধু ইলিশ দেখবো বলে যাচ্ছিলাম চাঁদপুরে, অথচ একটা খুব দুঃখের কথা বলি, আমি ইলিশ মাছ খাই না, অথচ ইলিশ খোঁজার জন্যে আমি পৌঁছে গেছি, আবার আমার প্রিয় মাছ কই, আমার পরিবারের কেউ কই মাছ খায় না, এই এরকম নিয়েই মানুষের জীবন। তবে উনি যেটা জানতে চাইলেন সেটা হচ্ছে যে নিরামিষ মাংস কি করে রান্না করা যায় বা প্রেসার কুকার ছাড়া।
2: হ্যাঁ, নিরামিষ মাংস রান্না আছে, মানে এটা অনেকে মানে বিশ্বাস করতে চায় না,
0: কিন্তু ঠাকুর বাড়িতেও আছে
2: আর বলির মাংস মেইনলি নিরামিষভাবেই রান্না হয়, পেঁয়াজ রসুন ছাড়া, আদা দিয়ে, ধনে জিরে গুঁড়ো দিয়ে।
0: এখনো জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে নিরামিষ মাংস কিন্তু রান্না হয়। হ্যাঁ, সেটা তৈরি করার রেসিপিটা কেমন?
2: সেটা হচ্ছে, প্রথমে আপনি তেলের মধ্যে কাঁচা লঙ্কা দেবেন, আদা বাটা দেবেন, টমেটো দেবেন, নুন হলুদ দিয়ে ভালো করে কষাবেন, জিরে ধনে দেবেন, কারণ এখানে যেহেতু রসুন নেই, পেঁয়াজ নেই, জিরে ধনের ব্যবহার করতে হবে, টমেটোটা বেশি দেবেন গ্রেভিটা করার জন্য। তারপর তার মধ্যে মাংস দিয়ে, আর নিরামিষ মাংস রান্না করলে রেয়াজি মাংস কখনই নেবেন না, সেটা পাঁঠার মাংস নেবেন, একদম দেশি পাঁঠার মাংস নেবেন, নুন হলুদ দিয়ে মাংস ভালো করে কষিয়ে গরম জল দিয়ে মাংসটাকে ফুটিয়ে উপর থেকে বাটা গরম মশলা দিয়ে নামাবেন, ব্যাস, এনাফ।
3: বিভিন্ন ধরনের ভর্তা দেখেছি আপনার পেজে, সেরকমই এমন একটা কোনো ভর্তা যেটা খুব চটজলদি হবে এবং খেতে খুব সুস্বাদু, মানে ধরুন আর কোনো কিছু নেই, ওই ভর্তা দিয়ে একটু ভাতটা খেতে হবে, সেরকম একটা ভর্তার রেসিপি যদি শেয়ার করেন।
2: চিকেন ভর্তা, এটা খুবই ইজি একদম, মানে চিকেনটাকে নুন হলুদ আর গরম মশলা, তার মধ্যে শুকনো লঙ্কা থাকবে, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবেন, তেলের মধ্যে পেঁয়াজ দেবেন, পেঁয়াজ দিয়ে সাথে সাথে চিকেনটা দিয়ে দেবেন, ভালো করে নাড়িয়ে নেবেন, পেঁয়াজ আর মাংস সিদ্ধ হবার জন্য ওয়েট করবেন, আর এখানে কিন্তু মাংসটা বোনলেস দেবেন, তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর সেটাকে মিক্সিতেও বেটে নিতে পারেন বা শিলে বেটে নেবেন, নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে উপর থেকে পেঁয়াজ দিয়ে খেয়ে নেবেন, অপূর্ব লাগবে।
3: জল ছাড়া মাংস এই রেসিপির কথাও জানবো, কারণ মাংস মাছ এইগুলো ছাড়া আমরা মানে ভাবতে পারছি না, এবং জয়দীপও বলছেন এই কথাই যে রান্না নিরামিষের থেকে আমিষের যে টেস্ট, সেই জন্য আবারও মাংসে ফিরে যাচ্ছে, আবার তাও যদি একটু জল ছাড়া হয়।
2: এই জল ছাড়া মাংসের রেসিপিটা হচ্ছে এটা মানে পেশোয়ারি চিকেন কড়াই, মানে এই টেস্টটা আমি যে মানে করে আমি একবারই বানিয়েছিলাম, খুবই মানে অয়েলি হয় এটা, আনহেলদি একদমই, আমি বলে দিচ্ছি, মানে এটা প্রতিদিন খাওয়ার মতো নয়, ছ মাসে একবার খেলেন, কিন্তু সঙ্গে সঙ্গে রান্না করার পর এটা যদি রুটি দিয়ে খান অপূর্ব লাগবে। প্রথমে একটু বেশি করে তেল নেবেন, মাংস কাঁচা মাংসটাই তেলের মধ্যে ফ্রাই করবেন, মাংস দেওয়ার সাথে সাথে তার মধ্যে নুন দেবেন, দিয়ে মাংস যখন 60-70% ভাজা হয়ে যাবে তেলটাকে পুরো অর্ধেক করে নেবেন, দিয়ে তার মধ্যে এবারে আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু নাড়বেন, নেড়ে মোস্ট ইম্পর্ট্যান্টলি মধ্যেখান থেকে কাটা টমেটো উপর থেকে ছড়িয়ে দেবেন, দিয়ে ঢাকা বন্ধ করে দেবেন 10 মিনিট। 10 মিনিট পরে যখন ঢাকা খুলবেন, উপর থেকে টমেটোর যে ছালগুলো আছে সব খুলে আসবে, টমেটোটাকে স্ম্যাশ করে দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে লাস্টে ওপর থেকে কাঁচা লঙ্কা, ধনে পাতা আর জিঞ্জার জুলিয়ান দিয়ে আর গোলমরিচ দিয়ে সার্ভ করুন, অপূর্ব লাগবে। কিন্তু এই রান্নাটা আপনি রিহিট করে খাওয়ার পর কিন্তু সেই টেস্টটা পাবেন না, রান্না করে সাথে সাথে খেতে হবে,
3: বেশ। আর অনেকেই কিন্তু মানে রেসিপি জানতে চাইছেন না, কিন্তু অনেকেই বলছেন যে তাদের কিন্তু জয়দীপদার পেজ তারা ফলো করে, এবং আমাদের বেদপূর্ণা নাগ বলছেন যে আমার মা জয়দীপদার সব ভিডিও দেখে, দাদার বানানো ফিশ ফ্রাই খাওয়ার খুব ইচ্ছা, সোনারপুরের কাছে থাকলে অর্ডার করতাম, মার নাম হচ্ছে মালিনী, তো সেটা কি সম্ভব?
2: হ্যাঁ, আমি অল ওভার কলকাতা দিয়ে ডেলিভারি দিই।
0: আচ্ছা,
3: বেশ, জানা রইল তাহলে।
0: আমরা আগে থেকে জানলে হয়তো আজকে অর্ডারটাও দিয়ে দিতাম। এবারে আমরা যে সময় কম, এই মুহূর্তে আর আমরা ফোন নেব না, কারণ আমাদের আর 3-4 মিনিট সময় আছে হাতে। আপনি ভাবছিলেন 1.5 ঘন্টা, এখন আমাদের আরো 1.5 ঘন্টা আমরা অনুষ্ঠানটা করতে পারবো, আমাদের
3: বাঙালি এবং খাবার এবং মাছ মাংস এসব নিয়ে কথা সেটা শেষ হওয়ার নয় আমাদের।
0: আর যেটা বাড়িতে তাড়াতাড়ি করা যায়, গন্ধরাজ ভেটকি পকোড়া কিভাবে তৈরি করবো?
2: গন্ধরাজ ভেটকি পকোড়া হচ্ছে প্রথমে আপনারা গন্ধরাজ লেবুর যে জেস্টটা আছে সেটাকে কালেক্ট করে নেবেন, ঠিক আছে? সেটা কালেক্ট করে নেওয়ার পরে তার মধ্যে গরম মশলাটাকে অ্যাড করে দেবেন, যে বাটা গরম মশলাটা বাড়িতে বানাবেন, গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা দিয়ে। এবারে এটার কারণ হচ্ছে, এটা আমরা আগে সাইডে রেখে দেবো, এটা আমরা তার কারণ হচ্ছে পরে বলবো। তারপরে মাছের মধ্যে নুন, নর্মাল লেবু দেবেন, মাছটাকে টেন্ডার করবে, আর গন্ধরাজ লেবু দেবেন, সেটা হচ্ছে মাছের ফ্লেভারটা আনবে। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, এখানে কোনো শুকনো লঙ্কা বাটা যাবে না, সামান্য একটু ডিম দেবেন, আর ময়দা দিয়ে ভালো করে মাখবেন। সিঙ্গেল ফ্রাই করবেন না, এখানে ডাবল ফ্রাই করতে হবে। প্রথমবার ভেজে আমরা রেখে দেবো, এক মিনিট রেস্ট দিয়ে আবার ডাবল ফ্রাই করবো, একদম যাতে বাইরে ক্রাঞ্চটা আসে। আর যে মশলাটা প্রথমে বানিয়েছিলাম সেটা এবার ওপর থেকে ছড়িয়ে দেবো, তাহলে গন্ধরাজের ফ্লেভারটা আপনি আরো বেশি করে পাবেন। আর অনেকেই ভাবে যে গন্ধরাজ মানে সবুজ হবে, একদম নয়। রংটা গন্ধ না, সবুজ নয়, গন্ধটা যাতে আসে,
3: ফ্লেভারটা
2: একদম, মানে গন্ধরাজ মানে সবুজ দিয়ে দাও, রং দিয়ে দাও, সেটা একদম।
0: সময় কম, দুটো প্রশ্নের উত্তর নেব। একটা হচ্ছে চিকেন বারবিকিউ বাড়িতে কিভাবে তৈরি করব, আর কিমা র‍্যাপ।
2: কিমা র‍্যাপটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, মানে ইন্টারেস্টিং বলতে পরোটা ভেজে নেবেন, মানে পুরো পরোটাটা ভাজবেন না, পরোটা সেঁকে নেবেন। সেঁকে নেওয়ার পরে একটা পিঠে কাঁচা মাংসর মধ্যে একটা মিশ্রণ থাকবে, আদা, রসুন বাটা, গোলমরিচ, গরম মশলা, চাইলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে পুরো পরোটার গায়ে সেটাকে প্রলেপটা দিয়ে সেই দিকটা মানে ফ্ল্যাট বটম প্যানে তেল দিয়ে সেঁকবেন। সেঁকে সেটাকে অপর দিকে আবার যখন রান্না হয়ে যাবে, যেহেতু মাংসটা কিমা করা থাকবে, বেশিক্ষণ হতে লাগবে না। আর ওপর থেকে ড্রেসিংয়ের জন্য একটা গ্রিন সস দেবেন, যেটা হচ্ছে পুদিনা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, টক দই দিয়ে হয়, আর ওপর থেকে একটু কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে যে ফাইবারটা থাকে সেটাকে ম্যানেজ করার জন্য র‍্যাপ করে খেলে অপূর্ব লাগবে।
0: একদম লাস্ট, সময় আমাদের আছে এখনও দু মিনিট আছে, তার ভিতরে আমরা যেটা বলছিলাম চিকেন বারবিকিউ বাড়িতে তৈরি করবো।
2: চিকেন বারবিকিউ বাড়িতে তৈরি করতে গেলে প্রথমে ওপেন ফায়ারে রান্না করতে হবে। আপনি যে কোনো মশলা দিতে পারেন, সর্ষের তেলও দিতে পারেন, টক দইও দিতে পারেন, হাংকারও দিতে পারেন, বাট আমি বলবো দই না দিতে। বারবিকিউতে দইয়ের ব্যবহারটা খুব একটা হয় না। শুকনো মশলা দেবেন, দই দেবেন, তেল দেবেন, পেঁয়াজ বাটা দেবেন, দিয়ে ভালো করে সেটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রাখবেন ওপেন ফায়ারে, চারকোলের ওপরে সেটাকে গ্রিল করবেন বারবিকিউ, অপূর্ব লাগবে। আর এখানে এখানে কিন্তু মাংসের পিসগুলো একটু বড় বড় রাখবেন।
0: আর এক মিনিট, শিলে বাটা মুরগি ভর্তা
2: বলেছি, শিলে বাটা মুরগি ভর্তা
0: হয়েছে?
2: হ্যাঁ বলে দিয়েছি।
3: মানে আমরা আসলে মানে এত রকম শুনছি এবং প্রত্যেকটা খাবারই মনে হচ্ছে যেন বারবার বারবার করে আমাদের কাছে ফিরে আসুক, সেই জন্য মানে আমরা শেষ করেও আর কি করতে পারছি না সেই সমস্ত রান্না। আচ্ছা, বয়েলড আন্ডা, গ্রিন তাওয়া মশলা,
2: ডিমটাকে প্রথমে সেদ্ধ করে নেবেন, সেদ্ধ করে নিয়ে কাঁচা লঙ্কা, ধনে পাতা, আদা, রসুনের একটা মিক্সার বানিয়ে নেবেন। এবারে সেটাকে মিক্সারটা তাওয়ার মধ্যে দিয়ে যখনই কাঁচা গন্ধটা চলে যাবে, ডিম যেটা আপনি সেদ্ধ করেছেন সেটা কেটে ওপরে দিয়ে দেবেন, দিয়ে যে মিশ্রণটা আছে ডিমের এপিটোপিট করে গায়ে লাগিয়ে দেবেন। আর ডিমটা তাওয়ায় দেওয়ার আগে প্রথমে ডিমটাকে মাখনের মধ্যে শ্যালো ফ্রাই করে নেবেন এপিটোপিট করে, খেতে অপূর্ব লাগবে।
0: আর এইসব রেসিপি নিয়ে জানতে চাইছি না, আপনি খেতে পছন্দ করেন
2: খুবই, তাই জন্য তো রান্না করি, নাহলে করতে পারেন না।
3: সব কিছুর মধ্যে বেশ মানে একদম মন ভরে যায় খাবার, এমন যদি এক দুটো নাম বলেন।
2: আমার তো ভালো লাগে খুবই, মানে মায়ের হাতের সব থেকে মানে আমার কমফর্ট ফুড হচ্ছে জিরে বাটার ঝোল রুই মাছের, একদম পুকুর থেকে মাছ ধরি, আমাদের বাড়িতে পুকুর আছে, মা একদম জিরে বেটে সুন্দর করে রান্না করে দেয়। মানে যতই বিরিয়ানি খাই, মাছ খাই, মাংস খাই, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওই রান্নাটা পেলে আমি তৃপ্তি পাই।
0: আমরাও তৃপ্ত হয়েছি, ঘড়ির কাঁটা বলছে আর অতৃপ্ত আমাদের রাখা যাবে না। সুতরাং এই মুহূর্তে জয়দীপকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দরভাবে বললেন, আমাদের অনুষ্ঠানে এলেন, সবাই শুনলো, পরে কখনো আবার আমরা হয়তো কথা বলতে পারব।
2: নমস্কার সবাইকে, ধন্যবাদ।
3: তবে কিছুক্ষণ পর মানে ঠিক আর 10 মিনিট পর 11:10 আবারও ফিরছি অন্য অনুষ্ঠান নিয়ে। মৌসুমি বিশ্বজিৎ আছি আপনাদের সাথে, থাকব।
4: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে রবি কাপুর। लोकसभा ने लोक परीक्षा अनुचित साधन रोकथाम संशोधन विधेयक 2026 पारित कर दिया है। विधेयक में 10 वर्ष तक के कारावास, 10 करोड़ रुपए तक का जुर्माना और अपराधियों की संपत्ति जब्त करने का प्रावधान है। मामलों के शीघ्र निपटारे के लिए प्रत्येक राज्य सरकार और केंद्र शासित प्रदेश को दैनिक सुनवाई के लिए विशेष फास्ट ट्रैक कोर्ट स्थापित करने का आदेश दिया गया है। अपराधों की जांच पुलिस थाने में सूचना दर्ज होने की तारीख से दो महीने

তুমি যদি পাখি হতে চাও তবে আকাশ সব পণ করেছি। একেবারে পাখিদের কথা যখন আমরা বলছি তখন আমাদের তার কথা বলতে হবে, বেঁচে থাকার গানে, যিনি পাখিদেরকে আপন করেছেন। বারবার তাদের কাছে গিয়ে আমরা যখন গেছি তার জীবনের কথা

জেনেছি, তখন মুগ্ধ হয়ে শুনেছি তার সংগ্রামের কথা। কারণ তিনি তার বাড়ির বারান্দায় পাখিদের নিরাপদ বাড়ি করেছেন। নয়ডার এক নারীর বারান্দায় সকাল 5টায় 200 পাখি। কিভাবে উঁচু অট্টালিকার বাড়িতে পাখিদের নিরাপদ অনুভব করালেন তিনি? 300টিরও বেশি টব, হাতে বানানো খাদ্য এবং পাখিদের প্রকৃত প্রয়োজন সম্পর্কে সচেতন দৃষ্টিভঙ্গির মাধ্যমে নয়ডার শিল্পী একতা নাহার তার বারান্দাকে একটি সমৃদ্ধ শহরে আবাসস্থলে পরিণত করেছেন, যা এখন প্রতিদিন প্রায় 200টি পাখি পরিদর্শন করে। নয়ডা শহর পুরোপুরি জেগে ওঠার আগেই সকাল 5টায় একতা নাহার নিঃশব্দে তার বারান্দায় পা রাখেন, আর তারপর তার কাছে আসতে থাকেন পাখিরা। বলবো একতা নাহারের গল্প পরপর দুটো গানের বিরতির পর।

0: বেঁচে থাকার গান নিয়ে বিশ্বজিতার মৌসুমী রয়েছে আপনাদের সঙ্গে, আর বলছি তার কথা, যিনি পাখিদেরকে আপন করে তুলেছিলেন।
1: শহরবাসী হিসেবে আমরা খুব কমই যা অনুভব করি তা দিয়েই তাঁর সকাল শুরু হয়, পাখির কিচিমিচির শব্দে। প্রথমে কিছু কিচিমিচির, তারপর ডানার ঝাপটানোর শব্দ, আর কয়েক মিনিটের মধ্যেই তাঁর বারান্দার পাখিতে ভরে যায়। কয়েকটি রেলিংয়ে বসে, কিছু তার 300টি টবের মধ্যে লাফিয়ে বেড়ায়, কিছু দানার উপর ঠোঁট বসায়, আর কয়েকটি এতটাই কাছে আসে যে তার হাত থেকে খাবার খায়। প্রতিদিন সকালে যে পাখিরা আসে তাদের মধ্যে রয়েছে চড়ুই, হামিংবার্ড, সিলভার বিল, কোয়েল, টিয়া এবং লাফিং ডাব। কংক্রিটের প্রতিবেশী এলাকার একটি উঁচু অট্টালিকার বারান্দায় এখন একটা সমৃদ্ধ জীবন্ত বাস্তুতন্ত্র, যা প্রতিদিন প্রায় 200টি পাখি পরিদর্শন করে। বলছি এমন এক মানুষের কথা, যা কিনা এই পাখির রাজ্যে বসবাস করে নিজের মতো করে।

কথা হচ্ছে আজকের এমন এক মানুষকে নিয়ে বা এমন এক জগৎ নিয়ে যেখানে কিনা বহু পাখির আনাগোনা। পাখির ডাক আমার সঙ্গে বাড়ি ফিরে এলো, বলছেন 35 বছর বয়সী একতা নয়ডার 10 বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন। পেশায় একজন শিল্পী, তাঁর কাজ মানসিক স্বাস্থ্যকে কেন্দ্র করে প্রায়শই নিরাময় এবং অভিব্যক্তির মাধ্যমে হিসাব করে অভিব্যক্তির মাধ্যমকে হিসাব করে শিল্পকে ব্যবহার করা। বাড়িতে তিনি, স্বামী এবং দুটি উদ্ধার করা কুকুরের সঙ্গে থাকেন। বছরের পর বছর ধরে তিনি 9 কুকুরের দেখাশোনাও করেছেন এবং পিপল ফর অ্যানিমালসের মতো প্রাণী কল্যাণ সংস্থার সাথে স্বেচ্ছাসেবক হিসাবে তিনি যুক্ত। প্রাণী সবসময় তার বিশ্বের একটা অংশ ছিল, তবে পাখি ছিল না। 2022 সালে উত্তরাখণ্ডের মুসৌরিতে পরিবারের সঙ্গে এক ভ্রমণের সময় তার বদলে যায় তার, যখন তাদের থাকার জায়গাটা পাখিতে ভরে উঠেছিল। কিভাবে হয়েছিল এবং সেই গল্প, মানে ঠিক কিভাবে সেই পাখিতে আসা বা সেই পাখি নিয়ে এত ভাবনা চিন্তা, আসব সেসব কথায়। কিন্তু তার আগে অবশ্যই রয়েছে যেটা, সেটা হচ্ছে গান আপনার জন্য।

লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান। বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে। বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে।

এবং যাকে নিয়ে কথা বলছি বেঁচে থাকার গানে, সেই যিনি পাখিদের বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন একতা, সেই একতার কথাই আপনাদের শোনাচ্ছি। 2022 সালে উত্তরাখণ্ডের মুসৌরিতে পরিবারের সঙ্গে যখন বেড়াতে যান, তখন তিনি মানে পুরো সময়টাই তখন বদলে যায়। যখন

তাদের থাকার জায়গাটি পাখির ডাকে ভরে উঠেছিল। তিনি বলছিলেন, আমরা এমন একটা জায়গায় ছিলাম যেখানে সারা দিন পাখির ডাক শুনতে পেতাম। এমন এক শান্তি ছিল যা আমি অনেক দিন অনুভব করিনি। নয়ডায় ফিরে এসে পাখির অনুপস্থিতি তীব্রভাবে টের পাই। তিনি বলেন, আমি এটা নিয়ে ভাবতে মানে এটা নিয়ে ভাবনা থামাতে পারছিলাম না, আর আমি নিজেকে জিজ্ঞাসা করতে থাকলাম অবসর পর্যন্ত অপেক্ষা করব কেন, কেন আমি এখনই এই শান্তি তৈরি করতে পারি না। বারান্দাকে নিরাপদ জায়গায় রূপান্তর করলেন এবং তৈরি করলেন পাখিদের নিজস্ব জায়গা। বাড়ি ফিরে তিনি লক্ষ্য করতে শুরু করেন যে বছরের পর বছর ধরে তার চারপাশে কি অনুপস্থিত ছিল। তিনি বলেন, চারিদিকে এত কংক্রিট আর পাখিদের জন্য কোনো জায়গা নেই। তাই 2023 সালে তিনি ছোট পরিসরে শুরু করার সিদ্ধান্ত নেন। তিনি তার বারান্দাকে এমন জায়গায় পরিণত করেন যেখানে পাখিরা আসতে নিরাপদ বোধ করেন। তিনি গাছ লাগালেন, জলের বাটি রাখলেন এবং বিভিন্ন ধরনের শস্য দানা রাখলেন। তারপর অপেক্ষা করলেন। সাড়ে তিন মাস পর্যন্ত কোনো পাখি আসেনি, একটিও পাখি নয়। তিনি ভাবতে থাকলেন ভুল করেছেন কিনা। তারপর এক সকালে তিনি সেই শব্দ শুনতে পেলেন যার জন্যে তিনি অপেক্ষা করেছিলেন। বলছেন, ঘুমিয়েছিলাম যখন একটা ক্ষীণ কিচিরমিচির শব্দ শুনতে পাই। তিনি বলেন, বাইরে গিয়ে দেখি একটি চড়ুই, প্রতিবেশী এলাকার একটি চড়ুই। দেখে 10 বছরের বেশি সময় হয়ে গিয়েছিল, ওই একটি চড়ুই আমার কাছে সব কিছু ছিল। তিনি বললেন, তারপর এখন 200 পাখি।

লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান। বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে। বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান।

0: সত্যি পাখিদের রং, পাখিদের শব্দ বা তাদের কণ্ঠস্বর শুনে মন ভুলে যাওয়ারই কথা। যেমন এই মুহূর্তে কথা বলছি নয়ডার সেই মহিলার কথা, যিনি কিনা পাখিদের রাজ্য বানিয়ে নিয়েছিলেন নিজের বারান্দায়। একটা থেকে তিনটে হলো, মানে পাখির সংখ্যা তিনটে হয়ে আরও বেশি হলো। আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 3.5 বছর পরে তার বারান্দায় প্রতিদিন প্রায় 200টি পাখিকে তিনি স্বাগত জানায় প্রত্যেক দিন। ওরা এখন আমার পরিবারের মতো, তিনি হাসি মুখে বলেন, এবং ওরা ভয় পায় না এটাও তিনি বলেন। কাছে আসে, আমার হাত থেকে খায়, এমনকি তার উদ্ধার করা কুকুরগুলো এই ছন্দে খাপ খাইয়ে নিয়েছে। পাখিদের সঙ্গে শান্তিপূর্ণভাবে সহবস্থান তিনি কিন্তু করছেন।
1: প্রতিদিন এই ঘটনা দেখতে দেখতে তিনি পাখিদের বিশ্বাসের জায়গা হয়ে উঠেছেন, অভিভাবক হয়ে উঠেছেন। আজ তাই আমরা তাকে স্মরণ করলাম বেঁচে থাকার গানে।
0: আর এই বলেই আজকের বেঁচে থাকার গান থেকে বিদায় নেব। মৌসুমী বিশ্বজিৎ ছিলাম এতক্ষণ আপনাদের সাথে 100.1 FM গোল্ডে।

আকাশবাণী কলকাতা শুনছেন আধুনিক বাংলা গান, শুনলেন অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে আধুনিক বাংলা গান। পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা শুনছেন আধুনিক বাংলা গান, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও এফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্জে। পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন অনুরাধা পারোয়ালের কণ্ঠে।

প্রথমে গান শুনলেন শিল্পী অনুরাধা পারোয়ালের কণ্ঠে আকাশবাণী কলকাতা। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী গানগুলি শুনবেন তালাত মাহমুদের কণ্ঠে।

শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক বাংলা গান। পরবর্তী গানগুলি শুনবেন উৎপলা সেনের কণ্ঠে।

শুনছেন আধুনিক বাংলা গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুনলেন উৎপলা সেনের কণ্ঠে আধুনিক বাংলা গান। পরবর্তী গানগুলি শুনবেন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ওএফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্টজে। শুনছিলেন আধুনিক বাংলা গান। সময় এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের। প্রথমেই শুনবেন গুরুদক্ষিণা বাংলা ছায়াছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন কিশোর কুমার।

শুনলেন গুরুদক্ষিণা ছায়াছবি থেকে মোহাম্মদ আজিজের কণ্ঠে গানটি। পরবর্তী গানটি শুনুন, একই ছায়াছবি গুরুদক্ষিণা থেকে, গানটি গেয়েছেন আশা ভোসলে।

শুনলেন গুরুদক্ষিণা বাংলা ছায়াছবি থেকে গানগুলি। পরবর্তী গানগুলি শুনবেন বাংলা ছায়াছবি আনন্দ আশ্রম থেকে। প্রথম গানটি গেয়েছেন শ্যামল মিত্র।

শুনলেন আনন্দ আশ্রম ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে গানটি। পরবর্তী গানটি শুনবেন একই ছায়াছবি, গানটি গেয়েছেন শ্যামল মিত্র এবং আরতি মুখোপাধ্যায়।

0: ভালোবাসানে শুনলেন আনন্দ আশ্রম থেকে কিশোর কুমারের কণ্ঠে গানটি। পরবর্তী গানটি শুনুন মৌচাক বাংলা ছায়াছবি থেকে, গানটি গেয়েছেন মান্না দে এবং আশা ভোসলে।
1: পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা কানা, ঘোড়ার কি ভীম হয় সেই ভীমের কি হয় ছানা,
2: ঘোড়ার

0: ঈদের দিনে মান হলে তো হিন্দু তো সে ঘোষা ধরে
1: ঘোষা ধরে ঘোষা ধরে,
0: রাগলে এখন আর কথা নেই কোমর বেঁধে ঝগড়া করে। পুষ্কা বোনের বিবি এসেছে চালাও বিবি আনা, তাই কি হয় মেম সাহেব?

বাড়ি পাল্লায় ওজন করো, বুঝবে তবে পুরুষ নারীর দুজনেরই কে যে বড়। নারী পুরুষ সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ্যে যে কামালে যে উঠবে না তবু পার দাড়ি, বুঝলে নারী ওই লক্ষ্যে যে কামালে যে উঠবে না তবু পার দাড়ি।

শুনলেন বাংলা ছায়াছবি মৌচাক থেকে মান্না দে এবং আশা ভোসলের কণ্ঠে গানটি। আকাশবাণী কলকাতা, ইট ইজ বাংলা পরিষেবায় শুনছিলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। সময় এখন নানা রঙের গানের। প্রথমে শুনবেন লোকগীতি উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে।

Signore, Signore, Signore!

ਰੰਗਰ ਨਾ ਹੋ ਰੰਗਰ ਰੋਹੀ ਥਾ ਰੰਗਰ ਨਾ ਹੋ।

শুনলেন লোকগীতি পূর্ণদাস পাউলের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান। পরবর্তী গান শুনবেন নজরুল গীতি, শিল্পী সুস্মিতা গোস্বামী এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছিলেন নানা রঙের গান। পরবর্তী গানটি শুনবেন পুরাতনী শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ওএফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্সে। শুনছিলেন পুরাতনী সঙ্গীত পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে। পরবর্তী গানটি শুনবেন সত্য কিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

প্রভাতিতে এতক্ষণ আপনি শুনছিলেন সেতার বাদন, পরিবেশনায় ছিলেন পণ্ডিত হারাশঙ্কর ভট্টাচার্য নাট ভৈরব রাগে। এখন আপনি শুনবেন শরৎবাদন, পরিবেশনায় জয়দীপ ঘোষ, রাগ সালাগ বারালি টোড়িয়ে।

প্রভাতীতে এতক্ষণ আপনি শুনছিলেন শরৎবাদন, সালাক বারালি তৈরির আগে পরিবেশনায় ছিলেন জয়দীপ ঘোষ, এরই সঙ্গে শেষ হল প্রভাতী। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই, ততক্ষণ আপনার কানে থাক সুরের এই মূর্ছনাটুকু।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: গড়িতে সময় ভোর 5:20 আপনার কানে আনন্দ ধ্বনি 107 FM ব্রেনবোতে রয়েছেন আপনি। আর আনন্দ ধ্বনি মানেই এক ঘন্টা জুড়ে রবীন্দ্রসঙ্গীত। শুরুতেই রাজশ্রী ভট্টাচার্য।